আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, এবং সেই সঙ্গে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। আজ বুধবার, 11ই ভাদ্র 1948 শকাব্দ, 15ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 2রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 55 সেকেন্ড।

0: district level performance for farmers. The scheme focuses on six key objectives, which are increasing agricultural productivity, promoting crop diversification and sustainable agricultural practices, enhancing post-harvest storage capacity, improving irrigation infrastructure, enabling greater access to short and long-term agricultural credit, and improving governance and service delivery. The government has reduced the stock holding limit for sugar dealers from 4,000 quintals to 2,000 quintals effective from the 15th of this month till the 30th of November this year. The new stock limit is aimed to curb hoarding and speculative trading, protect consumer interest by ensuring adequate availability and price stability. At present, a stock holding limit of 4,000 quintals on sugar dealers across the country is effective from 1st of August this year. Under the amended provisions, a sugar dealer shall not hold any stock for a period exceeding 30 days from the date of receipt of such stock. The government said that the country has adequate availability of onion and it has begun a calibrated and targeted release of buffer stocks through Kanda Express and road transport to ensure moderation of seasonal price pressures. The Consumer Affairs, Food and Public Distribution Ministry said that retail intervention efforts have expanded significantly across 19 cities, supported by the dispatch of over 30 trucks to ensure widespread availability. Prime Minister of Belgium, Bart De Wever, will be on a three-day visit to India beginning today. During the visit, he will hold bilateral talks with Prime Minister Narendra Modi to discuss the entire spectrum of bilateral relations and regional and global issues of mutual interest. In badminton, India's leading shuttlers, including Lakshya Sen, Kidambi Srikanth and Tanvi Sharma, will begin their campaigns today at the China Masters Super 750 in Shenzhen. Top seeds Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty will also lead India's challenge in men's doubles, with Devika Sehag among the other Indians in action. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
2: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা, কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তাঁর নাম কীর্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তাঁর ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কী?

0: যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়। ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস, আর রাম যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। হয় এমনি খোরাং

আকাশবাণী আগরতলা ফুঙ্কাহাম তবক চঞ্জক তিনি ফুঁনি কক্রক পান্ডা খনাই তুমি তাহত বহুক তামার কিছু সঙ্গে ফুঙ্কজাং হামবাই তাই খুলমাফারি চ্যাঙ্গ তিনি ফুঁনি কক্রক পান্ডা হায়ংনি খরাংন তিনি স্রাং সাল তালবাং তালনি সাল চিসা সালমারি শিবিরা থামচি বা তিপ্রা বিশি সেপ্টেম্বর তালনি সাল নই নিশাই নিচি দক ইংরাজি বিশি অপাদা খাই তঙ্গ নিরা থামচি দক ফুটাফ্রি মিটার সা সা নিরা দক চুচিগো কিলো হার্স সারা সা ফুটা দক মেগা হার্স এবা এফ এম ওজন্ত হানি খরঙ্গ সুলিয়ান খালায় ককাহাম সালব্রমনি হয়

অবারথাও শ্রী শ্রী তিনি সিমিন হমৃণ যত দফানি লোকর বরমানি ফাইমেনি অবারত তুমুং তাবুক বকাই সাপ দফা বাই দেখা সাই দফানি বিশৃঙ্গ নাচলে মং ওয়ালাই মং দখানকে যাক সঙ্গে নাচলে সিদি

খড়ক সাথে খড়ক সানো নাচলে মনো জলে মনো ইয়াকাল খড়ক সাথাই খড়ক সাবাই ওয়ালাই সুলাই ইঙ্গা হুই পুলেন হানি লোকরক ন বরম রই হাকর্তন ন পুজিনে বান্তা ভারত হাকর্তন হাইঙ্গ যতন স্লাই কুজোগ তিসানা হাঙ্কাঙ্কে লোকরকনি বাকই সামুং মাখলাতাই জেসে সালজরা ভারতনি লোকরক কাহাম সোকে সেরঙ্গই শিয়াশাক কাহাম কলঙ্কে অগ মাই ক্লায়াশাক তাই গনাং লোকরক জেসে সাল রগই হাকতনি কমুনি লোকরকনি বাকি নাকলাশাক আশক সালজরা জেসা রাজনীতি চপা অংথং আবাই মূসা অঙ্গালা টংথার এবার দরমনতই কক বাংলাম জেসা বথানী বিশ্রী বুকুরনতই কক বাংলাম হাইসে জেপ্রু নরকসা নব নু সাক সাক নব তাম হেমা নাইনি ফায়ং থানসানো যে তংবাই যতনি বিশৃঙ্গ কথার কথালাইমং বায়াবসারি অঙ্গ আবন হামারি তে যে তমুবাই কাকলাইমং অঙ্গ আব সুমসক যত লোকরুনি হামপ্রানি বাকি সাক সাকনি টংটক চাতকন মাহিয়াকান্নাই বিজাপরি সিমি সরকে চুকলাক বরকনি বিশৃঙ্গ বরক অংনাতই খানি বিশৃঙ্গ ফান বাংনাতই এলএম ওয়ানাতই সাক সাইসং থংক্রা খে সংসার বাজা মানতেই ফলমুং তাই সরমুং অংনা বান্তা অ সংসার তুমুং আজাই ফাইকেনকে অ সংসার নিশিনী মং মারি রিগি কলাংদি আসুক যারা যাইনু খরঙ্গ পুলেনকা খালাইকা ক কাহামক তিনি স্বামী বিবেকানন্দ সাইকলাম মানে কক

আদি তাবো খালায় লাইথে বিশ্বরগো তিন তিন সালে তাম তাম পাতে থাকা লাই বোমা বোখাগো কি সাউ ফিল নাইলে 1946 খ্রিস্ট বিশ্বে উংখাবা চি চুকুরা ব্রিজ চিদক খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন সেপ্টেম্বরনি সালমারি নৈয় ভারত হাকতরনি গচার জরানি হাফাং খাজাকো ভারত ইয়কসামা মানমানি জরাব তৈ অবনি বখরক উঙ্গ পণ্ডিত জওহরলাল নেহরু অব ভারত ব্রিটিশ রকনি ইয়াকনি ইয়কমা মানমানি বখাগো ইয়াপ্রি সেমানি কাইসা ইয়াপ্রি 1960 উং এখবা চি চুকুরা দকচে খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত তিব্বতনি রুখলাই রহকজাংনে রক তিব্বেটান পার্লামেন্ট ইন এক্সাইল হেনে বরকনি পুইলা চংমারি সংসাও অসাল তিব্বতনি রুখলাই রহজাকনাং এখবা খারি ফাইনাই লোকরকনি বাগৈ ডেমোক্রেসি সাল এখবা লোকো ফান সাল হেনে পালাই জাগৈ দঙ 2009 খ্রিস্ট বিশি নৈ সাইচুকু খ্রিস্ট বিশি অন্ধ্রপ্রদেশনি মুখ্যমন্ত্রী কচাম ওয়াই এস রাজশেখর রেড্ডি তিনি হাই সালন থাও ব হেলিকপ্টার বাই কলাইমা বাই থাও যেন তুমুং হায়ুং কতনি বোখাগো নাই হেঙ্কাই 1752 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ব্রিটিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেন তাবুক ইংরাজি ক্যালেন্ডার হিনি যে সালাইমানি ও গ্রেগরিয়ান

0: ചെങ്കു. അപ്പോൾ 1752 ഖ്രിസ്റ്റ വിഷയം ഏക്കവാ ശിശിനിരാ ബാസി നൈ ഖ്രിസ്റ്റ വിഷി തിനി ഹൈ ശാലനോ സിനിചിരാ ചുക്കുചി ചാർ ഖ്രിസ്റ്റ വിശിവ ഏക്കവാ 1789 ഖ്രിസ്റ്റ വിശിവ মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি সংসাজাগ আলেকজান্ডার হ্যামিল্টন অবন পুইলা সেক্রেটারিনি বার্জা সেক্রেটারি অব দ্য ট্রেজারি উংমানি বিশিংটিকে অ ট্রেজারি সংসাজাগ ট্রেজারি রাং বাকনানি বাকই বেতন কিনানি বাকই অ ট্রেজারি সিস্টেম বেলাইখাই নাঙ্ককমানি যত হাকতর হাস্তেনি বাকিন 1945 খ্রিস্ট বিশ্বং একবার চিচুকুরা ব্রিজি বা খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন জাপান ইয়াক্তি সামানি বলায় বরকনি সাখর খ্লায় সিগনেচার খ্লায় অবনি বিশংতই উলসা হায়ং জবা কতর পাইসুকি থাঙ্গু বা হায়ংনি লাইবুমাব অসাল বেলাই নাঙ্কুকমণি সাল হেন পালাই জাগি দু একবার সিনি জাগি দু তিনি হাই সালন 1998 খ্রিস্ট বিশি ও কানাডানি নুভা স্কটিয়া গানাও সুইসের ফ্লাইট 111 বাই কলাইমাবাই বেবাগৈ খরক নৈরা নৈচিচুকু বরক থৈজাও 2008 ইয়াকাবা নৈ সাইচার খ্রিস্ট বিশি তিনি হাই সালন গুগল ক্রোম বরকনি ওয়েব ব্রাজার ব্রাউজার কতাল অ গুগল ক্রোম নিখ্লায় পুইলা ফুনুগ তে ওল হায়ং গনাঙিন অ গুগল ক্রোম যতনি বাকি বেলাইখে নাঙ্কুকমানি কাইসা ক্রোম একা ব্রাউজার উই বাসাও যেন আবন যত সিও যে ইন্টারনেট খাইনাই কম্পিউটার তাঙনাই রব মোবাইল তাঙনাই রব তিনি হাই সালন যাহামকাই নাইখাইকে নগো হাইন হাইতে সময়তু খ্লাইফিরো কাইনি কেথাম পাতিউই থামানি অবংখ 1945 খ্রিস্ট বিশি তিনি হাই সালন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক উলসা হায়ং সভা কতর মথাক জাগ তিনি হাই সালন 1946 খ্রিস্ট বিশ্ব ভারতনি ইয়কমানি বখাগ ইয়াপ্রি সেউই গচার জোরানি হাফাং খাজাগো অবনি বক্রগ দঙ্গ জওহরলাল নেহরু তিনি হাই সালন 2008 খ্রিস্ট বিশ্ব গুগল ক্রোম বিনি ইয়াপ্রি সেমানি চেঙ্গো আশিক জোরা খানাপেখা লাইথাংনি বিশিরগো তিনি দি সালো তামা তামা পাতিবি থাঙ্গা
1: আগে খানাপেখানা তাহুদ পুফুক তেমারে কিছু তিনি নি সাল নৌ ফ্লিসিং মেলেমেনি আও খানাই দিনে তাহুদ পুফুক তেমারে কিছু সং সাবলা ববথাই জন্য তৈকাং রমানি হলের অম অবথাইনি সামু ফ্রাংজাম মনেকে কবমা থায়ন রমডি সংথানি রেখাঙ্কে বেলাই কথকঙ্গ মুইরক আপনার সা খোটন সয় সয়কে চিংরানি নাইথক তরান বগৈব অবথাই সামু ফ্রাংজাগ আপনার মতাই রফুরগ এবা কুমনি ফেস্টিভেল এবা তেরগব অবথাইন সামগ ফ্রাংজাগ খা খালায় রমাখানা আও অবথাইনি মুখা নারেকেরা তিনি সেপ্টেম্বর তানি সাল উলসা এবা সালানি সাল হায়ুঙ্গ পালাজাক দঙ্গ হায়ুং নারিকেরা সাল সিনি সালব্রুমনি সাল অ বথাইনি নাঙ্কুক মানর গৈ তাই রাংকুশার বাংরথানি এবা ইকোনমিক নি নাঙ্কু মুগ্ন রগৈ অ

0: ছালন নৈশাই চকু ইংরেজি বিষয় ও পুইলা এশিয়ান এন্ড প্যাসিফিক কোকোনাট কমিটি নীলওয়াজিমা ভাই তিনি সাল ও হায়ুং নারিকেরা সাল আমি পালাইনে চেঙ্গ নারিকারণ ট্রি অফ লাইফ হনিব সাজাগ তামনা হম্বা নারিকেরানি বুফাংনি মংসাব খেবনা গরী বিনি দাবনি বতৈ এবা বন বতৈ গত ডাকতি খেন সিনি সাগ এনার্জি তোফাই ফাইও মানে সঙ্গন স্রাং রো দাতিন মিনি বাহানবা আরনি দুধ সাম যাগ আবন লগে লগে গক্রক থক সং মানো আবন সেমি ইয়া নারকানি বুকুরনি সিমি সঙ্গী দখৈন কালাইতাই কবুং মানি রব সঙ্গ মানি মানো বিনি ব্রখল এবা বনি খোল ন সীমিত সঙ্গ গবং মা নাথক নাথক মানুই ইয়াক বাইসিনা মানি সঙ্গ নুগ তাই বন সগৈব হাঙ্গার স্রামি মানো সঙ্গ আপনার তাল সালব্রমনি সাল সামুগ সঙ্গ বনি বেলাইনি সামজা গোয়াফলাত সমনি সামুগ ফ্রাঙ্গাই দো আবন বাঙিন ভারতনি অ নাংকুকমা বথাইনি হাবা হকবার র তাই ইকোনমিক ডেভেলপমেন্ট এবার সুখসামাব গাহাম খাইমাব নারিকানি নাংকুকমা নুগ সিনি ভারতনি দক্ষিণ এবা সালগিরি ফাইসং ও যে হাস্তের তঙ্গ অব ও নারকেরা বাংলানী এবার কায়থানি বেলায় সঙ্গ নুগ এবং অমন কাইনে রং পুসারক আজমা সঙ্গ সাইমানো নারকের তঙ্গ এন্টি অক্সিডেন্ট অম সুপারফুড হিব সাকলাই যাগ আর গবংমা খনিজ মালিরক তঙ্গ আবো সিনি বেকা থাইন কাহাম নারান বাকি তাই সিনি সাগ বেমার কাসুনানি ফান্ন বাংরব আমার বাকিন তিনি সাল ও নারিগ্রানি নাংকুকমা ককন পিনা বাকি হম দিন হায়ুঙ্গ হায়ুং নারিগ্রা সালন সঙ্গ পালালাই দো আসুদরা খাবাইকা নারিগারা সালন রগী হায়ুং নারিগ্রা সালনগী কক থাইজা থাইনি
1: ফারিতাব খালায়ানো সাক হামগ্রানি কক সাক হামগ্রানি কক সঙ্গিনি হার্ট এটাক হাঙ্কাই পুইলা সতি বা উয়াখাবা সতি দক্ষিতে সতি চুকুচি কক পাঁচ মিনিট নিসিমি সাইট মিনিট নিসিমি দেড় ঘন্টা জোড়া তাম খালায়না অবনতি তিনি সাক হামগ্রানি কক খালায়ানো চিনি খাকলাপনি দেবরা বখাগ খাকলাপ সিনজাকমা হাইকে খাকলাপ সাকা হাইকে যেন গবং বরকন চঙ্গ আবার গ্যাস খাবার এসিডিটি খা হে তে আবাই বাকসা কলম দি সেরা সেরাঙ ফাইকা তে হামা রহনানি নানানি টেক টঙ্গি ফাইকা আমতে হিনি চঙ্গ হাইকে আমতে নুকজাক হাইকে যেন চঙ্গ আবো গ্যাস এসিডিটি খা হে বাকসা বিথি সাবি পাই এসিডনি বিথি গ্যাসনি বিথির মার্কিং তাকুবুক অম হায়ং হাইকে যেন ডাক্তি

0: একটিকে হাসপাতালে সে মাতলাম নাই তা মহিন মেলে হার্ট অ্যাটাক মানে পুইলা সেকাং এক ঘন্টা নিশিম দেড় ঘন্টা জরা আব বেলাই বেলাইকে নাংকুক মানে জরা আর হার্ট অ্যাটাক নাই বরকন মতাংনান বাকে পুইলা সেকাং যেন তামুখাইনান তামুখাইমা যায় অবনতি ফেরেকি যা খালায় হার্ট অ্যাটাক হাঙ্গিন খাকলাপ সাজাকায় বেলাইকে খাকলাবো সিংক্লিক মাহাই সেক্রুপ মাহাই এংজাকায় আবাই বাক্সা চংনাও আবো গিয়া চুং একাবা এসিডিটি নি বাকে সে এখানে হেন আবন বাকে বাক্সা বরক এন্টাসিডক চাওইনাও ফিয়া আবাই বরক থানী লামাও থাঙি মানো বনি বাকে তুমং খাকলাপ সিংক্লিক মাহাই খাকলাপ সেক্রুপ জাক মাহাইকে সাকা হেঙ্গেকাই কলম দই স্রা স্রা কি কলম খাহিংকাই সাক কেবেলি ফাইকা হেঙ্কাই শ্বাস কষ্ট হই ফাইকা হেঙ্কাই বন আমতিং বাই বাক্সা বাক্সানো হাসপাতালে মাতলাই সাক খামনগ মাতলাই সাক বাইথাং মালখুং চালগৈ তাথাংদি বইন মালখুং চালগৈ একবার রিজার্ভ ফোন খাই মাথাংনাই ডাক্তি ডাক্তি খাই তামহিন মালে পুইলা পাঁচ মিনিট সিমি এক ঘন্টাতে দেড় ঘন্টা হার্ট অ্যাটাক খাঙ্গাই আবো বেলাইকে কিরিমা সিনজা জরা অজরাব বক্রগ থই কাসাই থাংমানো একবার কাহামকাই থই লাইসুই মানিয়াঙি থাংমানো লেঙি থাংমানো খাসিয়াঙি থাংমানো আবনি বাকি সাক বাইথাং মালখুং চালগৈ থাকলাই কগিয়া দেখিছে এনকাই বিথি চাত তাচার দে অসমস এসপিরিন হাই দাল বিদাল বিথির বাক্সা চারি ওই আবাই তেব থই লাইসমানি দৌই থাকমানো দেরাই মানো বনি বাকি ডাক্তারন সঙ্গে কে বফানো বিথি তাচার দে ডাক্তি ডাক্তিকে এম্বুলেন্স রেঙ্গে একবার কাইসে মালখুং রিজার্ভ খাই হসপিটাল সে লাংথানো হার্ট অ্যাটাক ইংখা হিনি সাইমানখা উইয়াখাবা উংথক হিনি চংমানখা হিঙ্কেন তামুখাইনাই অজরাব যেন জত দিনিসাই সেকাঙ্গেকাই খাকলাপ দেবরা বখা সাদা সা ফিগুং সাদা সা দেই চিনি ও চুয়াল হিনে হিনমানি অব সাদা সা আবো মানাইনাই সাকা হিঙ্গেকাই আবো হেড হার্ট অ্যাটাক ইংখা হিনি সিটি দেই কলম দুই স্রা স্রাকাই কদা কলম কদা কবা কবা নানা মুসংজাক হামা রহনানি নানানি কষ্টদা উংজাক নাইদি অমহাই লক্ষণরক আবার তংরক তুমং মুকজাক হাইঙ্গাই আবো হার্ট অ্যাটাক হাইনি সিদি গরি কাহামকলাই নাইদি বজরাবো আবো চেংখা আবো সাইমান নাংনি কাহামকাই তামহিন মালে হাসপাতালে তাঙ্গে বাকসানো ডাক্তারক বজরাবো অখাকলাপ সাজাকমানি চেংখা হার্ট অ্যাটাক বুফরুংখা আবো বরক সঙ্গনাই হাসপাতাল তাং থাংমানি জরাবো হার্ট অ্যাটাক উংজাকাই বরকন তারক দিদি বন হাফ সিটিং পজিশন আসুগ্রায় খাই মাতলাই মালখুঙ্গ কারিফ্রুব তাও হিনমালে রক রিখাহিকেন ইয়াকুং বুখাকনে থই অব হার্ট বুখাগ ফাই পাইনাই অব বাই তেব দেরাগতর দেরাই মানো তেই অমহাই নুখা হিঙ্কাই কেবেলঙি ফাইকা হিঙ্কাই খাকলাপ সামানি তেব বাঙি থাকাই বাঙি ফাইনাই দেখেছে ককাই তুমং লেঙি থাঙে খাসিয়াঙি থাকা হিঙ্কাই সিআরপি রেনা নাই সিআরপি আবো তামনো হিন সিআরপি হেঁকাই ইয়াক কংনৈ খাই চিনি ইয়াফা গাদা বাই খাই খাকলাবো মা সিনাই খাকলাবো সিনি মাং তোহাঙ্গে সিনো সিনো সিনো তিসাও সিনো তিসাও হেঁকাই উ হামা রহমানি থাকি থাকমানি আবো তেওয়াই সব মানজুনাই আমহাই খাইমাং খাইমাং যে হাসপাতালে সকজা সকিয়া জরা খাকলাপ সিন সিনে ইয়াফা গাদা বাই মাতলাই আমতি হিঙ্কাই ও হার্ট অ্যাটাক মানে বিনি হামা থাকিয়া থাই ওলো ডাক্তারক প্লাংথা হাঙ্কে বরক লগে লগে বরক নিজে খাইনা তাং খাইনাই হিঙ্কাই যেন আশুকজোড়া খাবাইখা সাক খামক্রাইনি কগো পুইলা পাঁচ মিনিট আপনি ওলো এক ঘন্টাতে দেড় ঘন্টা জোড়া হার্ট অ্যাটাক নাই বরকন তাম খাইনা নাং আপনি তো এই ককঠাইসা থাইনি তিনি সাক খামক্রাইনি কগো
1: আও আসুজরা সঙ্গ তো খালাইকে সাকামলাই কক তাবুক চলি দঙ্গ ন্যাশনাল নিউট্রিশন উইক পয়লা সেপ্টেম্বর সিমি সেপ্টেম্বর তানি সালসিনি সালজরা ও নিউট্রিশন উইক এবা হাতি চলিনে নিউট্রিশন এবা চামানি সঙ্গ নাংকুকমানি যে

0: পোস্তি অবরক সিনি লাংম বেলাকে নাগমনে অবনরগিন অ হাতি এবা উইকন পালালাই দঙ্গ সালব্রমনি নাগকমা সিনি সাকনি বাকি কাহাম তনার বাকি যে নাগকুম নাগকমানি মানিরগ্ন জাকাকে সিনি লোকর কাহাম তাই অবন সয় সেরিনা বাকি তাবুনি অ হাতি পালাইমানি সার আবন বাকি সালব্রমনি চামুগ সঙ্গ তাম তাম নানাং আবন সয় সয়কে সিনানি তাই কাহাম কর সাকন নারানি আবন সিনি নাইকল মো আও তাবো সঙ্গলায় হাবা হবগানি কক দাংবদিনী কক ও মূলা কাইমারকি কক থাইসাই মূলা মাইসিং জরানি মেকিং মূলাও ভিটামিন সি ক্যালসিয়াম তাই আইরন দঙ্গ অমন অমরক সিনি সাকনি বাকি বেড়াই নাগকানি তাই জরা থেকে মূলা যাকাঙ্কে সাকনি চামু গেলেমানি ফান্ন বাংরব তাই সাকন গসরাং তনিব মূলা হা রপ রপ হাব বেলাই কাহাম অঙ্গ মাসিনি কিসা সালনি সকাং সিমি ডিসেম্বর তালনি উলজরা মূলান সারিনে খাইমানো হেক্টর কাসা ও সেরচার সিমি সের সিনিচার সেরচি বুঝলি নাঙ্গ মূলা কাইনে সকাং কাহামকে আল চয়নি মূলানি খেতন আবার খেতনে হালন মাসলামনা নাই আফ্রু গবংমা মুসকি কসক খেতনি হাবাই সাফলি লগি নাংমানি সক ইউরিয়া টিএসপি এমওপি সার রেখাঙ্কে বেলাকে কাহামঙ্গ মূলান জরাথিগী নাইকানি মা খাইতাই খেতনি সিবুক মারিন সৈনা লগ্না বাকি উরাম উরাম সঙ্গ দৈমার নাই পিয়া খেতব দৈ বাতা দই আবোব নাইকানি খাইনে নাই হাকে মূলা দৈ বাতাকি দঙ্গে মূলানি ইয়াফং সগৈ থাঙ্গি এবার মূলা বুফং সগৈ থাকে মূলা খেতব বেমারক নুজাকাঙ্কে এবার মূলা ব্লাইংস কুকসক নুজাকাঙ্কে জৈব বিথিরক সঙ্গানো মূলা ব্যবন রগী মূলা সানানি বৃহী চিনি সিমি সাল বৃহী সাল জীবানি উল মূলানো ফুইনে হাতিও ফালেস রঙ্গুসে রকব আজি নেই মানো
1: আজি তাবো খালায় কক থমরক বুসকাং সেপ্টেম্বরনি সালমারি থাম ইয়েখব উল নই খানানি সিমি মহারাজা বীর বিক্রম বীরখুঙ্খলা আগরতলা রেলওয়ে স্টেশন তে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন জেংজাকনা থাঙ্গি দঙ্গ অনলাইন ক্যাবনি সেপ বসা বসা মালখুংরক গবংমা বাক্সা বাক্সন রেইটক রাংরক নাই দঙ্গ আব চংজাকিনে বাকি অ ক্যাব জেংমানি বিসংটি খাই হাস্তেনি ফাতার থাকায় হাস্তেনি ফাতার ফাইনাই হাস্তেনি বরক বুনি হাস্তেনি বড়রক অ সেপন মানাই হিনে সাজাকা
0: ফাইনে সেপ্টেম্বর তেল সাথী সিমি বীরচন্দ্র মনোভাব সঙ্গে সংগ্রাম হাতের কক তুমফুকম তাকতে গায়ে সাকলামঙ্গ অ কক সাকলাই জাগ
1: ফারিতাবো খালে নবরতিবনি কক নবরতিবনি সিগাং বারে কক তুমি সাইমানকা বসকাং দামনি চিব্রিও নখাও জুমই কিসামিসা টঙিমানো মগি টঙিমানো বাক্সা বাক্সা আমচাই ওয়াতৈ গবং নিসিমি কিসাখ্লাই ওয়াই ফানো মানো তুমারি দঙ্গনে তুমসামারি 33 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 26 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি তুমারি সমানি অনুকজাখা তুমসামারি 32.4 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 25.5 ডিগ্রি সেলসিয়াস নবর শিউক সামারি শিবুক খ্লাইমারি 96% 60% গানাগিনি দঙ্গনে থাকায় দামনি জিব্রিও 4.6 মিলিমিটার ওয়াতৈ ওয়াখা
0: আও হাইনু খরঙ্গ পাইথক সঙ্গ কন্ততি জমাতানি খরঙ্গ জমখরানি দিনে অ হাইনু খরঙ্গ ফান্দনা মোতাকাইছে দিনে হাইনু খরঙ্গ পান্ধব কম থেঙ্গা আং নরুত্তম আনলগি তঙ্গ
1: তাপস
0: যতন সালকাহাম
1: খুলমখা
0: খুলমখা

অবলু নপাইখা তিনি ফুঁড়ি কপরক পান্ধা আকাশ পানিয়া আকরতলা অবলু নপাইখা তিনি ফুঁড়ি কপরক পান্ধা তাবখানার জাগনে দিল্লি কেন্দ্র নিশ্চিমে সংস্কৃত তাই হিন্দি ককতমা যতন সালকাহাম

আকাশ বাণী আগরতলা, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। অনুষ্ঠানে আজকের শিল্পী শান্তিদেব ঘোষ।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন শান্তি দেব ঘোষ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে বাংলায় স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র সাহা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে গতকাল অনুষ্ঠিত এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদে 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে। তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংস্থা সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলায় তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলি সঠিক সময়ে বাস্তবায়ন, জল সঞ্চয় জনভাগিদারী ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের নাগরিকদের স্বদেশী পণ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয় সোনা কেনা ও বিদেশে বিয়ের আয়োজন বা ডেস্টিনেশন ওয়েডিং থেকে বিরত থাকার

0: আহ্বান করেছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয়দের বিদেশে প্রমোদ ভ্রমণ এবং একান্ত প্রয়োজন ছাড়া সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও স্বদেশী পণ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভেতরেই কিছু মানুষ যারা হতাশার পরিবেশে নিমজ্জিত, চারপাশে তারা মিথ্যা ছড়াচ্ছে। শ্রী মোদী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই দেশের তরুণরা তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে। তিনি নাগরিকদের দেশের অগ্রগতিতে প্রচেষ্টা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্য সঠিক। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো ব্যবসায়ী চিনি মজুত করার প্রথম দিন থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত তা নিজের কাছে রাখতে পারবেন। এছাড়া যে কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে 2,000 কুইন্টালের বেশি চিনি মজুত রাখা যাবে না। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও এই দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুত ভাণ্ডার থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সংরক্ষণ এবং পারমাণবিক সুরক্ষা দপ্তরের মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেন। এই বৈঠকে বিশেষভাবে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা এবং কৃষকদের জন্য পরিষেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশপুরের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1,050-এ পৌঁছেছে। নেপাল প্রশাসন জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 4,000 জন। তাদের মধ্যে রয়েছেন 583 জন বিদেশী এবং 83 জন নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ এই বিধ্বংসী হরপাবানের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ যে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। এদিকে নেপালের চিলিমের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় টানেল উদ্ধারকারী দলকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনে 1 ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন

হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কিভ, ওডেসা, খেরসন, দোনেস্ক, হারকিভ, সুনি, জাপোরজিয়ার মতো শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ তিন দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ডি ওয়েভার বক্তব্য রাখবেন। এরপর তিনি মুম্বাই সফরও করবেন এবং সেখানে হীরা, বন্দর ও লজিস্টিক বিষয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা আজ গুয়াংডং প্রদেশের সেনজেনে আয়োজিত চায়না মাস্টার সুপার 750 টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু সামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আতুর্ঘ নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এর পরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলন 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল সহযোগিতার মতো বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য। শীর্ষ সম্মেলনে এসসিওর 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বিশকেক ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এগুলি ভারতের জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন সমস্যার সহনশীল উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া 4টি সমঝোতা স্মারক এবং 20টিরও বেশি সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে আগামী 25 বছরের জন্য একটি রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের ক্ষেত্রে বাস্তবসম্মত ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দেন বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত 163 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিলিমেতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় উদ্ধারকারী দলের কাজকে বিভিন্ন প্রতিকূলতা কঠিন করে তুলছে। উদ্ধার অভিযান আজও চলবে বলে মন্ত্রক জানিয়েছে। এদিকে ভারতের ফরেন্সিক দল নেপালের দলের সঙ্গে যৌথভাবে গতকাল ডিএনএ পরীক্ষা ও বিশ্লেষণ সহ বিভিন্ন কাজ আরও সম্প্রসারিত করেছে। এর ফলে নেপালে ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া আরও দ্রুততর হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 52 জন রিটার্নিং অফিসার স্ব নির্বাচনী ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 11ই সেপ্টেম্বর, ভোট গ্রহণ 28শে সেপ্টেম্বর এবং ভোট গণনা 5ই অক্টোবর। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে আগামী 8ই অক্টোবর। রাজ্য নির্বাচন কমিশনারের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এডিসি এলাকায় গত সোমবার থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন হবে 587টি ভিলেজ কমিটির 2634টি নির্বাচনী ক্ষেত্রের 4597টি আসনে। ভোট গ্রহণ করা হবে 1550টি ভোটকেন্দ্রে।

বিসিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার জন্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, সহ সমন্বয়ক রাজীব বব্বর, রাজ্য প্রভারী রাজদীপ রায়, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজ্য প্রমুখ গতকাল আগরতলায় এসেছেন। সরকারি অতিথিশালায় বিজেপির সাংগঠনিক বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে গতকাল পেঁচারথল ব্লকে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী, কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ত্রিপুরা মথা, ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, পেঁচারথল ব্লক এলাকায় মোট 16টি ভিলেজ কমিটি রয়েছে। মোট ভোটারের সংখ্যা 33,973 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে বন্যা, ঝড় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত 1,10,834 পরিবারকে 142,25,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি তথ্য জানান। খেলার খবর, ডক্টর বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ত্রিপুরা। ছত্তিশগড়ের নারায়ণপুরে গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে সর্বভারতীয় সাই দল 7-1 গোলে রাজ্য দলকে হারিয়ে দেয়। এর আগে গ্রুপের সেরা হয়ে ত্রিপুরা সেমিফাইনালে উঠেছিল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রী ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের এগিয়ে চলো সংঘ টাউন ক্লাবের মধ্যে গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া খবর, আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা কিরগিস্তানী রাজা খরবিশকেক সংসারজাক সাংহাই চুবা চুমথানি ফিল নৈচিদক কুচুক বেরেমনি কুথুমলাইমাব কাইচি থাম নাকুকমা দীখিল নতৈ কক থানচাং লাইমানি বিশেংতৈ পাইখা কুথুমলাইমং সামংসিত্রা তাংনাই রক্ন কাশমং নবার তিবার স্লাইজাকমং সকজাকনাইতে ডিজিটেল চুবা চুহাই জুদা জুদা নাংকুকমা দীখিল রক আবনি বিশিং খুরসাজাক থাই কুচুক বেরেমনি কুথুমমুঙ্গ সিইওনি ফিল নৈচিবা সংসামা সালনরগৈ বিশকেক সাকলাইমং কাংবলাইব ইয়াচাক জাখা আবরক ভারতনি সকজাকনাই নাইমথাং তাই নবার তিবার স্লাইজাক মানে জং জালিয়া কাকরনাও চুবাওয়ানো হনিব খাকা জাগো তাই কাই নৈচিবা গবাং মা ককচং মুঙ্গ গসিমুং মানখা বুইহা নাইখুংনি বখাক তৈ সাজাকা মন্ত্রীপক্ষরক নরেন্দ্র মোদী কুচুক বেরেমনি কুথুম লাইমুং নতৈ বসকাং নৈচিবা বিশিনি বাগৈ কাইসা রোডম্যাপ সামনানি কবক মুংব নারখা বেলজিয়ামনি মন্ত্রীবক্ষরক ওয়ার্ডি ওয়েবার তিনি সালথামনি ভারত বেড়াইমাও ফাইয়ানো ভারত ফাই মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী বাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো ব ককলাম সালাইমাও বাবাইনি হালকতাই হায়ুং বেরেমনি ককনতেই ককলাম সালাইজাগানো আবনো কারিব ভারত ইউরোপীয় ইউনিয়ননি ফিয়কজাক বানিয়া কক খালাইমুং দেখিল নতেই সংসাজাক বান্দা মন্ত্রীবক্ষরক ডি ওয়েবার কক নারকনানি কক বতঙ্গ ভারতনি বুইহা ককচংলাই নকশাকা নেপাল আতুমসা কিরিমা সিংসা তৈলমা পাটিমুঙ্গ তাবুকসুক জরা খরক সারা দকসি থাম ভারতনি লুকুরকন রুতুগৈ কারিমানখা ককচংলাই নকনি বখাকতৈ সাজাখা চিলিমেও তৈ চং ফেরাং তাং বুতাংনি হাকর রুতুক মুংনি সামুঙ্গ সগৈমানি ইয়াগুলো ভারতনি রুতুকনাই বদল রকনি সামুং তৈব কেশেব খ্লাই তিসাকা তিনি ব রুতুক মুংনি সামুং তাংজাগানো হনই সাজাখা নাইখুংনি বখাকতৈ ইয়াঙ্গ ভারতনি ফরেনসিক বদল রক নেপালনি বদল বাই করঙ্গৈ মিয়া ডিএনএ আমজকমুং তৈ চেরি নাইমানক হবই জুদা জুদা সামুং সাসারৈ দঙ্গ আবাই নেপাল ডিএনএ আমজকমুংনি সামুং তৈব দশাওয়ানো হনৈন ককসাকা বুইহা ককচংলাইনক ত্রিপুরা সংদুক আমচাই বাই থাকায় কলজাক জেলা পরিষদ এবার এডিসি আমচাইও ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি মিয়া পান্তাতেই কক মুং কারিজাখা বেবাগৈ খরক বা চিনৈ রিটার্নিং অফিসার বাই থাকি চংবাড়ি আমচাইনি বাকি কক মুং কারিখা আবনি লগি লগি মিয়ানি সিমি চং মুংবলাই ইয়াচাক মুংনি সামুংব চেংজাখা চংবলাই জমারি বই মানানো অ সেপ্টেম্বর তালনি চার সালমারি জরা অ তালনি চুকু সালমারি

0: চং মংবলাই আমজগী নাইজাগানো চং মংবলাই রসাইন হারমানি পাইথাক সাল অ তালনি টিসা সালমারি বডিয়া সাক জাগানো অ তালনি নৈচিসা সালমারি তাই বোর্ড লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ভিলেজ কমিটি চংবারী নবসকান্তনি মিয়া পেচাথর ব্লক বেবাগ বদলনি ককলাম সালাইমা যুগালি জাখা আর মানজাখা রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী কুমারঘাট এসডিপিও দেবী দেববর্মা ককলাম সালাইমা ও বিজেপি কংগ্রেস সিপিআইএম তিপ্রামথা ফরওয়ার্ড ব্লকনি লুকু আদংরক মানজাখা ককলাম সালাইমা পাইয়ে রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী সাকা টঙ্কজাংতে স্রাই স্রাইকে চংবারী পাইরিনান নাহারই নাইকল ফাংনি বখাক্তই নাংমানী সাকথারমুং নাহার জাখা এডিসি নি বসকাং ভিলেজ কমিটি নি চংবারী ও বদল নি সামুং হুমুং নতই ককলাম সালাইনানি বাগৈ হাস্তে ও মিয়া ফাইকা বিজেপি নি বেবাগ ভারত নি তাংকরা বি এল সন্তোষ হাপাং নি লেলা থাই নগো মিয়া বিজেপি মথানি আদংরক নতই ভিলেজ কমিটি নি চংবারী নি তিয়ার খাইনা নতই ককলাম ঘা আর মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই উত্তর সালকা আমচাইনি তাংকরা ডক্টর সম্বিত পাত্র তাংকরা ইয়াকচু রাজীব বব্বর হাস্তে প্রভারী রাজদীপ রায় মথানি তাংকরা রবীন্দ্র রাজু আকশং মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থাংনাই বিশিক থাম তৈলম্মা এবা কতর হাক ওয়াগৈ ডেরামুঙ্গ ক্লাইনাই খুংসা রাসাই চি সাইচারা থামচি ব্রৈনু খুংন খকসারা ব্রৈচি নেই রোজাক নৈচি বা রাসাইরাং চুবাজাখা বিধানসভা ও এমএলএ সুদীপ রায় বর্মনি সুংমুংনি ককপিরকমুঙ্গ ব অকক সাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরণী পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাও এগিয়ে চলো সঙ্গতে টাউন ক্লাবনি বিশিং মিয়া সানজানি থংলাইমা দ্র অংখা উমাকান্ত স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও গোল বুক জাবাই থংমুং পায়ু আবাই বদল নৈ সা পয়েন্ট খাই মানো তাবুক নবাতিবারনি ককতমা নবাদ্দীবা নাইখুংনি বসকাং সেকাংবাড়িয়া ককমুঙ্গ সাজাখা তিনি নখা কিচাসক মুনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈওয়াউই মানু হুনে হজাক লাইকা নবাদ্দীবার নাইখুং তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি বা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামই সতি থামচি জরা ওয়াতৈওয়াখা ব্রৈ দশমিক দশ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দাম স্নিতাময় সতি ব্রিজি বাও
1: আকাশবাণী আগরতলা।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা সেপ্টেম্বর। প্রতি বছর এই 2রা সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব নারকেল দিবস হিসেবে পালিত হয়। 2009 সাল থেকে এই বিশেষ দিনটি পালন করা শুরু হয়ে থাকে। এশিয়ান এবং প্যাসিফিক কোকোনাট কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু এই দিনটি বেছে নেওয়া হয়েছিল। আসল কথা, নারকেলের বহুমুখী ব্যবহার এবং পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করাই হল এর মূল তাৎপর্য। নারকেল চাষ এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে কৃষকদের উৎসাহিত করা আর অর্থনীতিতে নারকেল শিল্পের অবদান তুলে ধরা। আসল কথা, পাতাই হোক বা ফল, আর ছিবড়েই হোক বা মূল গাছ, সবটাই আমাদের কাছে কিন্তু বেশ প্রয়োজনীয়। তাই একে কল্পবৃক্ষও বলা হয়ে থাকে। বাণিজ্যিকভাবেও নারকেল চাষ করে আমাদের দেশের কৃষকরা কিন্তু বেশ লাভবান হচ্ছেন। নদীর পাড়ের মাটিতেই কিন্তু বেশি নারকেল চাষ করা হয়ে থাকে, আর এই নারকেল

0: এর বিজ্ঞানসম্মত নাম কোকাস নাসিফেরা। নারকেলের ফল যেমন পুজো বলুন আর শরীরের পক্ষের এর উপকারী ভূমিকা রয়েছে, ঠিক তেমনি এর ছিবড়ে থেকে তৈরি হয় আর নারকেলের বিভিন্ন অংশ থেকেও তৈরি হয়, অর্থাৎ গাছের বিভিন্ন অংশ থেকেও বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় যার গুরুত্ব রয়েছে আমাদের সারা বিশ্ব জুড়ে।
1: আর যখনই নারকেলের কথা বলছি বা পাতার কথা বলছি, তার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রকৃতির কথা চলে আসে। আর আজকে সকাল থেকেই হয়তো আপনারা দেখছেন যে আকাশের কিন্তু মুখ ভার, মানে একটা টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে সকাল থেকে। আর আশা করা যাচ্ছে, যেমনটা আবহাওয়া দপ্তরও বলছে, যে আজকে হয়তো সারাদিনই এই বৃষ্টিমুখর দিন আমাদের থাকতে পারে। তাই আজকের অভিজ্ঞাপনের আসরের একেবারে শুরুতেই বৃষ্টিস্নাত দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের প্রতি।

আর শ্রোতা বন্ধুরা, তারই সাথে আজ 2রা সেপ্টেম্বর, চলুন ইতিহাসের পাতায় খানিকটা চোখ রাখি, কি ঘটেছিল আজকের দিনে চলুন খানিকটা জেনে নেই। 1945 সালে আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যার ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটে। 1946 সালের 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ উপরাষ্ট্রপতি করে ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 1960 সালের আজকের এই দিনে ভারতে নির্বাসিত তিব্বতীদের সংসদীয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যা তিব্বতী সমাজে গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি গঠিত হয় আজকের এই দিনে। 1666 সালে আজকের এই দিনে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় গোটা মধ্যযুগীয় শহরটি ক্ষতিগ্রস্ত হয়, যাকে গ্রেট ফায়ার অফ লন্ডন বলে আমরা অনেকেই চিনি। তাছাড়া 1985 সালের 2রা সেপ্টেম্বর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন। 2008 সালে বর্তমানে বহুল ব্যবহৃত গুগল তাদের গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চালু করে আজকের দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর। তাছাড়া 2023 সালের আজকের দিনে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ মিশন আদিত্য L1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তাছাড়া আজকের দিনে জন্মেছিলেন আমাদের মধ্যে কিছু গুণী ব্যক্তিত্বরা, যাদের কথা আমাদের সকলেই এই মননে এবং স্মরণে চিরকাল থেকে যায়। 1920 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাছাড়া 1923 সালের আজকের দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পার্বতী কুমার সরকার, যিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় বাঙালি ভূতাত্ত্বিক। 1988 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন

0: ভারতীয় ক্রিকেটার ঈশান্ত শর্মা।
1: আর আজকের দিনেই আমাদের যেসব গুণীজনদের আমরা হারিয়েছি তারা হলেন 1946 সালে প্রমথ চৌধুরী, বিখ্যাত বাংলা ভাষার সাহিত্যিক, এবং 2010 সালের ঠিক আজকের দিনেই আমরা হারিয়েছি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা দিলীপ রায়কে। 2021 সালের আজকের দিনেই হারিয়েছিলাম বিখ্যাত ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে। তাছাড়াও আজকের দিনটির মধ্যে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, তার মধ্যেই রয়েছে আজ 2 সেপ্টেম্বর, এই সপ্তাহটি কিন্তু আমরা পালন করছি পুষ্টি সপ্তাহ হিসেবে। এই পুষ্টি সপ্তাহ পালন করার আসল উদ্দেশ্য হলো সবাইকে জানানো যে বেশি করে খাবার খাওয়া নয়, সঠিক খাদ্যাভ্যাসই হলো আমাদের শরীরকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। অর্থাৎ আমাদের খাদ্যে যদি খাদ্য উপাদানের প্রত্যেকটি উপাদান, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং বিভিন্ন মিনারেলস বা খনিজ উপাদান, বিভিন্ন ফলমূল, শাকসবজি এবং সেই সঙ্গে সঠিক পরিমাণ জল থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব। 1982 সালে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড প্রথম এই সপ্তাহ পালন করার প্রতি গুরুত্ব দেন। আর এর একটা উদ্দেশ্যও রয়েছে, যেমন গর্ভবতী মহিলা থেকে সমস্ত ছোট শিশুদের তাদের মৃত্যুর হার কমানো এবং প্রত্যেক জনগণকে সঠিক খাদ্যাভ্যাস সম্বন্ধে অবগত করা, এবং কিশোর কিশোরীদের বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে ঘরে তৈরি প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার খাওয়ার প্রতি আকৃষ্ট করা।
2: তাহলে শ্রোতাবন্ধুরা, এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।

0: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু ভাবনা অর্থাৎ অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। লিখছে তোমায় পর্বে অবশ্যই আপনাদের চিঠির জন্য আমরা অপেক্ষমান থাকি। চলুন এইবারে দেখি আজকের দিনে কারা কারা আমাদের চিঠি লিখে পাঠিয়েছেন। প্রথম চিঠিটি পাঠিয়েছেন
1: শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবী ছোড়া হাইস্কুল থেকে। লিখছেন, প্রণম অভিজ্ঞাপন। পরোক্ষে কারিহান্তারং, প্রত্যক্ষে প্রিয়বাদিনাম। বর্জয়েত্তাদৃশং মিত্রং বিশ্বকুম্ভং পায়মুখম। সংস্কৃতের এই শাশ্বত প্রবচনটি যেন বর্তমান সমাজের আসল রূপ উন্মোচন করার এক নিখুঁত আয়না, যা মুখের ওপর মধুর ভাব রেখে অন্তরে বিষ ধারণকারী মানুষকে বর্জনের বার্তা দেয়। বাইরে থেকে যাকে স্নিগ্ধ ফুল বলে মনে হয়, অনেক সময় তার অন্তরেই কাঁটার সূচালো ফলায় ঘাপটি মেরে থাকে চক্রান্ত। মানুষ চিনতে আমাদের ভুল হয় ঠিক এখানেই। জীবনের চড়াই উতরাইয়ের পথে চলতে গিয়ে যখন চরম বিপদের মুখোমুখি হতে হয়, ঠিক তখনই মুখোশগুলো যেন খসে পড়ে। যাকে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং বন্ধু ভেবেছিলেন, হয়তো দেখা যায় দিন শেষে সেই মানুষটি বিশ্বাসের পিঠে সবচেয়ে বড় ছুরিটি বসিয়ে দিয়েছে। প্রকাশ্য শত্রু মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেয়, কিন্তু বন্ধুত্বের ছদ্মবেশে লুকিয়ে থাকা স্বার্থপর এবং দ্বিচারী মানুষগুলো তার চেয়েও যে বহুগুণ বেশি ভয়ঙ্কর। তারা চোখের পলকে রং বদলায়, মুখের ভাষায় মধু ঢেলে পিঠে বিষাক্ত বান মারে। নিজের স্বার্থ উদ্ধারের মুহূর্তেই তারা তাদের আসল রূপটি প্রকাশ করে দেয়। এই তিক্ত অভিজ্ঞতাগুলো খুবই বেদনাদায়ক, কিন্তু এগুলোই তো মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। উপলব্ধি শেখায় যে সব চকচকে বস্তু সোনা হয় না, এবং প্রতিটি মিষ্টি হাসির পেছনে নিখাত ভালোবাসাও থাকে না। মুখোশের আড়ালের এই চিরন্তন সত্য কে যে কী, তা চিনে নিয়েই মানুষকে সামনের পথ

এগোতে হয়। এই নির্মম সত্যের উপলব্ধি জীবনকে পরিণত এবং শক্তিশালী করে তোলে। মধ্যযুগের কবি অর্থাৎ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের সেই বিখ্যাত আক্ষেপ চিরকালের সত্য, খুলিল সজ্জন বেশে করয়ে দেশের গ্রাসে মুখে কহে মধুর ভারতী, উদরে পুরিয়া হলা বাহিরে চন্দন কলা, কে জানে উহার কিবা গতি। প্রণামান্তে বিনীত শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবী ঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথম চিঠিখানি শুনছিলাম। এবারে চলুন আমাদের আজকের দিনের শেষ চিঠিখানি। লিখে পাঠাচ্ছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষের মুখ দেখে তার মনের খবর কি বোঝা যায়? না, যায় না। কারণ মানুষ তার মনের উপর অনেক রকমের মুখোশ পরে রাখে। তাই মানুষের সঙ্গে ভালোভাবে না মিশলে তার প্রকৃত চরিত্রটা বোঝা খুব কঠিন। মানুষের মনের মধ্যে কি যে চলে তা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য নয়। এরকম মানুষের সান্নিধ্য পেতে হলে বেশি দূর যাওয়ারও দরকার পড়বে না। হয়তো আমাদের খুব কাছাকাছি আছেন তারা, যাদের মুখে মিষ্টি ভাষা আর অন্তরে হলাহল, অথচ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। এরকম একটা ঘটনার কথা শুনেছিলাম আমার এক পরিচিত বন্ধুর মুখ থেকে। দিনটা ছিল কোনো একটা টেস্ট পরীক্ষার ফলাফল বেরোনোর আগের দিন। ওই সময় আমার সেই বন্ধু গুরুতর অসুস্থ থাকায় তার বন্ধুকে সে বলেছিল, কাল তো তুই কলেজে যাচ্ছিসই, আমার ফলাফলটাও দেখে আমাকে জানাতে পারবি? ওই বন্ধুটি এক মুখ হাসি হেসে উত্তর দিল, হ্যাঁ কেন নয়, অবশ্যই জানাবো, চিন্তা করিস না। পরের দিন কলেজে নোটিশ বোর্ডে পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুটি ফলাফলে দেখেও তার বন্ধুকে বলেনি, কারণ ফলাফলটা যে তার থেকে তার বন্ধুর বেশি ভালো হয়েছিল। ওই জানালো না দেখে বন্ধুর বাবা ওই স্কুলে গিয়ে ফলাফলে দেখে এসেছিল। পরবর্তীকালে শোনা গেছিল, আমার সেই বন্ধুর বন্ধু অনেকের কাছেই তার মনের অন্তরের বিষ উগরে দিয়ে বলেছিল, আমার জানানোর কি দরকার, নিজে না পারে বাড়ির কাউকে পাঠিয়ে জানুক না। কথাগুলো শুনলে অবাক হতে হয়, যে মানুষটি আগের দিন এক মুখ হাসি হেসে বলেছিল, চিন্তা করিস না, অবশ্যই জানাবো, পরের দিন সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এতটা ঈর্ষা। তাই মানুষকে চেনার ক্ষেত্রে মুখের হাসির চেয়ে তার আচরণই বেশি সত্য কথা বলে। নমস্কার আনতে, অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের অভিজ্ঞাপনের বিষয় নির্ধারণ করা হয়েছে কে যে কি। এই বিষয়ে আপনাদের মনের কথা বা আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com বা সরাসরি চিঠি পাঠাতে পারেন আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন আর চিঠি পাঠানোর শেষ তারিখ আগামী 10 সেপ্টেম্বর 2026। কে যে কি বিষয় মুখোশের আড়ালের সেই চেনা অচেনা মানুষদের গল্প শুনতে আমরা অপেক্ষায় থাকব আগামী সেপ্টেম্বর মাসের এই প্রথম পক্ষ জুড়ে। আর শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট লেম্বুছড়া পশ্চিম ত্রিপুরা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2026-2027 সালের এসটি ব্যক্তিত্বদের শ্রেষ্ঠত্ব পুরস্কার ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকার ত্রিপুরা তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত যেই সব কৃতী ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে, যারা 1/12/2025 থেকে 30/11/2026 সময়কালের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে জাতীয় অথবা আন্তর্জাতিক পুরস্কার স্বীকৃতি অর্জন করেছেন, আবেদনকারীদের বিজ্ঞপ্তি প্রকাশের পর যত দ্রুত সম্ভব এবং 30 নভেম্বর 2026 মধ্যে তাঁদের মূল নথিপত্র সহ টিআরসিএলের আগরতলা কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শারীরিক যাচাই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.trci.tripura.gov.in। আপনি যদি এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন এবং 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 মধ্যে সংস্কৃতি, খেলাধুলা, সাহিত্য বা অন্য কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন, তাহলে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর মূল নথি নিয়ে টিআরএনসিএল আগরতলায় উপস্থিত হয়ে যাচাই করাতে হবে। এর শেষ তারিখটা মনে রাখবেন 30 নভেম্বর 2026।
1: রয়েছে আরও একটি তথ্য। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের জন্য কমিউনিকেটিভ কোর্সে বিভিন্ন ভাষা শেখার জন্য সেপ্টেম্বর 2026 ফেব্রুয়ারি সেশনে ভর্তির আবেদনপত্র কিন্তু রামকৃষ্ণ মিশন গাঙ্গাইল রোড থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ কিন্তু আজ 2রা সেপ্টেম্বর। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে www.rkmagartala.org এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ রইল।
0: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনি, রবি এবং ছুটির দিন বাদে 14 অক্টোবর 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলা রুম নাম্বার 7-এ পাওয়া যাচ্ছে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর ন্যূনতম বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার, ভোটার অথবা প্যান কার্ড, যে কোনোর একটির পরিচয়পত্র। আসন সংখ্যা কিন্তু সীমিত অর্থাৎ 50টি। আগামী 29 অক্টোবর 2026 ইংরেজি সকালে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7-এ শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনারের

0: /upsconline.nic.in/ora এবং https://upsc.gov.in এই ওয়েবসাইট দুটো দেখার জন্য অনুরোধ রইল।
1: আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আরও একটা কাজের খবর আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট বেতন ভিত্তিক অর্থাৎ ফিক্সড পে নিয়োগের মাধ্যমে কিছু পদের বিভিন্ন শ্রেণীর শূন্য পদ পূরণ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসমূহের বিবরণ হল কাউন্সিলার, যার মধ্যে অসংরক্ষিত পদ রয়েছে 4টি এবং সংরক্ষিত পদ রয়েছে 6টি। তাছাড়া রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার অথবা সাইক্রিয়াটিক নার্স, যেখানে অসংরক্ষিত পদ রয়েছে 2টি এবং সংরক্ষিত পদ রয়েছে 1টি। এই নিয়োগ টেলে মানস ত্রিপুরার জন্য। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এবং যোগ্য প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। তারিখ আগামী 18 সেপ্টেম্বর 2026। স্থান মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল, নরসিংগড়। রেজিস্ট্রেশনের সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সমস্ত মূল নথিপত্র সঙ্গে আনতে হবে। দুপুর 1টার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে এবং এরপর আর কোনো প্রার্থীকেই রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। এই নিয়োগের জন্য টিএ বা ডিএ, যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে 11 মাস, তবে কাজের কর্মদক্ষতার ভিত্তিতে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আবেদন জমা দেওয়ার সময় অবশ্যই 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সমস্ত শংসাপত্র এবং প্রমাণপত্রের সেলফ অ্যাসিস্টেড অ্যাটাস্টেড কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। জানিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ কাজের খবর।
0: এবারে কিন্তু চলে আসছি আবহাওয়ার বিজ্ঞপ্তিতে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.4 ডিগ্রি এবং 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 60%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 4.6 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: আচ্ছা শ্রোতা বন্ধুরা, এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে ভুলে যাচ্ছেন কেন এসেছেন? এটা স্বাভাবিক নাকি সতর্ক হওয়া প্রয়োজন? কথা বলতে বলতে আচমকাই কারোর নাম মনে পড়ছে না, ছাতা নিয়ে বেরিয়ে রাস্তায় ভুলে ফেলে আসছেন, বাজার করতে গিয়ে কোনটা নিতে হবে সেটাই ভুলে যাচ্ছেন, এমনটা কিন্তু অনেকেরই হয়, আপনার একার নয়। তবে কোন ভুলে যাওয়া স্বাভাবিক এবং কোনটি নয়, কেউ কেউ যেমন প্রতিটি শব্দ প্রতিটি কাজ মনে রাখেন, কেউ কেউ আবার ভুলও মনাও হন। অনেক সময় বয়স্ক মানুষের স্মৃতিশক্তি প্রখর হলেও দেখা যায় 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকেই দৈনন্দিন জীবনের নানান কথা ভুলতে শুরু করেন। তো আজকের অভিজ্ঞাপনের পর্বে ছোট্ট করে একটা সুস্থ থাকার টিপসে বলে দেই কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে। ভুলে যাওয়ার প্রবণতা দিনের পর দিন যদি বাড়তেই থাকে তাহলে অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে সমস্যা হওয়া, টাকার হিসেব কষাতে না পারা বা মেজাজে আচরণে বড় সড় বদল আসা, চেনা জায়গায় গিয়েও হঠাৎ রাস্তা চিনতে না পারা, সময় বা স্থান নিয়ে বিভ্রান্তি, কথা বলতে গিয়ে সমস্যা হওয়া, একই কথা বারবার বলতে শুরু করা, কেন বাড়তে পারে ভুলে যাওয়ার প্রবণতা? হ্যাঁ, হতে পারে কাজের চাপ, পারিবারিক চিন্তা, উদ্বেগ, ভিটামিন B12, ভিটামিন ডি এর অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশেষ কোনো ওষুধের প্রভাবে এমনটা হতেই পারে। হরমোনের হেরফেরও সমস্যা বাড়িয়ে দেয় কখনো কখনো। চিকিৎসকেরা মনে করছেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস এবং শরীর চর্চা মস্তিষ্ক কিন্তু ভালো রাখতে সাহায্য করে। এই ছিল আজকের সুস্থ থাকার ছোট্ট একটি টিপস।
0: তাহলে শ্রোতা বন্ধুরা

0: আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমাদের বিদায় নেবার পালা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আর আমি অপরাজিতা।

আকাশ মানে আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, সকালটা কেমন যাচ্ছে তোমাদের? ঘুমটা পুরোপুরি কাটলো তো, নাকি এখনো মনে হচ্ছে আর 5 মিনিট, শুধুই 5 মিনিট? কিন্তু না, আজ আর 5 মিনিট না, কারণ আজকের সকালটা একটু স্পেশাল। কারণ তোমাদের জন্য আজকের যুববাণীতে থাকছে স্বাস্থ্য আর পুষ্টির সঙ্গে একদম ফ্রেশ একটা কানেকশন। ভাবো তো, একটা নারকেল, বাইরে শক্ত, ভেতরে জল আর শ্বাস। আর এই নারকেলকে ঘিরেই আজ ওয়ার্ল্ড কোকোনাট ডে। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয়। আজ থেকে শুরু, অর্থাৎ কাল থেকে শুরু হয়ে গেছে ন্যাশনাল নিউট্রিশন উইক। চলবে 1 থেকে 7 সেপ্টেম্বর, অর্থাৎ পুরো একটা সপ্তাহ আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি আর আমাদের শরীরকে সত্যি কতটা ভালো রাখছি, সেই নিয়েই একটু ভাববার সময়। কারণ হেলদি থাকা মানে শুধু জিমে গিয়ে ওয়ার্কআউটই নয়, শুধু প্রোটিন শেক খেলেই হবে না। হেলদি লাইফস্টাইল শুরু হয় আমাদের প্রতিদিনের খাবারের প্লেট থেকে। তাই আজকের সকালটা হোক একটু নিউট্রিশনের কথা, একটু কোকোনাটের কথা আর অনেকটা পজিটিভ এনার্জির সঙ্গে। তোমরা শুনছো FM উজ্জয়ন্তীর যুববাণী অনুষ্ঠান, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আরজে রাতুল। তবে আজ শুধু খাবারের তালিকায় জানলে হবে না, জানবো তরুণ প্রজন্মের মধ্যে ফাস্ট ফুডের বাড়তে থাকা ঝোঁক আর তার প্রভাব আমাদের পুষ্টি ও স্বাস্থ্যে কতটা রয়েছে। এই নিয়েই এবার থাকছে আরজে শতাব্দীর সঙ্গে বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ কথোপকথন।
1: নমস্কার, আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আরজে শতাব্দী, কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সুস্থ জীবনের অন্যতম ভীতি হল সঠিক পুষ্টি, বিশেষ করে শিশু, কিশোর ও তরুণ বয়সে শরীর এবং মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য সুষম খাদ্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু এই পরিবর্তিত জীবনযাপন তার পাশাপাশি খাদ্যাভ্যাসের কারণে আজকের প্রজন্মের মধ্যে বাড়ছে ফাস্ট ফুড এবং আলট্রা প্রসেসড ফুডের প্রবণতা। স্বাদের আকর্ষণ থাকলেও অতিরিক্ত এবং নিয়মিত গ্রহণ নিয়ে তৈরি হচ্ছে নানান স্বাস্থ্যগত উদ্বেগ। এই সচেতনতার লক্ষ্যে

0: প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পালিত হয় ন্যাশনাল নিউট্রিশন উইক।
1: তাই আজকে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে, ফাস্ট ফুডের ভাবে তরুণ প্রজন্ম। আমাদের সঙ্গে রয়েছেন
0: ডক্টর সায়ন কুমার দাস, শিশু রোগ বিশেষজ্ঞ, আগরতলা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে।
2: হ্যাঁ, নমস্কার আপনাকে এবং নমস্কার যুববাণীর শ্রোতা বন্ধুগণকে। আমার নাম ডক্টর সায়ন কুমার দাস, আমি কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ, ত্রিপুরা হেলথ সার্ভিস, আগরতলা। যে বিষয়টা নিয়ে আপনি আজকে আলোকপাত করলেন, সেই বিষয়টা অ্যাকচুয়ালি এখন যে বর্তমান প্রজন্মে যে প্রবলেমটা চলছে বাচ্চাদের, ঘরে ঘরেই যে একটা স্থূলতা দেখা দিচ্ছে, তাতে একটা মারাত্মক আকার ধারণ করছে। তো সেইটা একটা বার্নিং ইস্যু আজকালকার জীবনে। তো এই এটা নিয়ে আমি মানে বিভিন্ন পত্র পত্রিকায়, ত্রিপুরার যেগুলি বহুল প্রচলিত, বাংলা দৈনিক সংবাদ, তাতেও আমি বহুবার আলোকপাত করেছি এবং যুববাণীকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে সে আরেকবার সেই সুযোগ দেওয়ার জন্য। একচুয়ালি শিশু ও কিশোরকাল হলো শরীর ও মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি ও বিকাশের সময়। এই সময় শুধু পর্যাপ্ত ক্যালোরি পেলেই হয় না, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, জিঙ্ক এবং অন্যান্য ফাইবারের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এর প্রয়োজন হয়। এবং ফাস্টফুড ও আল্ট্রা প্রসেসড ফুড এ সাধারণত ক্যালোরি, চিনি, লবণ, আনহেলদি ফ্যাট বেশি থাকে, কিন্তু প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ও ফাইবার কম থাকে। ফলে শিশু পেট ভরা অনুভব করলেও তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি পেতে নাও পেতে পারে। দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস চললে অতিরিক্ত ওজন বাড়ার পাশাপাশি আয়রন ডেফিসিয়েন্সি, কনস্টিপেশন, দাঁতের ক্ষয় এবং খাদ্যাভ্যাস জনিত অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ পেট ভরা আর পুষ্টি পাওয়া এই দুটো জিনিস কিন্তু এক নয়, তা আমাদের বুঝতে হবে। শিশুর হেলদি গ্রোথের জন্য ব্যালেন্স ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: অবশ্যই, তবে এই ক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, এই যে মানে শিশুর সামগ্রিক গ্রোথের উপর কিংবা তার ডেভেলপমেন্টের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে ফাস্ট ফুড? তাছাড়া বর্তমানে শিশু কিশোরদের মধ্যে ওভার ওয়েট এবং ওবেসিটি এর প্রবণতা যথেষ্ট আলোচনা করছে, তাই অতিরিক্ত ক্যালোরি, চিনি এবং লবণ, আনহেলদি ফ্যাট এই সমৃদ্ধ খাবারের সঙ্গে প্রবণতার সম্পর্কে আপনি ব্যাখ্যাটা কি হবে?
2: আমাদের যে শিশুর যে আমরা প্রথমে বলি জন্মের পর ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং তাছাড়াও প্রথম 5 বছর জন্মের পর আমাদের ভবিষ্যতের যে দিক নির্দেশনা তা দেখায়। ফাস্টফুড এবং ওবেসিটি একচুয়ালি সম্পর্কটি এনার্জি ইনব্যালেন্সের মাধ্যমে বোঝা যায়। এই যে খাবারগুলির কথা আপনি বললেন, তাতে অল্প পরিমাণ খাবারই অনেক বেশি ক্যালোরি থাকে। এগুলি ক্যালোরি ডেন্সড ফুড হয়, তার সঙ্গে অ্যাডেড থাকে অ্যাডেড সুগার, এক্সেস সল্ট ও আনহেলদি ফ্যাট, যা শিশুর মোট ক্যালোরি ইনটেক প্রয়োজনের তুলনায় অনেক বাড়িয়ে দেয়। তাছাড়া বর্তমান শিশুর কিশোরীদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তা অনেকটাই কম। আমরা এখন দেখবো মানে সচরাচর বাড়ি ঘরে দেখা যায় যে একটা মোবাইল এডিকশন, টিভি ও কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা, আউটডোর অ্যাক্টিভিটি কম, এগুলি মানে এখন ঘরে ঘরে প্রবলেম। ফলে একদিকে ক্যালোরি ইনটেক বাড়ছে, অন্যদিকে ক্যালোরি এক্সপেন্ডিচার কমছে, দুইটা মিলেই ওভারওয়েট এবং ওবেসিটির ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যেগুলি সুইটেন্ড সুগার ড্রিঙ্কস, যেমন যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলি থাকে, এবং হাইলি প্রসেসড স্ন্যাক্স লাইক যেগুলি আপনি চিপস বলুন বা যে ফাস্টফুডের যে প্যাকেটগুলি পাওয়া যায়, সেগুলি নিয়মিত অভ্যাস করে যদি কোনো বাচ্চারা নেয়, তা খুবই মানে ভবিষ্যতের জন্য ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়ায়, এবং ভবিষ্যতে ওদের বিভিন্ন রোগ যেমন টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, তার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
0: বিশেষত শৈশব এবং কৈশোরে দীর্ঘদিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন ডিজিজ এর মতো নন কমিউনিকেবল ডিজিজ এর ঝুঁকিটা কতটা বাড়াতে পারে?
2: যে প্রসঙ্গটাতে আপনি জাস্ট বলছিলাম তাতেই আপনি আলোকপাত করলেন। একচুয়ালি শৈশবের যে ওবেসিটিকে আমরা এখন শুধু ওজন বাড়াচ্ছে সেটা হিসেবে দেখি না, এটা ভবিষ্যতের মেটাবলিক হেলথের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, যেটা আমরা আমরা বলে থাকি যে এই স্টিচ ইন টাইম সেভস নাইন। তো দীর্ঘদিন অতিরিক্ত ক্যালোরি, সুগার এবং আনহেলদি ফ্যাট মানে যদি গ্রহণ করে এবং ফিজিক্যাল ইনএক্টিভিটি তার সঙ্গে, দুইটার কম্বাইন্ড এফেক্টে দেখা যায় কি বাচ্চাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো আপ করছে এবং অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল এবং মেটাবলিক ডিসফাংশন তৈরি করছে। তাতে করে চাইল্ডহুড ওবিসিটি অ্যালং উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ এর রিস্ক এবং অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ এর ঝুঁকি মারাত্মক ভাবে বাড়িয়ে দিচ্ছে।

0: তাই প্রিভেনশনের কাজটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর নয়, শিশুকাল থেকে শুরু করা প্রয়োজন। একটি হেলদি চাইল্ডহুড ডায়েট আসলে ভবিষ্যতের রোগ প্রতিরোধের একটি ইনভেস্টমেন্ট বলা চলে।
1: আজকাল একটা বিষয় খুব দেখা যায় যে সোশ্যাল মিডিয়া কিংবা ফুড অ্যাডভার্টাইজিং এবং তাছাড়া অনলাইন ফুড ডেলিভারি, তার প্রভাবটা ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন পেডিয়াট্রিশিয়ান হিসেবে আপনার এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন, কতটা উদ্বেগী?
0: আচ্ছা, একচুয়ালি আমার ব্যক্তিগত মতে এবং মানে চিকিৎসা বিজ্ঞান যা বলে, যে কোনো একটা অ্যাডভান্সমেন্টের যেমন অ্যাডভান্টেজ থাকে, তার সাথে সাথে তার ডিসঅ্যাডভান্টেজও থাকে। এটি নিঃসন্দেহে একটা উদ্বেগের বিষয় ফর এ পিডিয়াট্রিশিয়ান লাইক আস, যে আজকের কিশোর কিশোরীরা শুধু পরিবার বা বন্ধুদের কাছ থেকে খাবারের পছন্দ শিখছে না, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে যেরকম অ্যাডভার্টাইজিং চলে, তা তাদের ফুড চয়েস কে নিয়মিত প্রভাবিত করছে। বিশেষ করে অ্যাট্রাকটিভ ছবি, প্রমোশনাল অফার্স, কম্বো মিলস অফার্স, তার সাথে আমি যদি বলি টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট, আনহেলদি ফুড কে শিশুদের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। অনেক সময় ক্ষুধার কারণে নয়, অ্যাডভার্টাইজমেন্ট বা কনভিনিয়েন্স এর কারণেও খাবার অর্ডার করা হচ্ছে। তবে টেকনোলজিকে সম্পূর্ণ দোষ দেওয়া যাবে না, অভিভাবক ও শিক্ষকদের মিডিয়া লিটারেসি তৈরি করতে হবে, এবং আমি শিশুদের মানে এবং শিশুদের শেখাতে হবে যে কোন খাবারটি অ্যাট্রাকটিভ দেখাচ্ছে আর কোন খাবারটি সত্যি হেলদি। এই দুটো বিষয় এক করে নেওয়াটা ঠিক হবে না। তাই এখানে মানে যেটা আমাদের অলরেডি যে কারণে এটা বাড়ছে যা উদ্বেগের বিষয়, তার সাথে যে পরিবার এবং একটা মানে প্যারেন্টাল যে গাইডেন্স এবং ওই টিচারদের ভূমিকা, আমি তাদের ভূমিকাকে একটু আগে রাখতে চাই।
1: তাহলে একজন স্কুল বা কলেজ পড়ুয়া যদি নিয়মিত ফাস্টফুড খায়, তাহলে তাদের যে ডেইলি ডায়েটে কোন কোন এসেনশিয়াল নিউট্রিশনের ঘাটতি হওয়ার সম্ভাবনাটা বিশেষ করে তৈরি হচ্ছে, এবং সেই ঘাটতি পূরণে অভিভাবকদের কোন বিষয়গুলি অগ্রাধিকার দেওয়া উচিত?
0: আচ্ছা, একচুয়ালি নিয়মিত ফাস্টফুড খেলে সবচেয়ে বড় সমস্যা হলো ডায়েটের ডাইভার্সিটি কমে যাওয়া। আমরা একটা ডায়েট ডাইভার্সিটি একটা কনসেপ্ট আছে, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট ডায়েট ডাইভার্সিটি বলে। একচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিশিয়েন্সি একটা মানে খুবই হাইলাইটেড টপিক। রিসেন্টলি কলকাতাতে যে আমাদের ন্যাশনাল পেলিকন হলো, তাতেও এজ এ স্পিকার হিসেবে আমি যখন গেলাম, আমার মানে টপিকটা ছিল মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিশিয়েন্সি অ্যান্ড অ্যাডভার্স এফেক্টস অফ ফাস্টফুড। বিশেষ করে যেসব শিশু শাকসবজি, ফল, ডাল, দুধ বা ডায়েরি প্রোডাক্ট বলুন এবং অন্যান্য নিউট্রিশিয়াস খাবার বাদ দিয়ে বেশি পরিমাণ প্রসেস ফুড খাচ্ছে, তাদের ডায়েট মাইক্রোনিউট্রিয়েন্টের দিকটা অসম্পূর্ণই থেকে যেতে পারে। অভিভাবকদের তাই শুধু ফাস্টফুড বন্ধ করে বললেই চলবে না, বাড়ির খাবারে প্রায়োরিটি দিতে হবে ডাল, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিন সোর্সেস, ফ্রেশ লিফি ভেজিটেবলস, সাথে সিজনাল ফ্রুটস, দুধ, দই এবং হোল গ্রেন। শিশুকে নিউট্রিশিয়াস খাবারের ভ্যারাইটির সঙ্গে পরিচিত করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি।
1: একেবারে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন, এবং আমরা আশা রাখছি যারা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনছিলেন, আশা রাখছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আগামী দিনে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং ন্যাশনাল নিউট্রিশন উইকের এই দিনে দাঁড়িয়ে যারা তরুণ প্রজন্মরা শুনছিলেন এতক্ষণ ধরে অনুষ্ঠান, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের মতো নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার,
0: ধন্যবাদ।
2: তো শুনলে তো, ফাস্ট ফুডের প্রতি আমাদের এই বাড়তে থাকা ঝোঁকটা কতটা ভাবনার বিষয়! তাই পছন্দের খাবার খাও, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে আপোষ করে নয়, কারণ সুস্থ শরীরেই সুস্থ তারুণ্য। পুষ্টি নিয়ে আজকের যুববাণীতে থাকছে আরও অনেক কথা, তবে তবে এবার একটু অন্যরকম একটা সময়। কথা নয়, এবার নাটকের আবহে হারিয়ে যাওয়ার পালা। তোমরা কি নাটক শুনতে ভালোবাসো? তাহলে কিন্তু রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিতেই হবে, আর মন দিয়ে শুনতে থাকতে হবে আজকের নাটক ডবল পশুপতি। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিবেশনায় থাকছে অনিকপতি ও মৃন্ময়ী। তাহলে চলো, বাস্তবের ব্যস্ততা থেকে একটু দূরে নাটকের আবহে হারিয়ে যায়।

0: নামটা জিজ্ঞাসা করে, তাহলেও তিনি চট করে সেটা মনে করতে পারবেন না, একটু ভেবে বলতে হয়। পশুপতি বাবুদের অবস্থা এক সময়ে বেশ ভালোই ছিল। তাঁর ঠাকুরদা পুরানো জিনিস কেনা বেচার কারবার করে খুব পয়সা করেছিলেন। বিশাল দোমহলা বাড়ি, গাড়ি, জমি জমা, দাস দাসীর অভাব ছিল না। তবে এখন আর তার বিশেষ কিছুর অবশিষ্ট নেই। বাড়িটা আছে, তবে সংস্কার আর মেরামতির অভাবে সেটার অবস্থা বেশ করুণ। এখন আগাছায় ভরা। বহু লোক বাড়িটা ভাড়া নিতে চায়, কিনতে চায়। এই বিশাল বাড়িতে পশুপতি বাবু একা থাকেন। সকালে উঠে তিনি ডন বৈঠক দেন, কল ওঠা, ভেজা ছোলা আর আদা খান, নিজেই রান্না করেন। একা মানুষ বলে তার বিশেষ টাকা পয়সার দরকার হয় না। তার একটা ছোট লোহা লক্করের দোকান আছে, হয় তবে পশুপতি বাবুর চলে যায়। দেখতে গেলে পশুপতি বাবু ভালোই আছেন, তবে কেউ যদি জিজ্ঞেস করে,
1: এই যে পশুপতি বাবু, নমস্কার, তা কেমন আছেন?
0: পশুপতি বাবুর ভারী সমস্যা হয়। আসলে কেমন আছেন তা পশুপতি বাবু আকাশ পাতাল ভেবেও ঠাহর করতে পারেন না, তাই অনেকক্ষণ ভেবে চিনতে বলেন,
2: বোধহয় ভালোই,
0: কিংবা
2: মন্দ নয়, খারাপও হতে পারে।
0: অবশ্যই জবাব দিতে পশুপতি বাবুর এতই দেরি হয় যে প্রশ্নকর্তা হয় ততক্ষণে স্থান ত্যাগ করেছেন, নয়তো জবাব শোনার ধৈর্য হারিয়ে ফেলেছেন। একদিন সকালবেলা পশুপতি বাবু যখন ডন বৈঠক করছেন, ঠিক সেই সময় একটা লোক বাইরে থেকে হেরে গলায় বোধহয় ডাকতে লাগলো,
1: পশুবাবু আছেন নাকি? পশুবাবু!
0: ব্যায়ামের সময় কেউ বাধা দিলে পশুপতি বাবু ভয়ানক চটে যান। আজও গেলেন, মাঝপথে ব্যায়াম বন্ধ করা যায় না, আর জবাব না দিলেও অস্বস্তি, তাই প্রাণপণে বুকডন দিতে দিতে পশুপতি বাবু শুধু হুম হুম শব্দ করতে লাগলেন। লোকটা বুদ্ধিমান, দরজার বাইরে থেকে শব্দটা অনুধাবন করে সন্তর্পণে ভেতরে ঢুকল। তারপর ব্যায়ামরত পশুপতিকে দেখে এক গাল হেসে বলল,
2: তা ব্যায়াম করছেন, খুব ভালো, ব্যায়ামের মতো জিনিস হয় না, হজম হয়, খিদে পায়, জোর বাড়ে, গুন্ডা বদমাইশদের ভয় খেতে হয় না, ব্যায়ামের যে কত উপকার।
0: পশুপতি বাবু ব্যায়াম করতে করতে লোকটাকে একটু দেখে নিলেন। বেশ সেহানা চেহারার মাঝ বয়সে রোগা একটা লোক, চেনা নয়। পশুপতি বাবু বুকডন শেষ করে মুগন ভাঁজতে লাগলেন। লোকটা সব হয়ে একটু কোণের দিকে গিয়ে দাঁড়ালো, তারপর আপন মনেই বলতে লাগলো,
2: লোকে বলে বটে, পশুপতি বাবু লোকটা সুবিধের নয়, মহাকেপন, হাড় বজ্জাত, অহংকারী, দাম্ভিক। আমি বলি তা সবাই যে সমান হবে এমন তো কোনো কথা নেই, আর পশুপতিবাবু খারাপটাই তো শুধু দেখলে হবে না, তার ভালো দিকটাও তো দেখতে হবে, লোকটা স্বাস্থ্যবান, সাহসী, উদার।
0: পশুপতিবাবু রাখবেন কি খুশি হবেন বুঝতে পারলেন না, তবে হাতের মুগুর দুটো খুব বাই বাই করে খোনাতে লাগলো, ব্যায়ামের সময় কথা বলতে নেই। লোকটা ঘুরন্ত মুগুর দুটোর দিকে সভয়ে চেয়ে থেকে বলল,
2: তা মহেন্দ্র তবু বলে বসলো, ওহে নিতাই, তোমার পুরনো স্বভাবটা আর বদলালো না, তুমি কেবল লোকের ভালোটাই দেখে গেলে, দুনিয়াটা যে খারাপ লোকে ভরে গেছে ভায়া, সেটা তো আর তোমার চোখে পড়ল না। পশুপতির আবার গুণটা কিসের? বাপ পিতামর অত বড় বাড়িটা ভূতের বাড়ি করে ফেলে রেখেছে, অথচ কত লোক বাড়ি না পেয়ে কত কত কষ্টে এখানে সেখানে মাথা গোঁজার ঠাই খুঁজে বেড়াচ্ছে।
0: পশুপতি বাবু মুগুর নামিয়ে রাখলেন, হাঁপড়ের মতো হাঁফাচ্ছিলেন তিনি। লোকটার দিকে একবার গম্ভীর চোখে তাকানোর

পশুপতি বাবু নিতান্তই ভালো মানুষ, তবে দোষের মধ্যে তার মনটা বড় ভুলো। তিনি সর্বদা এতটাই আনমনা যে আচমকা যদি কেউ তাকে তার

0: চেষ্টা করলেন। কি বলবেন ভেবে পেলেন না, আরো ভাবতে হবে। অনেক ভেবে তবেই তিনি কথা বলতে পারেন। পশুপতিবাবু মাথাটাকে চাঙ্গা করার জন্য বিছানার উপর শীর্ষাসন করতে লাগলেন। লোকটা বলল,
1: আমিও ছেড়ে কথা কইনি, মহেন্দ্রকে আমিও দু কথা বেশ করে শুনিয়ে দিয়েছি। ওহে মহেন্দ্র, পশুপতিবাবুর বাইরেটাই দেখলি, ভেতরটা দেখলি না? পশুপতিবাবুর কাছে গিয়ে ধানাই পানাই করলে তো চলবে না। তিনি অল্প কথার মানুষ, দিনরাত লোক গিয়ে তাঁর কাছে ঘ্যানর ঘ্যানর করে মাথা ধরিয়ে দেয়। কাকে ছেড়ে কাকে দেবেন ঠিক করতে পারেন না। তবে এই এই আমি যদি চাই, তাহলে আমার মুখের দিকে চেয়েই পশুপতিবাবু বুঝতে পেরে যাবেন, এই হচ্ছে খাঁটি লোক। বাড়িতে যদি ভাড়াটে বসাতেই হয় তো একে। কি জানিস মহেন্দ্র, পশুপতিবাবু কথা কম বলেন বটে, কিন্তু মানুষ চেনেন।
0: পশুপতিবাবু ধনুরাসন শেষ করলেন, ময়ূরাসন করতে লাগলেন এবং লোকটাকে কি বলবেন ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভুজঙ্গাসনে এসে তিনি ফের উৎকর্ণ হলেন। লোকটা আপন মনেই হেসে বলছিল,
1: আমি বলি কি, পশুপতিবাবু কি আর আমার প্রস্তাব ফেলতে পারবেন? তিনি তেমন লোকই নন, লোকে তার বাড়িটা কিনতে চায়, ভাড়া নিতে চায়। পশুপতিবাবু তাদের সবাইকে বলেন, ভেবে দেখি। তা ভাবতে পশুপতিবাবুর একটু সময় লাগে বই কি। ভগবান তো আর সবাইকে একরকম মগজ দেননি, তাই মহেন্দ্র যখন বলে বসল তুমি পারবে না হেনি তাই, তখন আমিও বললুম, ওহে মহেন্দ্র, পশুপতিবাবুর ভাবনাগুলো যদি তোরা ভেবে দিতিস, তবে কাজটা কত সহজ হতো। পশুপতি ছেলে মানুষ, বুদ্ধিটাও ঘোলাটে, মগজেও কিছু খাটোয়ার, ও কত ভাববে বল। আসল কথা হলো পশুপতিকে ভাববার সময় দিতে নেই, তাই আমি আর দেরি করিনি। একেবারে ঠেলা গাড়ি বোঝাই করে মালপত্র আর তিনটে টানা রিকশায় পুরো ফ্যামিলিকে নিয়ে চাপিয়ে এখানে হাজির করেছি। জানি পশুপতি ফেলতে পারবেন না, আমিও ফিরে যাবার নই। আর আর ভাড়া, পশুপতিবাবু টাকার কাঙাল নন জানি, তবু আমি বা অধর্ম করতে যাব কোন দুঃখে। 50টা করে টাকা ফেলে দেব মাসে, আর পুরো বাড়িটা তো নিচ্ছি না, শুধু দোতলার পূব দক্ষিণ কোণের চারখানা ঘর আর দরদালানটুকু।
0: পশুপতির ব্যায়াম যখন শেষ হলো, তখনও ভাবা শেষ হয়নি, তিনি লোকটার দিকে করুণ নয়নে চেয়ে রইলেন। লোকটা তাড়াতাড়ি বলল,
1: না না না না, আপনাকে ভাবতে হবে না, মালপত্র ঠেলাওয়ালারাই নামিয়ে ঘরে তুলে দিয়ে যাবে, শুধু চাবিটা কোথায় সেটা কষ্ট করে বললেই হবে। আমার বাচ্চারা বড্ড ধৈর্য হারিয়ে ফেলেছে, গিন্নিও আবার ওই রগচটা মানুষ।
0: পশুপতি বুঝতে পারলেন দুনিয়াতে ভালো মানুষ হওয়াটা কোনো কাজের কথা নয়। এ লোকটা তাকে কোনো প্রশ্ন করেনি, মতামত চায়নি, বরং তার হয়ে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পশুপতিবাবু এখন করেন কি?
2: বাইরে এসে তিনি দেখলেন বাস্তবিকই তিন চারটে ঠেলার উপর থেকে পাহাড় প্রমাণ মালপত্র কুলিরা ধীরে সুস্থে নামাচ্ছে। গোটা পাঁচেক নানা বয়সের বাচ্চা বাগানে নিরুদ্বেগ হুটোহুটি করছে। একজন মোটা সোটা বদরাগী চেহারার মহিলা কুলিদের ধমকাচ্ছেন। তিনি পশুপতিকে দেখে চোখ পাকিয়ে বললেন,
0: ঘরদোর সব পরিষ্কার আছে তো, আর জলটল তুলে রেখেছেন তো কল ঘরে?
2: এর কি জবাব দেয়া যায় পশুপতিবাবু তা ভাবতে শুরু করলেন। ভাবতে ভাবতেই দেখলেন তাঁর চোখের সামনে দিয়ে মালপত্র উপরে উঠতে লাগল, দুমদাম শব্দ, চেঁচামেচি, হই হট্টগোল।
0: পশুপতি সব হয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। রান্না বান্না মাথায় উঠল, তিনি তাড়াতাড়ি পোশাক পরে দোকানে রওনা হয়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় এত হতবুদ্ধি হয়ে গেছেন যে মাথাটা আর ভাবতেই পারছেন না কিছু।

0: সন্ধেবেলা যখন পশুপতি বাড়ি ফিরে এলেন, তখন গোটা বারান্দাটাই প্রায় নিতাইয়ের দখলে। একতলার বারান্দায় শতরঞ্জি পেতে বন্ধুবান্ধব জুটিয়ে সে তাঁর সেনাসর বসিয়েছে। দোতলায় কে যেন গলা সাঁচছে, গোটা পাঁচেক বাচ্চা চেঁচিয়ে পড়া করছে। পশুপতিবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দিন সাতেক আগেও একজন বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চেয়েছিল, আর দুজন লোক ভাড়া নিতে চেয়েছিল মাসে 2000 টাকায়। পশুপতিবাবু ভাববার জন্য সময় চেয়েছিলেন। তাকে দেখে নিতাই তাঁসের আসর একেবারে আপন জনের মতো চেঁচিয়ে উঠল।
1: পশুপতি এসে গেছে, বাহ বাহ বাহ, আমি তো তোমার জন্য ভেবে মরছিলুম বাপু। পশুপতি তো ফিরতে এত রাত করে না, তা হয়েছিল কি জানো? চায়ের চিনি আর দুধ ছিল না, আমি তা গিন্নিকে বললুম। সে কি কথা, দুধ চিনি নেই তো কি হয়েছে? আমার পশুপতি ভাইয়ার ঘরেই তো রয়েছে, সে তো আর আমার পর নয়, তাই দরজাটা খুলতে হয়েছিল ভাইয়া, কিন্তু কিছু মনে করো না।
0: পশুপতি ঘরে তালা দিয়ে গিয়েছিল, দেখলেন তালা ভাঙা, ঘর হা হা করছে খোলা। এর জন্য কি বলা যায় তা পশুপতি শত ভেবেও ঠিক করতে পারলেন না। অন্ধকার ঘরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। ওপরে ধূপধাপ শব্দ, কান্না, চিৎকার, ঝগড়া, বাসন ফেলার আওয়াজ সব তাঁর কানে গরম শিশে ঠেলে দিচ্ছিল। ভারী শান্তিতে ছিলেন এতদিন, এবার না নিজের ভিটি থেকেই বাঁশ তুলতে হয়। একটু বাদেই নিতাইয়ের বড় মেয়ে হলুদার নুন চাইতে এলো, তারপর মেঝো ছেলে এসে দেশলাই ধার নিয়ে গেল। রাত 10টা নাগাদ নিতাই এসে 10টা টাকা ধার চাইল, মাসের শেষেই দেবে। পশুপতিবাবু কষে ভাবতে লাগলেন, ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লেন।

বাহ বাহ, দারুণ। অনিকপতি ও মৃন্ময়ী ছিল পরিবেশনায়। তবে ডবল পশুপতির কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও কিছু অজানা ঘটনা, আরও কিছু চমক। তাহলে পরবর্তী পর্বে কী হয় সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে যুববাণীর পরবর্তী পর্বে। তবে এবার একটু মূল বিষয়ে আসার পালা। আমরা অনেক সময় ভাবি ভালোভাবে খাওয়া মানে পেট ভরে খাওয়া, কিন্তু সত্যি কি তাই? পেট ভরলে কি শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ হয়? একজন তরুণের প্রতিদিনের খাবারে তাহলে কি কি থাকা দরকার? শরীরকে শক্তি দিতে দরকার শর্করা, পেশি ও শরীরের গঠনের জন্য দরকার প্রোটিন, পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পর্যাপ্ত জল। কিন্তু আমরা কি প্রতিদিনের খাবারে এই ভারসাম্যটা ঠিকভাবে রাখছি? আর আজ যেহেতু ওয়ার্ল্ড কোকোনাট ডে, তাই নারকেলের কথাও একটু বলা যাক। নারকেল কি শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য, নাকি এর মধ্যেও রয়েছে আমাদের শরীরের জন্য কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি? নারকেলের শাঁসে রয়েছে ফ্যাট, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান, আর নারকেলের জল দিতে পারে তরল ও কিছু ইলেকট্রোলাইট। তাহলে কি শুধু নারকেল খেলে শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে? অবশ্যই নয়, কারণ কোনো একটি খাবারই সম্পূর্ণ পুষ্টির উৎস হতে পারে না। তাহলে কি করা উচিত? উত্তরটা কিন্তু খুব সহজ। খাবারের প্লেটে রাখতে হবে বৈচিত্র্য আর ভারসাম্য। ফাস্ট ফুডের প্রতি ঝোঁকটা একটু কমিয়ে প্রতিদিনের খাবারে পুষ্টিকর ও প্রাকৃতিক খাবারকে একটু বেশি জায়গা দিতে হবে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু আজ কি খাবো সেটা যাতে না হয়, প্রশ্নটা হওয়া উচিত আজ যা খাচ্ছি সেটা কি আমার শরীরের জন্য সত্যিই ভালো? সুস্থ শরীর, সুস্থ মন আর শক্তিশালী তারুণ্যের জন্য খাবার হোক স্বাদের পাশাপাশি

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

শুনছিলেন যুবাদের জন্য অনুষ্ঠান যুববাণী আকাশবাণী। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। আজকের শিল্পী অজন্তা সরকার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার করে এফএম উৎসব।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশে 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার পরেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের সুস্পষ্ট স্বাক্ষর ও নাম ও সহ সিল বাধ্যতামূলক করা হয়েছে। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ, চাবাহার সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নেপালের হড়পাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানান। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের ওপর। ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: দেশবাসীকে বহুত বহুত বাধাই। 7.8% গ্রোথ, দেশ খুশিও সে ভর গয়া হ্যায়। লেকিন দেশবাসীকে মে বাধাই দেতা হুঁ উনকে সংকল্প শক্তি কে লিয়ে, উনকে পুরুষার্থ কে লিয়ে। এক সামূহিক শক্তি কা এক প্রতিবিম্ব হ্যায়। দুনিয়া যুদ্ধ মে ডুবি হুই হ্যায়, চারো তরফ যুদ্ধ কি খবরে আ রহি, বিশ্ব সংকটো সে গিরা হুয়া হ্যায়, সাপ্লাই চেইন পুরি তরহ ডিস্টার্ব হ্যায়। 2020 মে কোভিড কাল সে লেকর আব তক কহীঁ পর ভি স্থিরতা নজর নহীঁ আ রহি, উসকে বাওজুদ ভি ভারত তেজ গতি সে প্রগতি কর রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ হতাশা থেকে মিথ্যা প্রচার করে চলেছেন, তবে বর্তমানের কঠিন পরিশ্রমের ফলেই আগামী দিনে দেশের যুব সমাজের স্বপ্ন বাস্তবায়িত হবে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলনে টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলির সঠিক সময় বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জল জীবন মিশন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টাল বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে

উপভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্ডা এক্সপ্রেস এবং সড়ক পথের মাধ্যমে সংরক্ষিত মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমস এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর সহ বিভিন্ন বিভাগের ডাক্তারি পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চলতি মাসে নতুন দিল্লিতে আয়োজিত অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন। ভারতের সভাপতিত্বে আগামী 12-13 তারিখ ভারত মণ্ডপমে এই সম্মেলন হতে চলেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য এবং সহযোগী দেশগুলির নেতাদের এক ছাদের তলায় আনা ছাড়াও সম্মেলনে বহু অতিথি যোগ দেবেন। এবার ভারতের সভাপতিত্বে ব্রিকসের এই সম্মেলনের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। উল্লেখ্য, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ভারত এর আগে 2012-16 এবং 2021 সালে এই সম্মেলনের আয়োজন করে। এবছর 1 জানুয়ারি ভারত চতুর্থবারের জন্য ব্রিকস সভাপতির দায়িত্ব পায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রশাসনিক কাজকর্মের স্বচ্ছতা আনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের সুস্পষ্ট স্বাক্ষর ও নাম সহ সিল বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের এই নির্দেশিকা রাজ্য ও জেলা স্তরের সব দপ্তর ও বিভাগে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সমস্ত সরকারি চিঠিপত্রে আধিকারিকের স্বাক্ষরের পাশাপাশি নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সঙ্গে ব্যবহার করতে হবে আধিকারিকের পদ সহ পুরো নামের সিল। রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোট কেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিরক্ষা বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি, বিভিন্ন বন্দর এবং ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, হরমুজ, আসালুয়া, জেরোফেট, কেশমদ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক এবং লাভান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 50 জনেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র সহ অন্যান্য স্থানে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর এবং মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এই আক্রমণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলার জবাবে ইরান যদি কোন পাল্টা পদক্ষেপ নেয় তবে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ করবে। এর পাল্টা হিসেবে ইরানের সেনা দাবি করেছে, জর্ডানের ক্যাম্প টিটিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। কুয়েতেও ইরান আক্রমণ চালিয়েছে বলে খবর। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। নেপালের হরপাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকার খুমালটারে নেপাল পুলিশ, কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং জাতীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। সেদেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে ভারতীয় দলটি নমুনা বিশ্লেষণের কাজ করছে। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গত সন্ধ্যা পর্যন্ত 1,068টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 400টি মৃতদেহের কেবল আংশিক দেহাবশেষ পাওয়া গেছে, ফলে মৃতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এখনও 4,606 জনের কোনো সন্ধান মেলেনি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য, দুদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। এদিকে ভারত ও বিশ্বব্যাংক প্রথাগত ঋণদানের ক্ষেত্রে বাইরে গিয়ে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে অর্থ যোগান, ডিজিটাল জনপরিকাঠামো, পর্যটন এবং বিষয়

0: বেসরকারি মূলধনের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। নেপালে হর্পাবানের বৃষ্টিতে বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা সতর্কতার মধ্যে ভাঙড়পুরে গঙ্গার ব্যাপক ভাঙনে উদ্বেগ বেড়েছে। প্রবল জলস্রোতে খারিক ব্লকের শঙ্করপুর এলাকা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়েও একই পরিস্থিতি বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেপালের হর্পাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1068। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলন 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের ক্ষেত্রে বাস্তবসম্মত ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত 163 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিলিমেতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় উদ্ধারকারী দলের কাজকে বিভিন্ন প্রতিকূলতা কঠিন করে তুলেছে। উদ্ধার অভিযান আজও চলবে বলে মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 52 জন রিটার্নিং অফিসার স্বশ নির্বাচনী ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ 28শে সেপ্টেম্বর এবং ভোট গণনা 5ই অক্টোবর। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার জন্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সহ অন্যান্যরা গতকাল আগরতলায় এসেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে গতকাল প্যাচারথল ব্লকে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী, কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে বন্যা, ঝড় ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত 1,10,834টি পরিবারকে 142,25,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিধানসভায় তিনি সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের এগিয়ে চলো সংঘ এবং টাউন ক্লাবের মধ্যে গত রাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

কাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11টায় রয়েছে বাংলা ছবির গান। বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলমণি জড়া। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। শুনবেন লোকগীতি বেলা 1:40 শিল্পী রুনা লায়লা। বেলা 1:50 রাগ প্রধান গানের শিল্পী মায়া রায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন প্রাণী পালনে সুষম খাদ্য, প্রসঙ্গে বলবেন ডক্টর প্রণব কান্তি কর। সন্ধে 7টায় রয়েছে ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন ক্রীড়া প্রসঙ্গ। আধুনিক গান শুনবেন রাত 8:30 শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রাত 9টায় রয়েছে নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:10 রয়েছে কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আসর। প্রথম শিল্পী অদিতি মহসিন।

গানখানির শিল্পী ছিলেন জয়তী চক্রবর্তী। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে এবারের শিল্পী অনিরুদ্ধ ঘোষাল।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন প্রথমে অদিতি মহসিন, তারপর শ্রীকান্ত আচার্য, শ্রাবণ সেন, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী এবং সবশেষ শিল্পী ছিলেন সাশা অর্থাৎ অনিরুদ্ধ ঘোষাল। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন কাচ্চে ধাগে ছায়াছবি থেকে। শিল্পীরা হলেন আলকা ইয়াগনিক এবং হংসরাজ হংস।

গানখানি শুনলেন মস্তি ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন আনন্দ রাজ আনন্দ। শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানখানির শিল্পী উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল, ছায়াছবি মুস্কান।

গানখানি শুনলেন কাসুর ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন আলকে আগ্নিক এবং উদিত নারায়ণ। শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনবেন চোখের আলোয় ছায়াছবি থেকে, শিল্পী বাপ্পি লাহিড়ী।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন মানুষী ছবির এই গানখানি। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন মঙ্গলদীপ ছবির গান বাপ্পী লাহিড়ীর কণ্ঠে।

গানখানি শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে মঙ্গলদ্বীপ ছবি থেকে। এবারে একই ছবির গান শুনুন অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: হাবানী কগ বুখাতে দালগ্ন রুগৈ ক কিসা খনা লাইনাই বুখাতে ন চিনি বিশিঙ্গ কেব সিনিয়া কিরই ককে মুই রগনি বিশিঙ্গ বুখাতে বকাইসা বেলাই মুং গনাং কখাচাই মায়া রক বুখাতে মুং খনাকে ন সে খাঙ্গার করম জাগ তা মুখে বুখাতে চিনি বুসাগ নি বাগুই বেলাই গাহাম বুখাতে নং মুই সঙ্গই চাও চিনি হদাও নুকজাকুকমানি খে তের সঙ্গই চাও ফিয়া বা আওয়ান চুয়ান বাই চাকাকে তাই আকাইয়া থগমানি হাইব মা তঙ্গ সানানি থাঙ্কে কুখানি বিশিং কুখা কুতুনি বাগৈন বুখাতেলে হিঞ্জাক আকারান হায়াখে আর রক বাইব সঙ্গই চাও তাবু বুখাতে চিনি বুসাকনি বাগৈ তামো কাহাম খলাই আবনো সিনা নাঙ্গো বুখাতে খি কষা উংমানি হামরুও লুমফুরু কুচুকফুরু বুখাতে অ বেমার হামরুনানি চুবাও বুখু কষা উংজাক ফুরু চাখে হামু বখলনি বেমার নব হামরুও খুরকু আন্দার উংমানব হামরুও মকল মুখসা উংজাকনাই রগ্ন বুলাইনি বুতুই রস নতগুই ফুলকে মকল হামিয়া হামরুও বুখাতেও তামো তামো ভিটামিন মানথ হনকে বুখাতেও ভিটামিন এ সি ক্যালসিয়াম বুফাম তঙ্গ কাইনানি রায়দা বুখাতে কাইনানি আসুক পেগাম নাইয়া হাইনো সে বাড়ি খেতরগ তাই পুকুরি তুই রানজাগ আজাইমা নুকজাগ আবনো যাই যাই খে রিওই নারুক্ষে সং আবনো বচাই মানো আচাইনানি আসুক্ষে কলাই হাইনো সে হাতিনা গানারগ কচুক রগ ন আচাইমা নুকজাগ তাবুক তৈ ওয়াতুইনি মল ন ওয়াতুইনি হা সিচাওই তংফুরু খে ন সে আচাই থাই তংবায়ু জুলাই অগস্ট খে চারা আচাই জাগ ন কাহাম খে জাবরা রক সাই নারুগনা নাঙ্গ আবনি কারুইব রাং পয়সা আজিনা হিংকে বুচুলুই নব সার মানো খেতরগ এবা মশবাড়ি রগ এবা তাঙ্খগৈ মুস্কিরুই ব বুচুলুই সারখে আবনো ফালুই কুল টংলাক আজাইখে আরো তুই রক্ত কিসা মিশা রুনানি নাংনাই তুই ন সারসাওই রুখে তাই বনো লিপ লিপ তরসাই ফায়ু মাইসিংনি মলখে বেলাই ন কখা কথক খে মাজাও আফরুখে তুই রক গুরুইনি বাগুই শিয়ারি বাই ন হামকুক মাসে কুলকিরই আবুনি বাগুই ন হাংরাইনি মলখে গবাং মা ন মানথগ তাই থাইসা কক ডায়াবেটিস বেমার গনাং রক্ষে উরাম উরাম ন জানা নাঙ্গু তাই ফুং আইদ্রব রগ খলুই চাখে বুখাতে বুলাইন তগুই কাইনুই কাইথাম চামচ নুংনা খেব গবামা মুসুমানি হামু
1: আশোক জানা লেলামানি জরাব খনাবাই খা টাংবিতি তাবো খনাবায় সমলক্ষী দেববর্মানী খরাঙ্গ যাদুনি রচাপুং

رکل متنو تو یا سرو فایده نزد سو زد سو زد سو نزد

哎，奶奶来公爹来山东，那咱都送，咱都送我呀，光说白的。

lo que le motañe como son a mí. Lo que le motañe ya se lo falle.

যাদ সংন যাদ সংন লক্ষ মতায় ফাইদে লক্ষ্মী।

যাদু সঙ্গ লেখলে মতাইন কক সুন্দর।

0: 지나다 흔의 승란이 날마다
1: 앙떼 첼레라네 사막한 애들 따복 넘바리 팔바째유 아이니 가티 라마르 기사 팔바냐 난고
0: 너아건 파나케 파리 바이바이 그라디 하이게 앙보 양고 녹니 마네 카티 바이마니 빠이슈기야코 따이 기사니 바게이 카티 오이 바이 그라시네
2: 에이 아즈라이 부터 그라디
3: 따 멍자 가서
2: 니니 백니 레지스터 까리 그라라
3: 따모 가이나바 라마크 사르마 저러고
2: 사몽 난고 까리디
3: 담은 봄티 사무 살만 여디바
2: 부몽 아즈라 생라바이 능 꼭럭보 기사 아즈라뇨 사우
3: 아티케나 지링 상이 보여 억랑 가바 사그르리아타 힌디 니니 카타
2: 두부디 아소그라디 여러노 우펑 사쿠람 돌돌 똥톡무이 똥컵라
3: 우우 억가나 기니 로고 마질로타 바리 똥크나 모톰 뚜일렐렉 바이 아톰사 집 성이 리카블레
2: 어 우베야 케탐사 아무 바하이 마네 리카 어 마질라 또 어러 가나 로고 농나이
3: 어 부팡 또라 로고 파리 리작식 따무식 동토토 그이 동크 아르니 비싱세 마질라 바해보 집집 노바르보 스르륵 스륵 앙레 뜨마 부하이시 마통시오 아타 수랄
2: 하니 바그녀 앙노노 바타 그라디 힌타 동그라디 승미야 저라 하태 구수 카미오 블라니 녹 저라 레클라키나 따부케 그승이 노티시미 장마시나이
3: 아
2: 오 오마지노 또 바이바 내라뇽이 또 맞겠네
3: 이거 오 버스가니 녹노 그승이 녹은 그나 블라사
2: 오 버스가니 아부다
3: 이 다음사 능카이 신고래 또 가하자
2: 승리미야 양띠 합의합나 니니 아부케 양녹 마신 클라이켰다나 힘들이 아즈라이 바스라이 신은
3: 앙레 어부 황토라니 구통라 심무승리야 사콜럼 돌돌 그상 토돌 대시 마지로다 바해보 노버의 그달의 시르 시르카이 바해보 집집 거프로작 아부나 뜨마보 가시옹이 동하다
2: 응카 바사디 힘디 어로테 꼭럽나 타나지
1: 하브로 하야스카 시킨카나 에 탕라 나시기 나기라라
0: 어 미야 아타블라이 쇼니 너가 파녀이 럭시블라
1: 어 부지카 말마타 렉나이 럭시블라 아브로 디니카시 너가 렉나 팔레키나타
2: Nok pangrok, nokra tongboy.
1: Nokono tongla. Paji yangono, washon nukawo, kasa paibeji.
3: Ba ba. Asuke amsai berei. Naimani bishungo. Nini nok tono, kaksama man from a kalaihata.
0: Norok mia at a blash honi nogo, panero gada.
2: E. Sungubasui. Sungbatamosa, sorkani molarogba.
1: Tamo borokte. Malmata rog the lek of Hunkamunora.
3: Tabugamotuma. Tomurogun kasido. Borok lek hamani logiwo. মাল মাতা বলে খানানি নাংফো
0: তুই রক দা কাং বাই
2: ই বাসুই তুনি কিসা মানংগ্রা নাই
3: আউ আংবো তুইনো কিসা কাং ই টং মা হেং খা বাসুই তুইনো সে কাং নংগই মা পাই গ্রা সিনে তনা
1: থাং দে ই রফা গ্রা দে তুই
0: টং বাই গ্রা দি খাই আং তুই না হারি পাই গ্রা না
2: আতা কসং কক থাইসা সাউই মা পাই গ্রা সিনে খা
1: সাদিতা তোমা কং সানানি
2: ককে তাবুক সং ফাইমিনি নিনি নক তলা দ্রপ নি সকাং দ্রপ নি সিমি তাবু ইকো নিন অ নক থাইজরা লামাতে বুফাং তলা রক ফারজাক শিবজাক না আসুক টংথ টকুই টংখাবলাসা
1: ফারজাং নতা ফারজাগে হাঁকাই অ ভাই সাপ সুত্রা অঙ্গি মানো হাজা
3: আবর ন সাবো ফারাই রিবাইসা তা কসে
1: তাই সাবো ফারনাসা আং ন ফুঙাই কেন ফারাই রিবাইচা
2: আং সাইমান খা অমকে নিনি সামং ন অংখানা হনই
1: নং খাই চাম খাই সাউই মামানি কলাই থাচা সুর ও
2: বুফাং তলানি সিমি তাবু ইকো নি নি নক থাইজরা ফারজাক নখলাতে নক বাড়ি রব সুরং সুরংকে ফারজাক শিবজাক আবুন বাগন আং ওয়ান সোকা ও লামাতে বুফাং তলা রব নং ন ফারি রবাই খানা হনতা
0: হন্দি তুই রক নং বাই গ্রা দি খাই সাবো তাম ন ফারমানি কক ন সালাই তং
3: ও ইকো নং নি নক নি আতা কসং লামা বুফাং তলা রক নখলাতে নক বাড়ি রক সাপসুত্রা খাই ফারমানি কখনো না চুং সালাই তোমানি বাসে
2: বুফাং তলারক ব নুং ন হগুই রবাই খেনা না আতা কসং
1: আ কোন তাই সাবু হগনানি আং হগুই রিবাই তা
0: ছাল ফাইকে হাইরক মাং ন তা তাই তামসা ফুঙাই খাই ন আবরক ন বিনি ছামু তামসা
3: আং খাই পঞ্চে থাই খাই বা কামিনি বরক সে পাল খে হগুই ফারি রিবাই খেনা হিনি ওয়ান সুং মানি তা বাসে
1: অংখা পঞ্চে থংনানি ই মাং নি কক সাবর পঞ্চায়েত নারিলে কামিনি বড় রকব হাইনতা রং সকাইকে বাকি চালাইয়া সিমি যে পালাইয়া কামিনি বড় রঙে কগ্ন খাইত অরস হাজাং।

0: নিনি নখলা ফাজা ফারবাই কিয়া বুক বেং থাকা
1: তা মুহনো আশুক মকল নুগলিয়াবা নিনি
0: অ আঙায়ং নাশিক জাগলিয়াবলা নখলা দা ফারবাই কিয়া হনই সঙ্গনা নাইমাতা
1: নখলা খাইতো ফারবাই কিয়া তাবুক নক বাড়ি ফারে ইরিবাই খাই গাছ লামান ফারানো
0: ফারবাই কিয়াই ফুংনি মাই জালাই

0: কাছে গ্রই
1: সাকাই সেজাউই সাজাক মানি হাই কলাইয়ানো বলং হকনানি এটাই লামা ফানানো কারিলে বংনি নখলা নকবাড়ি রকসে ফালাই গ্রাইয়া
2: আতা গসং নিনি নখলাতে নকবাড়ি রক নগই সং কাহামকে সাইমানখা নং খরকসা সাফসুত্রা তংলাই নহনই
3: আংখাই উ লামা গানে ফং তলা রং নগৈ সিরং সিরংয়ে তনি মানো সে বেলা এংজাখা
2: আর গানা গিনি ন মাঝি লতনি বুরুক টংনা না আতা কসং বাহাই জিপ জিপ মতম গেরাব সাই টংগু হাইলে
4: আ বু ফং তলানি আয়াং তলা দ্রব হাসু খাকুচু র ন মাঝি লতা বসং সংসা কতর মা টংগু আব তাবুং ইয়া সুসুই সুসু সংনি জরানি সিমে নুগুই ফাইমানি বিশিব্রু ন আং হগৈ সাপসুত্রাকে রইবাইতে আবরং ন
1: বারমা বইন সলিয়া বেলাইখাই নারো কামিনি শিকলা শিকলি রকবা সাল ফাইকাই আরো মাং নতা
3: সাপসুত্রাতে মতম সতম রকব বরনি বখানো তোমা বখাই খিবিব
2: আবনি বাগন তাবুকনি সীমা লামাতেই সাপসুত্রাতেই মতম সতম নতই নাই উরাম উরাম ন সাকলাই টংমানি খনাইয়া দাসা
1: জেসক পানো আবাইঙ্গি টংথুং চিনি বরক রক আবনক খুব খনাইয়া তমং বসলাইয়া গজাতা
4: এ হাইনি বাগিন বংনি বুখা রকম সিত্রা তাই পদ্রে পটনি বেমার রকব সাগো গফা জাগি টংবাই
2: আতা গজং নং সৈন্য সাকা যে সাপসত্রা গ্রই সিত্রা টংাই রক্ষে বুখাব সিত্রা তেই হামিয়া চাই রকব কাতি উইমাইয়া
3: আবখাই সৈকক ন তাবুসু জরাসং আসক কামি কামি নক থগৈ সামুং খাই ফাইমানি নক সাপানো সাপসুতরা নুখুং মালাইয়াখু ই গতাবুং নি নুখুং সিমিসে সাপসুতরা তৈ টংথত মালাই ফাইগ্রাখা
2: কুবি ককনো সানানি থাঙ্কে তুই রক সুতছেন নংনানি তমাবো হাইরক কুঙ্গু লতারক বুসকনি হুজাগিয়া বালুকজাক উংবাই খানা সমতিক বাইতিকনি তক বুলুক বুতি হাই ইংগৈ খারসাই টংবাই উতা হনো
3: আবো তাবু নংনি বসাঙ্গ হিনৈ সামাইয়া দো আতাতে বাসৈ ই ক তাবুক জং তৈ নংমানি লুতারকাই তামো বাই জানিব হুকুনা কসংনি মতম হু হুসেঙ্গুই টংকা
2: লতারক কসং কুপুর হুজা খংকে তৈ রক থকমানি সুদুসে জুদাতা
1: আংখাই মুখি বাই ন মানি রক হুজাগো ফুঙাইখাই পুইলা মাইতুক মুইতুক তাই মাইরাং লতারক ন সকাং হুই সুই মা পাইগ্রাও আবনি উলো সে তাই জেবা জে নুখুংনি সামো
4: আংগো তাবুক নি বাসিনি কং ন সরঞ্জাক তৈ ফুঙাইখাই ন সকাং নখলা নক বাড়িতে লামা রং ফারিমা পাইগিরাও হাই একাই সামুন বুমাসে মানিয়ে
3: আখাই যা সেন থাকায় বতুই রং নকাং নাইজাগ্রাও আতা নংনি ফার্মাসিমা রং কারিব নংনি নকনি দি রক খাতিমাব মকল ক্লাইতা
2: মাইরং লতা মাইটুক মুটুক রকব বেবাক ন বংনি খে কসং কসং তৈ যাই যাই খে নিসাওই খাদিজাং মাংতা
3: আবো হাই সাপসুতরা নুখুং রকখাই যা থানি নি রকব মূসা ইয়ে বখানো বুথারই নই চাউই টমি মানুতা
1: হাইকে বাতি চিনি নগনো দীপনি মাইরক সালাই সিদিতা
2: আবইয়া বাসই ককনি ককসে আব চিনি সামুংনি বাকি সে চা ফায় বড় মাইরক চাউই টংলাইনা হংখা
4: ও যা খাইলে তামংখাবা
3: আতাকস নরকি বরক বাই হিংকাই যা সে কংন সালাইব জরা সালাইও
2: সৈ কক আব হাইকে আতাকস চং ফাইমানী সামুং ন চেঙ্গ রিলাইসিনে তামহন
4: চেঙ্গিতা তাম তামরক খাইনি নাংন
2: নরকনি মূসা খাইনরক গ্রই চে সিমিন সানে নাই আসুকনু
1: কুবিদা নরক মাইচালিয়া হাই একেবা মামুই খাইনাতা
3: নাইগিয়াবাসাই চাইয়া চাইয়া মূসা খাইনরক নাইয়া আবো হাইন সামানি ককসে নাংখাই উলতে সালচা ফাই জাফাইনাইতা
2: দহেকে আজলাই নিনি ককরকন মুথাগ্রা সিদি রেজিস্টার খাতা কারিদি তৈ আং আতা সংন সুখে নং কাহামকে রেজিস্টারও বক্সারি
3: দিতা আনিবা তেয়ার ন তৈতা মশা
2: হাইকে আতা কসং পুইলা সাগ্রা দিখে তাবুক নি নগ বেবাগৈ বরক খরক বুসুক দং
4: বরক বা চং বেবাগৈ খরক সিনিতা
2: আচ্ছা সাব সাবরক আ খরক সিনি রক
4: আমা আফা বুড়া বুড়িসুক বরক বুখুং নই ই ক তাবুক আংবাই নিনি বাসৈ দেখেবা বুসারক খরক তামতা
2: বাসি ওয়াইসা সাসিদি বুসারক নি বিসিংগ বুড়ি খরক বুসুক তৈ চলারক খরক বুসুক
1: বুড়িমা অকরা খরকসা চলারক তাকুক নই আসুক নতা
2: আতা কসং নংনি মুসুক পুন তৈ তগরক বুসুক দং
4: অ মুসুক মাকবা পুন মা দই হাই টংমা টকলা খবৈ বেবাগৈ মাকসি দক আসুক ন
2: বেলাইকে হামবাই হাইকে আজলাই রেজিস্টার বক্স পাইখানা বোলে
3: আবো তো কক্সা পাইকাই থাকে মাল লাইখা বোলে
2: পাইখানো তা হাইকে বেলাইকে হামবাই আতাতেই বাজই নংনি সাফসুতরানো তে পগু ইমান গলাখা
3: আংখাই উ বুফং তলা বাই মাজিলতা বাহাইন বুকুং বাই মকলক গদালই নাইখা
1: আখন ছালচা জরা রক খাই ফাইলাই দিতা থক থগিয়া ফানো মাই ফাইসা জালাইয়ান
4: ফাইগি ফাইলাই দি তাইসা ফাইপুর হংকা সাফসুতরানো তুই তেই বোকা হামকাই সালাইয়ান
2: ফাইনাই আতা জেসিকে ফানো ফাইনাই নিনি থানি সাফসুতরানো তুই গবাং মা সরংনারক টংগু হাইকে আসুন ককতা জং বাসলাই গ্রাখা হিমদি আজলাই থ লামা সদি
3: আ হাইকে জং হিমলে গ্রাখা আতা বাসাই
4: তো আকন ফাইলে ফিদো
3: দ দ
1: আ মা ফাইলে নেই ফিয়া
2: ফাইনাই বাসাই ফাইনাই
3: আ ফাইও ফাইও বাসাই
4: মুসুকলে ও বরি বাইলে আংতাই পাইলাই লিয়া ও মন গান্ধী নদ সলুই তংসিস বিয়ং থাক এই দাঙি রুসরুই হা বিয়ং থাক
0: তামো তামো গই দংফাই যাও খ তামো
4: ন গান্ধী ন দ সলুই তংসি হা ও ম বরক মুসুনি গান্ধী নক দাঙ্গি তংখা নাই নাই নে
0: বইনি সিমি তা কুদুক দি নিনি নখলা নকবাড়ি রখাই আবো বিশি বিসিকনি ওয়াফরা নাই নাং খনা
4: নখলা নক বাড়ি বাই গান্তি নক নতা সুরসাদি ওমো সুক লুতুর পুত্র লিগি লাগায়ো বুইরো বাইকে মাই ততরা থাংজাক বাইনা নে
0: নিনি নখলা বাই নক বাড়ি ন বুইরো ফাই নক ফাই খাই লেংমাটা পকজাক বাইন সা বইনি ন সিমি নক সিনাই নং সাকনি নখাই নাইখলাই নাইয়া
4: কগ্ন হাইকে সবাংয়া ওই মানিরক খাতি ওই কিসা ফারি রিবাইগেরা দি বৈরক সক ফাইবাই না দাবুন
0: নাই দিন নগ বরক ফাইনানি সাল রগ সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারে মালিয়া হাইদা হান্তানে গরে দাংফালি মত
4: ঐ দাঙ্গি রুসুরু আসে খুকতা লাগে বাইক কাঙ্করা পেখা তুইকে পেক খুবই রোজাগান নেন
3: হাই থু নারা সিং তা মনে তুই আবো বাইক কাঙ্করা পেখাক তুই পেখাক রে রিজাগান হিনেই টংলাইখ বাসে
0: বাইক কাঙ্করা পেখাক তুই পেখাক রে রোজাগান হনাইন সঙ্গীতা তা মানো বা সঙ্গী টংফাই
3: আতা থারা তা মং লাইখ বাসেই বা আখেনি সঙ্গী টংখাবলাসা
4: নং সক পাইসলাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন পেখা খামু
3: দোয়া ক তা মনে বাঙালি দিনে তুই সাল রগো আমো হাই উংলাইখ হিনো
4: নিনি বাসেই অংখা হানি মুথাক যা রুবৈরা বাই তাই চেদ্রা মুথাক যা নাই না ন গান্তি ও কিসা থাঙি নাইলা আবু নগতিনি তো সলি দংসি
0: হাইকে তামনি বাকি নগ বরক গজারসলা বুমুং বথারা নরক পাথরা নো
3: আহা হাই রাখো আতা থারা তেবাসে তাইসাকাই আবরক সকাই বাইনাইসে
4: সুরনকাই ফাইয়া ক
3: ফাই দংফু সকাই নাই আতা থারা তামো নিনি নখলা নক বাড়ি রক ফারজাইয়া বুসুক বালো খনো
0: সঙ্গে তেসা কাহামখাই সঙ্গে নাইগ্রা দি কেয়া জলাই নিনি নিতা সাফ সুতরা দংনাই নো
3: আমো তামনি বাকি আসকাই পুঙ্খি টকি ওয়াকি তে মিস কর রাজাথাই তমাই খাবা নি নামো বা মজাং সুকলিয়া বলাস
4: নখলা বিনি বুমুং সে নখলা নখলা বা কুরুং নাই নতা আর মজাং না মজাংয়া ক কাসাই সেমাইয়া
2: আতা থারা নিনি নখলা নক বাড়ি রক বা আমো তামো মানি কলাইখা ও অমলে কিসা ইয়াক লাইখা
3: হাইফা ন আবো তামনি বৈয়াংনি আসুক বাহাই সিদ্রা ফাইকেবা
4: খোনাতো গিয়া কক রক নংনি নখলা রকলে বুমতি জানি বঙ্গি তংবাই খা অর ফাই আথার পাথার কক সাবি তংপাই ও হা
2: তংরা দি আতা থারা চিনি নখলা রক যে সপান অঙ্গি তংরা থং তাবুক চিনি সুপারভাইজার সং ফাইনাই ফাইকে বরক ন বড় আসুক নাই আবো সাকাং সাকরা দি
4: ইকুলে চের খুঁনি কারিজক নুগে দা ফাইকে অর ন আসুক রে অন তা অংলক দিবা
3: নি নি আ চেয়ার লগালে ইয়াতা আবো চেয়ার নরা সলুই টকা হাইদা আমার তামো নামবাই খে থাইবং বেলং তৈদা তামোর নামবাই খাবো আবার জেসু খুবা ন কাক রুই মানছিনে হাইদা
2: হাইপালে আবো তামনি আসুকেই কসমবাই কসাকবাই ব্লা ব্লাব চাহুই মেরেং খেরাং অঙ্গই সিমুক কসুগী টংবাই খাবা
3: সিমুক কসুগী মেরেং খেরাং অংমা সিমিয়া নরক বিনে আ চেয়ার ন তাঙই জানাই বিখা তাঙই সে নাইবে গ্রাদি থাঙনি তামো জানিব সেরাবে সেরাবে রক বংজাক
2: হাইপানো আতা থারা নি নমো বুঞ্জ সলিয়া কিসে ইয়াক ন লাইমানি কলাই খাফিয়া নি নি নগো লামথাই রক কাংসাস পানো করে দিয়া
4: টঙ্গ লামথাই বা তামো করিং না সা আংখাই অফিসার হোক বা চেয়ার ন আসুক থু হনি সামান ইতা তামো চায়াদি বা চেয়ার আসুক আসুক রেখা
0: বিন আ লামথাই ব নাইথক লাগ

0: ani kisi kiplari rok bai thap jak mangsi nor kisa kari winai begenaramba saiman bai anu
1: okpa i ko abor sok bai bai sitong bai khapla se bini logina bo khai big dang khana tamo
2: bihing no borok bukhung ni no phanyani ko
3: rek nai kanai phaimani abole musang sukmani no klai kha office rong ni bihik hunma ba buribo burunyota
1: hai no se burinyai tho aru ni bising rignai bonai tho khinga ba belai nyong khatu
2: phadi sar khulum ka madam phadi washana nok bising no phai asuk phaisi di sar thangde ei suron nungu madang sakani lamthai kari bui boi rigala
1: omotamuni asuke hadali kubuk sai tong kha ba sino madam buku mutu bi kija tongra di sar nung bo bukung kija mutu kra di
3: omo belani ongui tong kha bla sa no lamta hini ba omo lamta ni to soli tong si ba
4: da ko tong bai gra di terek terek hanyo komuni thang ba yana
5: o ono bo tamuni asuk manak ni kung jak sa no hoku bo biang ni asakai kubuk sai tong kha
0: tabung no mai mui song bai ei thabani hosuna rok no bthare kari ui kabu bai manita aboni bagai hoku dumui tongra khata tabung no nokhori thangbai ene
4: basa belai ke pali angi tongkhata hayada nini bkhnai rogobo bebak no thapla boljagi tongbai khabla sa ne
5: engkhna nota basoi ano tuisi kisa kharo phaigra di tuikangi tongkha
0: tongra dia kon ang tuin nahari phaigra na
2: khage suron nung thangdi gandhi noko thangge aroa baka sakani butuk tuk nuinyo kari bui somui ri phaigra di
0: madam hindi khai tui nungna khai lota rok su sujage baluk suk baikha sal phaike samung paileya lota rok hunani jora se manliyo
5: basoi nini o lota ba toblu khamsi butui haino ungi tongkha bla sa
0: au madam bui rok no o lota rok bai ti rok khari nan sudu se tumarok bahai ungi tong siwo
5: kharma bo omu belai no ungi tongkha bla sa hindi tongra dibasoi tabuk nungra liya ulote shrapsa tongoi nungsinu oi nung yango kicha phaigra la
4: tamsa
5: hindi thanglai chinai angle orote tongui mangla kha tamo rok ba ashuk khadrung badrung ngi tongbai kha nok ni khoromai rok ba waisha phanosi bupra jagiana lala liling haino si budul badal krai tongbai yo himsi di nogo thangi pailei ma jasiwo nini kok tongkhai daiti pai di thangdi
4: tongra ja ko hai pele tabuk se phaimani kok rok simi pano pailai grana ta e ata suran nun kise yango phaigra di
3: tamo sar
4: khanagra di ata suran
3: do sagra di sar
4: ane logina amo ba tongna se soli angi tongkha bla se
3: tam ngisa sar
4: kubi kong no sasine ane logina abu khe omo hai rubura bai rogo sag rok soja gye
3: abu khe yengna ni kok no do ako tongra di sar e ata thara nun yango kisa phaigra di
2: tamo sa sura
3: supervisor sar bai bihik madam ba tongna se solia thangjina se ni tongkha bla sa
2: tamangoi ang borong ni bagoi asukai songoi sugoi jogali baimani khai
3: khona dia ta thara ubui kokno sasinu
2: tamo sadia kon
3: ninni nokni ligla gaitei rubura bai rognu nugui borok oro kisapano tongna se solia
2: hunkai ani asuk ni jogali baiman khai tam tamong nai no
1: asuk no hinkai hindi nina jogali baima rogno u ata kachung ni nogoti sidi arofano chari rohsiwanu ninni nokle borok chaya আবখান কাহাম খাই সাইমান খা
2: তামো হুনমানী কক সাব
3: নরক নারি নানি নুখে হাই নমা খাইনাই তামো হিন গদা গছি সাদি
2: বংনি বাকে আসুক যোগালি বাইমানি হনকাইবা দহাইকে গজংনি নগ ফানো চার ওই রহর সিনুতা হনকাইবা
3: হাইকে নিনি মাইমুই রগ্ন আরো আতা কচং নগ ফানো তুবই ফাইসিদি আং বরগ্ন আরো আতা কচং নগ তলাঙ্গই থাংবাইসিন ওখানা বলে
2: দো হাইফান খাইগেরা দি সুরন হাইফান আজলাইন আনি লগে ক্লানথানি দো মানিকুনি রক তুইনে নাঙানো
3: হংখা নি নিনি আবরক ন থামুগুই তুবু বাইদি আং বরক ন তলাঙ্গই থাংসকসিনাই
2: দো আকন থাংলাই সকদি দো
3: সুপারভাইজার স্যার তে ম্যাডাম ফাইজি সং তাবু কুবুনি ন কসে থাংলাইসিনাই অরলিয়া
5: তাবুক তে বড়রে থাংলাই নাইবা
3: ম্যাডাম সং তাবুক থাংনানি নাইমানি হিনকে বেলাই কাহামতে বেলাই সাফ সুতরা নগনো থাংলাইছি নাই
4: দহা কেবা হিন্দিতা থাঙি নালেগ্রানা তামহ
5: দহা কহিম

0: তে দঙ্গি তংখাবো জংসে সয়মানি আঙ্গি তংখানা বলে
1: ধীরে ফয়জা অববা নরনি তমুসি বলে
2: আতা থারা বিয়াংনি বিয়াং হদবা বারনানি তানা জিফিয়া
3: তাম হদবা বারনানি হা তাম দ হদবা বারনানি হনি সাইদ
0: খানা দে বাসি তে আতা থারা নরনি নক লিগে লাগাইতে মুনাম সনামো সাব তঙ্গি মানাই জংসে সয়গ্রাইয়া অফিসারক সয়মানান হাইদা মাইমি চালাইয়া থাংসিনে হিনিসে তংমানি জংসে সালাই খুগলাই আতা গজংনি নগ ফানো সারিওয়ানি হিনি তুই ফেমানি তা মাবা উল্টা চুনো বা মাজরা বেরি টংলাই
1: তাবো খনা খনাবলা আতা থারা ধীরে আবু নরক বেব্বাং গরংলাই যাক
3: বেথায়া রক বড় খাইবা থাংবো থাংগিয়া হিমনাবো নাংলিয়া থারা বুট খাইবা অফিসারক নক গজারি টুবু খা গজং খাইবা সংক্রব খাতা তাবু
4: বাসিনি নাবো বেলেন চাইয়া কক নংবু ফুরুতে তামনি বাগৈ সুপারভাইজার সঙ্গ গসারি টুবু আ কক নত গজং সাইমানা কক গিয়া
1: আ কন আসুম সাসে সুরন সং ফাইয়েই সাবাইখা চিনি নগ অফিসার রত্ন কিসা মাইসার নানি মাইমুই রক্ষাই বেবং ন সংজাগা কুজাকফু মুংসা খাইনে রক নাংলি হানে হাইকে বা চালাই ফাইজে তা হানে মা সাকাবলে আবো সে তামনি বাগৈ আনো মাজারে পেরে মা তংবা এই ফয়সল আসুকে সানানে নাইয়া টাংনা খেবা অগলা চানা খেবা পকথা বরং আসুক নং ফয়সল সুরকা ওয়াশন গুদনা মঠরুই রেখৈ তামংস দ ফাইলা চা নং দা গুদনা মঠর নানি ননম মঠর সাইরি এবই
5: ঐ আতা থারা হায়কো হায়কো
0: আতা থারা আতা গছং হায়কো তংরা দে
1: কোনডে আনো টম টাকা ছুটি কেব সংখয় পুটি নাই গিরি কিপস নাই বিনা তো মাকো গা মঠর কো মঠর নাই আ ধরম জানো
3: আইসুকাই
6: সুরন নং সিমিন সাবি খারগারে আন তা মংলামানি কক খাব
5: দা মাস্টার কক ন ফলাগিয়াবই নামমানি কক নাইসিন
6: সাদি নামমানি কক ন সাবি খারগারে
5: কক হে তিনি ক চিনাতা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাই মা কালাই
6: সুপারভাইজার ফাইমা তৈ তাঙ্গি কক বাংলাই কালাইখা
5: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রংজাক আবসে বিনি নক বেলাইকে রুবুরা বাইতেই বাহাইরক খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
6: উলকে
5: সঙ্গী পাইজাক তিয়ারসে হিংকাইবা জং ন ওয়ান সুক লাই ই কতাবুক আতা গুসংনি নকলে বেলাইকে সাফসুতরা হিংকাইবা বিনি নক ফানো সার ওই রহরসিন হনিনাই অরন সার ওই রহলাইকেতা
0: ই হাইন সুপারভাইজার সার বো আতা গুসংনি নক ন বেলাইকে সাফসুতরা তৈ খুমনি বাহির জীব জীব অংজাগৈ বুহংনানে বেলাইকে বলাই লাখাতা
5: বলাইমানি সিমিয়া থাকানি সিগান আতা কচংবাই বিহিক বাসৈন বংনি অফিসনি সাবসিটি গনান মূসাসুক রুনানি সাবৈ কলামান তৈন তাবুক ইক আতা থারাবাই বিহিক বরক বুখংনৈ জলিজাগৈ অকক বাংলায় তা আদা মাস্টার
1: আংসে সুপারভাইজারন কচারৈ তুবু নাই মূসাসুক রকদা সালই মানলাইন হই আবাবো আনি বাগিয়া আনি সাইসুনি বাগিয়া কামি লুকু হামকারিনি বাগিছে
3: হাইনি বাগিনো আংখাই আইচুক বাসাউই সঙ্গই সুগই বেবাক নতিয়ার খাই তংবাই মানিতা আবসে হাপাই লাইদ্র সিকো তুমাবো অংলাই আরলিয়া গজং সঙ্গি নগসে মাইসালাই সিনাই হেনই আসুকনি মাইমুই রগ্ন তুবই মা ফাইলাই খাতা
6: হংখা হংখা নরকতাই কেব সারে নাংলিয়া আং কাহাম খেনো বুঝি পাইখা তাবং নরক বেবাক নক কাহাম কে খনাবাইদি লামাও আং সুপারভাইজার বাই মালাই বুখা মালাই বিনি ফাইমানি কক রং নেবাক ন সাবই খনারি বাইখা
1: তামরক সালাংখাসা মাস্টর নন
6: সালাংখা নিনি কামিনি বাগৈ যে এপ্লিকেশন রিমানি আবরক ন ই খেবে ন খাই রেজাক সিনা হই সালাঙ্গো
1: কাম কক
6: তাই কাইসা হংকাঙ্কে ই ক থাইসিঙ্গ নরক যে সামানি গজংনি নকনি কক আবোন সাগাতা
3: গজংনি নকনি কক নক তাম সালাংখাসা মাস্টার
6: গজং সংনি নক ন বেলাইকে সাবসুতাতাই মতম সতম অংজাগৈ বন সাবসিটিনি মংসাজগ মানি রেসিনা হনৈ আন সাই কালাংখা
5: আংব গজং সংনি নক ন জরা

0: tongthokjak sukano
1: ata tharani nogo ang phungo thangui nugui khaino masi mas hakaborong no borog bukhung nei ligi lagaite munam sanam no tuino kok banglai tonglaiu ang sokui drobo
0: jotoni saile supervisor ni bihi tu nungnani naifru bongni alo tan no nugui tei bongjakha lota hnei ba abo lota no to soi tongsi ba
1: bongni alo ta hojai ya bisi busuk sing khana to bulok khamti butino soli tong hata
2: e abono ata thara খনাদি হজকতিংগো
3: দ সাদি
2: বরক লাংমাও সাপসুত্রা বেলাইন দরকো সাপসুত্রা তংকাংকে বখা তংথংমা মানু বখা তংতখেনো সামুং কাহাম উংগো ওয়াংসোমা কাহাম ওয়াংসুক জাগো বখা সরাই সরাই ইনখে বেববক ন সরাই সরাং নাই হানি বাগিন সুপারভাইজার নি নগো খাবা থা জাগলিয়া গসংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবাড়ি নকসিংতাই মানেখনি রপন সালব্রুম নসং কুপুর খাই খাতিউই থেবই তনি না খাইদি ন গানা রগ হামুং সিনিয়া খুম্র কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্দি হাকেসে জেসা বরক ফান জেসুক ল্যাংমা ল্যাংসা ফাই হাফাইকে খাসাংমা মামফায়ু নং আংমন ল্যাংমা রক বগৈ তাই বেখা হেলেংসাই টংনাই নরক আবাকে ওয়ালানে ককরই যে উংমানে কাহাম নংখা নরক বেগবাগ ন তিনি নিশিমি সমাইছে তাংসিদি সাপসুত্রা মতন সতংখে তঙ্গই বাইথংনি বসাক তাই বখানো কাহাম তনিদি আবাহে নিনানি লংমানব তংকলক খাইদি ওখা গদগমা সালরমই নরক বাই অক রগ্ন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাওই খনারুই মানখা আসকন আংতাবো হিমরাখা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ানো থাকা খুলমবাইকে দৌ
3: দ মাস্টর সাহায় নামান কক সাইক লঙ্কা
4: আসক যারা থংনক এবার নাটক খনাবাইখা তিনি থংনক নিমু সাপসুত্রা অবন শিক্ষাতে কমতিংকা মচাং রোহিচন্দ্র দেববর্মা আকাশবাণী আগরতলা তাবো খনাবাই না সত্যরঞ্জন দেববর্মানী খরাঙ্গ রচাপমুং।

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাষের কথা, আজ শুনবেন জিরা চাষ।
1: শুরু হচ্ছে চাষের কথা। দেশের বেশিরভাগ জায়গাতেই শীতের মরশুমের ফসল চাষ হচ্ছে। এমতাবস্থায় অনেকেই ঠিক করতে পারছেন না কোন ফসল চাষ করে লাভবান হতে পারেন। এখানে এমন একটি ফসলের কথা বলছি যার মাধ্যমে কোনো ব্যক্তি বহু অর্থ উপার্জন করতে পারেন। সারা বছরই এই ফসলের দাম চড়া থাকে। বলছি জিরা চাষের কথা। সাধারণত দেশের প্রতিটি বাড়িতেই রান্নাঘরে এই জিরার অবাধ গতি রয়েছে। যদি জিরা নিত্য নৈমিত্তিকভাবে চাষ করা হয় সেক্ষেত্রে জমিতে হালকা এবং দোআঁশ মাটি থাকা প্রয়োজন। এই ধরনের মাটিতে সহজেই জিরা চাষ করা যায়। বীজ বপনের আগে সঠিকভাবে জমি প্রস্তুত করা প্রয়োজন। যে জমিতে জিরা রোপণ করা হবে সেক্ষেত্রে আগাছা তুলে পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আগাছা থাকলে সেই জমিতে জিরা ফসল ভালো

ভালোভাবে বড় হতে পারে না। অনেক ধরনের জিরা চাষ করা যেতে পারে। জিরার অনেক ধরনের জাত রয়েছে। এর মধ্যে একাধিক জাতির জিরা চাষে মোটা টাকা উপার্জন করা যেতে পারে। আর যে 19 জিরা ফসল চাষ করলে 120 থেকে 125 দিনের মধ্যেই তা তোলার উপযুক্ত হয়ে ওঠে। প্রতি হেক্টরে 9 থেকে 11 কুইন্টাল জিরা উৎপাদিত হতে পারে। অন্যদিকে আর যে 209 ধরনের জিরাও রোপণের 120 থেকে 125 দিনের মধ্যে পেকে যায়। এই জিরার দানার আকৃতি হয় একটু মোটা ধরনের। এই জাতের জিরা চাষ করলে প্রতি হেক্টরে 7 থেকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। আবার GC4 জাত 105 থেকে 110 দিনের মধ্যেই তোলা যেতে পারে। এর বীজ একটু বড় আকারের হয়। এটি প্রতি হেক্টরে সর্বোচ্চ 7 থেকে 9 কুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যায়। এছাড়া আর যে 223 জিরা 110 থেকে 115 দিনের মধ্যে তোলার উপযুক্ত হতে পারে। এই ফসল চাষে প্রতি হেক্টর থেকে 6 থেকে 8 কুইন্টাল পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। জিরা চাষে প্রতি হেক্টরে ফলন হয় 7 থেকে 8 কুইন্টাল। জিরা চাষে প্রতি হেক্টরে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। জিরা দাম ওঠানামা করে, কিন্তু সারা বছরই এর সর্বনিম্ন দাম কেজিতে 120 থেকে 130 টাকা। এমন অবস্থায় 1 হেক্টর জমিতে জিরা চাষ করে সহজেই প্রায় 45 থেকে 50 হাজার টাকা উপার্জন করা যায়। এছাড়াও এর অনেক ঔষধি গুণ রয়েছে, ফলে প্রতিটি বাড়িতেই এর চাহিদাও অত্যন্ত বেশি। এই জিরাকে হজমের জন্য উপকারী বলে মনে করা হয়। শুনলেন জিরা চাষ প্রসঙ্গে কিছু কথা।

আধুনিক গান শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের নেপালে চৌধুরী ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরি ম্যাচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ তছরুফের অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের ওপরে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत

0: न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे, हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
1: ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও দেশ দ্রুত এগিয়ে চলেছে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিকে এই সম্মেলনে টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে চারটি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলির সঠিক সময়ে বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। ত্রাণ সামগ্রী, বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ ও উদ্ধার সামগ্রী নিয়ে পঞ্চম ভারতীয় বিমান আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন। এদিকে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের শনাক্ত করতে ডিএনএ নমুনা বিশ্লেষণ শুরু করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও 4606 জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 583 জন বিদেশি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যের অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ বৃদ্ধির পরিসংখ্যান ভারতের অন্তর্নিহিত অর্থনীতির শক্তি প্রতিফলিত করছে। শ্রী বাঙ্গা বলেন, পরিষেবা খাত ও রপ্তানির বৃদ্ধি পাশাপাশি অব্যাহত বিনিয়োগ ভারতের অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, সড়ক, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ, জল এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য কাজ করছে।
2: We're doing really is that you need 3 pillars to work for job creation. The first one is infrastructure, both physical and human. So bridges, roads, airports, power, water, digitization. India is doing a great deal of work on that front. The second is human infrastructure. So, you know, skilling, education and the like, healthcare. Again, much work going on, although more to be done there. I think the whole skilling and education ecosystem in India needs to be tuned even closer to where the jobs are going to come from in the future and what the private sector would want to do with you.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থবিষয়ক কমিশনার ভ্যালডিস ডোম্ব্রোভস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউ এর মধ্যে অর্থনৈতিক এবং আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, নৌপরিবহন ও আকাশপথের স্বাধীন চলাচল, বৈধ বাণিজ্য এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গতকাল পালাউয়ের কোরোরে অনুষ্ঠিত 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম নেতাদের বৈঠকের ডায়ালগ পার্টনার সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরকে দূরবর্তী অঞ্চল হিসেবে নয় বরং যৌথ ইন্দো প্যাসিফিকের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য সহজ করা ও শুল্ক সহযোগিতা, আফগান ব্যবসায়ীদের জন্য ভিসার সুবিধায় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি সংক্রান্ত বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের প্রচার, শুল্ক ছাড়, কার্গো সংযোগ এবং বন্দর সংক্রান্ত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে

0: উভয় দেশ একমত হয়েছে। অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরী ম্যাচ ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বিভিন্ন রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইন PMLA এর আওতায় মহারাষ্ট্রের 5টি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির 4টি, রাজস্থানের 2টি এবং গুজরাটের 1টি জায়গায় এই অভিযান চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এর বিরুদ্ধে টোল প্লাজাগুলিতে টোল আদায়ে কারচুপির অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু ও মধ্যপ্রদেশ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কলকাতার 14টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তছরূপ প্রতিরোধ আইন PMLA এর আওতায় এই তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে ওই দুই ব্যক্তি বৈধ ভিসা ছাড়া গত মাসে ভারতে প্রবেশ করে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ডেভার আজ থেকে 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর ও আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ডেভার ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে তিনি হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবেন। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেনঝেনে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে চীনা তাইপের চি ইউ জেনকে 21-16, 21-15 ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। ভারতের আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু বিচ্ছিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশে 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী স্বাগত দে।

লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন স্বাগত দে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী মায়া রায়।

গানখানির শিল্পী ছিলেন পঙ্কজ উদাস এবং সাধনা সরগম। অনুষ্ঠানে এবারে গিয়েছেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন ম্যায় খিলারি তু আনারি ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

অনুষ্ঠানে সবশেষ গানখানি গেয়েছেন শিল্পী অভিজিৎ অনু মালিক এবং উদিত নারায়ণ। ছায়াছবি ম্যায় খিলাড়ি তু আনারিক।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাকমা গান। অনুষ্ঠানে শিল্পী যুথিকা চাকমা।

0: ओपन बैडमिंटन टूर्नामेंट के दूसरे राउंड में पहुंच गए हैं। श्रीकांत ने चीनी ताइपे के ची यू जेन और तन्वी ने डेनमार्क के अमाली शुल्ज को हराया। ध्रुव कपिला और तनिषा क्रिस्टो मिक्स डबल्स में और सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी पुरुष डबल्स के दूसरे दौर में पहुंच गए हैं। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ অষ্টম শ্রেণীর এসএসটি থেকে সম্পদ সম্পর্কে পাঠ দিচ্ছেন খাস মধুপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঋতুশ্রী চৌধুরী।
2: আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা ভূগোল বই থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সম্পদ, যাকে ইংরেজিতে বলে রিসোর্স। আমরা সবাই মোটামুটি একটি ধারণা রয়েছে সবার যে সম্পদ কি বা কোনগুলোকে সম্পদ বলি, তারপরেও সম্পদের একটি সংজ্ঞা হয়। প্রথমেই আমি বলি তাহলে সম্পদ কি বা কাকে বলে। সম্পদ হলো কোনো বস্তু বা জিনিস যার ব্যবহারের ফলে আমাদের প্রয়োজন মেটে। অধ্যাপক জিমারম্যান সম্পদের কিন্তু সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ওই বস্তুর কার্যকারিতাকে, যার মধ্যে মানুষের চাহিদা পূরণ করার কার্যকরী শক্তি নিহিত থাকে। তার মানে হলো আমাদের চারপাশে আমরা অনেক ধরনের পদার্থ দেখি, তাই তো? কিন্তু এই বস্তু বা পদার্থগুলোর মাধ্যমে বা সাহায্যে যখন আমাদের চাহিদা অনুযায়ী কোনো কার্য সম্পাদিত হয় বা কোনো কার্য সাধিত হয়, তখন ওই বস্তু বা পদার্থটিকে আমরা সম্পদ বলবো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বই, খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স, জল, বায়ু, বিদ্যুৎ, গাছ, নদী, সবজি, রিক্সা, মাটি, দরজা, জানালা, গাছ, এই সব কিছুই কিন্তু সম্পদ, কারণ এই সবগুলো বস্তুর উপযোগিতা বা প্রয়োজনীয়তা আছে। যেমন ধরো, এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে আমরা শ্বাস প্রশ্বাস কীভাবে নিই, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে নাকের মাধ্যমে অক্সিজেন আমরা গ্রহণ করি, তাই তো? এই অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়? তোমরা হয়তো বলবে গাছ থেকে, কেউ হয়তো বলবে বায়ু থেকে। তাহলে এই গাছ বা বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের প্রয়োজন মেটানোর জন্য অক্সিজেন আমাদেরকে প্রদান করে। তাই বলতে পারি গাছ আমাদের চাহিদা অনুযায়ী কার্য সম্পাদন করে, তাই গাছ বা বায়ু একটি সম্পদ। এতক্ষণ আমরা সম্পদ কাকে বলে সেটা জানলাম। এবার আমাদের জানতে হবে সম্পদের বৈশিষ্ট্য কি কি। সম্পদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো উপযোগিতা, দ্বিতীয় হচ্ছে দুর্লভ্যতা, তৃতীয় হচ্ছে সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, চতুর্থ হচ্ছে নবায়নযোগ্যতা, পঞ্চম হচ্ছে ব্যবহারযোগ্যতা, ষষ্ঠ হচ্ছে মূল্য, আর সপ্তম হচ্ছে বন্টন। তাহলে এবারে আমরা সম্পদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো উপযোগিতা। সম্পদ মানুষের অভাব পূরণ করতে বা চাহিদা মেটাতে সক্ষম হতে হবে, এটি হলো সম্পদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো দুর্লভ্যতা। অধিকাংশ সম্পত্তি সীমিত পরিমাণে পাওয়া যায়, তাই সম্পদকে কিন্তু যত্ন করে ব্যবহার করতে হবে। তৃতীয় পয়েন্টটি হলো ব্যবহারযোগ্যতা। ব্যবহারযোগ্যতা কি? ধরো আমরা জলের বোতল ব্যবহার করি, কেন? জল খাওয়ার জন্য। কলম বা পেন্সিল ব্যবহার করি কিসের জন্য? খাতায় লেখার জন্য। বিদ্যুৎ ব্যবহার করি কিসের জন্য?

বাতি জ্বালানোর জন্য বা পাখা চালানোর জন্য, তাই তো? তাহলে আমরা বলতে পারি, যা কিছু আমাদের কাছে ব্যবহারযোগ্য তাই হলো সম্পদ। এবার সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি নিয়ে আমরা আলোচনা করব, সেই বৈশিষ্ট্যটি হলো মূল্য। সম্পদের ব্যবহারিক মূল্য থাকে, সকল সম্পদেরই কিছু না কিছু মূল্য আছে। সেই ক্ষেত্রে বলতে হয়, কোনো কোনো সম্পদের অর্থনৈতিক মূল্য থাকতে পারে, আবার কোনো কোনো সম্পদের অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে। এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন ধরনের সম্পদের অর্থনৈতিক মূল্য আছে আর কোন ধরনের সম্পদের অর্থনৈতিক মূল্য নেই। আমরা যে সম্পদগুলো কিছু টাকার বিনিময়ে ক্রয় করি, সেই সম্পদগুলোর অর্থনৈতিক মূল্য আছে। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো চেয়ার, টেবিল, বিভিন্ন ধরনের ধাতু, ঔষধ, খাতা, কলম, বাড়ি, ঘর, চকলেট, শ্যাম্পু, সাবান, আটা, ময়দা, সব কিছুই হচ্ছে অর্থনৈতিক মূল্য আছে। এখন যদি তুমি একটি সাবান কিনতে বাজারে যাও, তাহলে টাকার বিনিময়ে সাবান কিনে আনতে হবে, তাহলে এই সাবানের অর্থনৈতিক মূল্য আছে, এ কথা আমরা বলতে পারি। এবার অর্থনৈতিক মূল্য কোন সম্পদগুলোর নেই এই বিষয়টি জানার জন্য নিশ্চয়ই কৌতূহল হচ্ছে তোমাদের, বলছি। এখন যদি আমি বলি যে আমার সকল ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের কাছে খুবই মূল্যবান, তাহলে নিশ্চয়ই তোমরা অস্বীকার করবে না, করবে কি? নিশ্চয়ই না। কারণ তোমাদের বাবা মা তোমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে তোমাদেরকে ভালোবাসার জন্য, আদর যত্ন করার জন্য তারা কিন্তু কোনো আর্থিক মূল্য পাচ্ছে না, বা তাদের কোনো আর্থিক মূল্যের চাহিদাই নেই এই বিষয়ে। তাহলে বলতে পারি, এই ক্ষেত্রে তোমরা, মানে সন্তান বা শিশু, একটি মূল্যবান সম্পদ, এখানে অর্থনৈতিক কোনো মূল্য নেই। তাছাড়া ধরো যদি বলি একটি সুন্দর পরিবেশ একটি মূল্যবান সম্পদ যার কোনো অর্থনৈতিক মূল্য নেই, কারণ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের কিন্তু চোখ জুড়িয়ে যায়, তাই তো? মনে আনন্দ হয়, কিন্তু এর জন্য কোনো টাকা আমাদের দিতে হয় না। তাই আমরা বলতে পারি যে এই সন্তান এবং প্রাকৃতিক পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ, কোনো অর্থনৈতিক মূল্য নেই এদের। আবার এমন ঘটনাও হয় যে আজকে যে জিনিসটির কোনো মূল্য নেই, সেই জিনিসটি ভবিষ্যতে হয়তো বা মূল্যবান সম্পদ হিসেবেও পরিচিতি পেতে পারে, তার আর্থিক মূল্য থাকতেও পারে। যেমন ধরো, এখন যদি তোমার মা বা ঠাকুরমা বা দিদিমা বাড়িতে কোনো একটি স্পেশাল তেল বানিয়ে তোমার চুলে মাখিয়ে দিচ্ছে রোজ, এতে তোমার চুলের খুব ভালো হচ্ছে, চুল ঘন হচ্ছে, কালো হচ্ছে, খুব ভালো হচ্ছে চুলের, কিন্তু বাজারে কিন্তু এর কোনো অর্থনৈতিক মূল্য নেই, কারণ এই তেলটি ঘরে তৈরি করা হচ্ছে, তাই তো? কিন্তু এই তেল কয়েক বছর পর ধরো তোমার ব্যবহারের ফলে খুব ভালো রেজাল্ট পাচ্ছে, তাই অন্যান্যরাও এটা ব্যবহার করতে চাইছে। এরপর কোনো একটি তেল প্রস্তুতকারক সংস্থা মনে করল এই তেলের প্যাটেন্ট নিয়ে তেলটিকে বাজারজাত করবে, তখন কিন্তু এই সম্পদটির অর্থনৈতিক মূল্য তৈরি হবে। আজকে অর্থনৈতিক মূল্য নেই এর, কিন্তু আগামী দিনে এর অর্থনৈতিক মূল্য থাকতেও পারে। বোঝা গেল তো? এবারে আমরা নেক্সট যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, মানে সম্পদ এমন হতে হবে যা সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? নেক্সট হলো নবায়নযোগ্যতা। কিছু কিছু সম্পদ আছে যা পুনরায় পূরণ করা যায়, আবার কিছু কিছু সম্পদ আছে যা একবার শেষ হয়ে গেলে আবার ফিরে পেতে হাজার হাজার বছর সময় লাগে, এই ধরনের সম্পদকে বলা হয় নবায়নযোগ্য সম্পদ, ঠিক আছে?

এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সম্পদের বৈশিষ্ট্য হিসেবে, সেটি হলো বন্টন। সম্পদ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণে পাওয়া যায়। কোনো অঞ্চলে একটি সম্পদ বেশি পাওয়া গেলেও অন্য অঞ্চলে তা হয়তো বা নাও পাওয়া যেতে পারে। মানে সব জায়গায় একই সম্পদ সম পরিমাণে পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এই গেল সম্পদের বৈশিষ্ট্য। এবারে আমরা সম্পদের প্রকারভেদ জানব। সম্পদ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত। কি কি? প্রথম প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় মানব সম্পদ, আর তৃতীয় মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, বা এত সময় বোঝানোর পরে তোমরা কিছু হলেও একটু আন্দাজ করতে পেরেছ কোনগুলো প্রাকৃতিক সম্পদ। যেমন বায়ু, নদী, মাটি, জলাশয়, বিভিন্ন খনিজ দ্রব্য ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পাই এবং কোনো পরিবর্তন ছাড়াই এগুলো কিন্তু আমরা

প্রাকৃতিক সম্পদ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, বা এত সময় বোঝানোর পরে তোমরা কিছু হলেও একটু আন্দাজ করতে পেরেছো কোনগুলো প্রাকৃতিক সম্পদ। যেমন বায়ু, নদী, মাটি, জলাশয়, বিভিন্ন খনিজ দ্রব্য ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পাই এবং কোনো পরিবর্তন ছাড়াই এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, একেই বলে প্রাকৃতিক সম্পদ। আবার প্রাকৃতিক সম্পদের কিন্তু ভাগ আছে, ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? এক হলো প্রকৃত সম্পদ, দুই নিরপেক্ষ সম্পদ। যে সকল সম্পদের পরিমাণ জানা যায় সেই সব সম্পদকে বলা হয় প্রকৃত সম্পদ। যেমন পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম বা খনিজ তেল, মহারাষ্ট্রের কালো মাটি, এগুলোর কিন্তু আমরা পরিমাণ জানতে পারি, তাই এগুলো প্রকৃত সম্পদ। আর নিরপেক্ষ সম্পদ কোনগুলো? যেই সব সম্পদের পরিমাণ জানা যায় না তাদের নিরপেক্ষ সম্পদ বলে। বর্তমানে এদের ব্যবহারও সম্ভব নয়, তবে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা যেতেও পারে হয়তোবা। ধরো আজকে যে সম্পদটি আমরা ব্যবহার করতে পারছি না, ভবিষ্যতে সেই সম্পদটি ব্যবহার করতে পারলে সেই সম্পদটি কিন্তু আর নিরপেক্ষ সম্পদ থাকবে না। আবার উৎপত্তি অনুসারে কিন্তু প্রাকৃতিক সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? জৈব ও অজৈব। জৈব সম্পদ হলো জীবন্ত, যেমন উদ্ভিদ ও প্রাণী, এগুলো জৈব সম্পদ। আর অজৈব সম্পদ হলো জড় পদার্থ, যেমন মাটি, পাথর, খনিজ সম্পদ ইত্যাদি। কিন্তু প্রাকৃতিক সম্পদকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, এক পুনর্ভব সম্পদ, দ্বিতীয় অপুনর্ভব সম্পদ। যেসব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে যায় এবং নির্দিষ্ট সময়ের পরে আবার আপনা আপনি পূরণ হয়ে যায়, তাদের পুনর্ভব সম্পদ বলে। যেমন জলাশয়ের মাছ, বনভূমির কাঠ, সৌর শক্তি ইত্যাদি। যেসব সম্পদের ভাণ্ডার সীমিত, মানে যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় বা ফুরিয়ে যায়, এদেরকে আমরা বলবো অপুনর্ভব সম্পদ। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো আজ যদি ব্যবহার করি, এই সম্পদগুলো আবার তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে এবং একজন মানুষ হাজার বছর বেঁচে থাকতে পারে না, তাই এই সম্পদগুলোকে আমরা অপুনর্ভব সম্পদ বলবো। এবার আমরা প্রাকৃতিক সম্পদ জানলাম, এখন জানবো মানব সম্পদ। মানুষের মানসিক ও শারীরিক ক্ষমতাকে মানব সম্পদ বলা হয়। স্বাস্থ্য ও শিক্ষা মানুষকে সম্পদ উন্নয়নে সক্ষম করে তোলে। মানুষের জ্ঞান, দক্ষতা, শিক্ষা, এগুলো আরও সম্পদ সৃষ্টি করতে পারে। এবার আমরা জানবো মানব সৃষ্ট সম্পদ কি। যেমন ধরো চেয়ার, টেবিল, সোনার হার, বাড়ি, ঘর ইত্যাদি হলো মানব সৃষ্ট সম্পদ, কারণ মানুষ প্রকৃতি থেকে পদার্থ নিয়ে নিজের দক্ষতা দিয়ে এই সম্পদগুলো তৈরি করে। তোমাদের যদি জিজ্ঞেস করি এই চেয়ার, টেবিল কোথা থেকে আসে, কি দিয়ে তৈরি হয়, তোমরা নিশ্চয়ই বলবে কাঠ দিয়ে। তাহলে কাঠ কোথা থেকে আসে, তোমরা উত্তরে নিশ্চয়ই বলবে গাছ থেকে। গাছ কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ, আমরা আগেই জেনেছি, এবং মানুষ এই প্রাকৃতিক সম্পদকে পরিবর্তন করে মানব সৃষ্ট সম্পদ তৈরি করেছে, যা আমাদের চাহিদা মেটাতে প্রয়োজনীয়। এবারে আমরা আলোচনা করব সম্পদের সংরক্ষণ নিয়ে। আমরা যে এত সব সম্পদ সম্পর্কে জানলাম, সম্পদের বৈশিষ্ট্য জানলাম, সম্পদের শ্রেণীবিভাগ জানলাম, সব কিছুই তো জানলাম, কিন্তু এই সম্পদগুলো কিন্তু আমাদের সংরক্ষিত করে রাখতে হবে। সম্পদকে সতর্কভাবে ব্যবহার করা এবং তাদের পুনরায় সৃষ্টি হবার সময় দেবার ব্যবস্থা করাকে সম্পদের সংরক্ষণ বলা হয়। সম্পদের পরিমিত উৎপাদন ও ব্যবহার করতে হবে, অপচয় রোধ করতে হবে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার করতে হবে। পৃথিবী এবং পৃথিবীতে

0: বসবাসকারী মানুষের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে আমরা কিভাবে আমাদের প্রকৃতি প্রদত্ত জীবন ধারণ ব্যবস্থা বজায় রাখি ও সংরক্ষণ করি তার উপরে। সুতরাং আমাদের কর্তব্য সম্পদের সংরক্ষণ করা। তাহলে আমরা এই সম্পদ চ্যাপ্টার থেকে কি কি জানলাম? সম্পদ চ্যাপ্টার থেকে আমরা জানলাম সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা আলোচনা করলাম সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে, এবং সর্বোপরি আমরা আলোচনা করলাম সম্পদের সংরক্ষণ নিয়ে। সম্পদের সংরক্ষণের বিষয়ে যেটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সেটি হলো জল। জল কিন্তু সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমাদের বর্তমানে যে পানীয় জল, সেই জলের কিন্তু সংকট দেখা দিয়েছে, এবং এই সংকট দেখা দেওয়ার পেছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমরা অতিরিক্ত পরিমাণে পানীয় জল অপচয় করছি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পানীয় জল ব্যবহার করছি না। এই সব কারণে একটা সময় পৃথিবীতে এমন আসতে পারে যে জল শূন্যতা দেখা দিতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে জলের অপচয় বন্ধ করার জন্য ব্যাপারটি। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং আজকের এই পাঠদানের মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু নিজেরাও সচেতন হয়েছে সম্পদের বিষয়ে, প্রাকৃতিক সম্পদের বিষয়ে, তাই আমি আশা করব তোমরা নিজেরাও সচেতন হবে, এবং তোমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করছে বা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকেও তোমরা সচেতন করে তুলবে, এবং তোমরা তোমাদের বিদ্যালয়েও এই বিষয়ে আলোচনা করবে সকলের সঙ্গে। এবারে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তোমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষককে অবশ্যই দেখাবে। প্রথম প্রশ্ন, 5টি সম্পদের নাম লিখো যা তোমরা বিদ্যালয়ে ব্যবহার করো। দ্বিতীয় প্রশ্ন, 5টি সম্পদের নাম লিখো যা তোমরা বাড়িতে ব্যবহার করো। আর তৃতীয় প্রশ্ন, তুমি কি ধরনের সম্পদ আর তোমার অর্থনৈতিক মূল্য আছে কি নেই তার ব্যাখ্যা দাও। আমি আশা করব তোমরা নিশ্চয়ই তোমাদের এই উত্তরগুলো তৈরি করে তোমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষকের কাছে দেখাবে এবং সেই বিষয়ে আলোচনা করবে। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর SST থেকে সম্পদ সম্পর্কে পাঠ দিলেন খাস মধুপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঋতুশ্রী চৌধুরী।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছটা ত্রিশ মিনিটে ঘর গৃহস্থির আসরে প্রাণী পালনে সুষম খাদ্য, এ প্রসঙ্গে বলবেন ডক্টর প্রণব কান্তি কর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে

পরে শুনবেন লোকগীতি শিল্পী স্বপন বসু। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান, সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ককবরক সংবাদ, সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, রাত আটটা বেজে পাঁচ মিনিটে ক্রীড়া প্রসঙ্গ, রাত আটটা বেজে ত্রিশ মিনিটে আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত নটায় শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু, রাত নটা বেজে পনেরো মিনিটে অনুষ্ঠান স্পটলাইট, রাত নটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে, রাত দশটা দশ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত দশটা বেজে পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। শুনলেন আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১.৫ এবং ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৬৮%। এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ০.০২.৮ মিলিমিটার। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো।

0: চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
2: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি,
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আচ্ছা, আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমি সমর অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, প্রাণী পালন অর্থাৎ গবাদি পশু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলোর এই সবগুলোই কিন্তু কৃষির একটা গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ এবং উৎপাদনক্ষম প্রাণী গড়ে তুলতে হলে তাদের সুষম খাদ্যের প্রয়োজন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মানুষের শরীরে শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ করা বা সুস্থ শরীরের জন্য সুষম খাবারের দরকার, তেমনি কিন্তু প্রাণীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু এই সুষম খাদ্য কীভাবে তা আমরা তৈরি করব, কীভাবে প্রাণীদের তা আমরা খাওয়াবো, এই সব কিছু জানার জন্যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর প্রণবকান্তি কর। আর আমাদের প্রসঙ্গ প্রাণী পালনে সুষম খাদ্য। ডাক্তার কর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: হ্যাঁ, সবাইকে নমস্কার।
0: আর শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা হচ্ছে, সুষম খাদ্য বলতে আমরা কী বুঝব?
1: সুষম খাদ্য বলতে আমরা যারা প্রাণী প্রতিপালন করি তো ওদের কাছে টার্মটা খুব কমন, কিন্তু আমরা যদি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই তাহলে সুষম খাদ্য হলো সেই খাদ্য যে খাদ্য সঠিক পরিমাণে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস বা কনস্টিটিউয়েন্টস দিয়ে সমন্বয় করে ওর উৎপাদন এবং শরীর রক্ষাকারী যে খাবারটা দৈনন্দিন যে চাহিদা মেটায় সেটাকে আমরা সুষম খাবার বলি। তো সুষম মানে আমরা যদি বলি ব্যালেন্সড, তাহলে সত্যিকারের অর্থেই সুষম খাবারটা প্রাণীর উৎপাদন এবং ওর শারীরিক বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় খাবারগুলো দরকার, সেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সাথে জল আমরা এখানে খাদ্য হিসেবে রাখছি না, কিন্তু ওই বাকি পাঁচটি খাবারের সঠিক এবং সমন্বয়কারী যে মিশ্রণটা ওকেই আমরা সুষম খাবার বলি। সেটা আমরা বাজারে কিনতেও পাই অথবা বাড়িতে নিজেরাও বানাতে পারি।
0: আচ্ছা, এই খাবারগুলোর মধ্যে মানে সম পরিমাণে শক্তি মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, খনিজ লবণ, ভিটামিন এই সবগুলো
1: সবগুলি
0: নির্দিষ্ট পরিমাণে,
1: প্রাণী টু প্রাণী কী উদ্দেশ্যে আমরা প্রতিপালন করছি সেই চাহিদা ভিত্তিক একটা মিশ্রণ আমরা তৈরি করি। যদি শরীর রক্ষার জন্য হয় তাহলে ওর পরিমাণ একরকম থাকে। উৎপাদন যদি আমরা দুধের গাভীর কথা ভাবি তাহলে দুধ উৎপাদনের জন্য যে খাবারটা তার পরিমাণটা মানে ওখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং ফ্যাটের তারতম্য আমরা কিছু করে থাকি। আমরা যদি মাংস উৎপাদনের কথা ভাবি, বিশেষ করে আমরা যারা ছাগল প্রতিপালন করি, শুকর প্রতিপালন করি, ওদের খাবার একটু অন্যরকম হয়। আমরা যদি যারা শুকর প্রতিপালন করি আমরা জানি যে মা যখন শুকুরি যখন বাচ্চা দেয় তারপর মাকে যখন বাচ্চার থেকে আমরা সরিয়ে নেই তারপরে সে বাচ্চাগুলোকে আমরা মানে উইনিং করি করা বলি, তো তখন সে বাচ্চাগুলোকে আমরা একটা খাবার দেই। আমরা মাকে আবার পুনরায় প্রজননক্ষম করার জন্য মাকে আবার একটা ফ্লাশিং রেশন দেই। সে প্রত্যেকটা রেশনের কম্পোজিশন বিভিন্ন রকম হয়, তো সেটা অ্যানিমেল টু অ্যানিমেল ভেরি করছে, কিন্তু যার যেটা প্রয়োজন সেটা যদি আমরা সঠিকভাবে না মেশাই তাহলে আমাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো সঠিকভাবে মেশানো যে খাবারটা সেটাকে আমরা সুষম খাবার বলছি।
0: আচ্ছা, এবারে যদি আমরা প্রাণীকে আলাদা আলাদাভাবে ধরে আলোচনা করি তাহলে গাভীর জন্যে ঠিক কীরকম সুষম খাবার লাগবে বা আমরা কীভাবে তৈরি?
1: হ্যাঁ, যদি গাভীর জন্য ভাবি যে আমরা একটা গাভী দুধের জন্য যদি আমরা প্রতিপালন করি তাহলে আমাদের কাছে দুটো টার্গেট থাকে। একটা বিষয় থাকবে গাভীর দৈনন্দিন যে চাহিদা ওটাও মেটাতে হবে, পাশাপাশি সেই গাভীটা যখন দুধ বা উৎপাদনে আছে তার উৎপাদনক্ষমতাও যাতে আমরা মেনটেন করতে পারি সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো সুষম খাবার আমরা সেভাবেই বানাবো। যদি আমরা সুষম খাবার না দিই তাহলে কী হবে? তার দুটো কাজ হবে, একটা হলো সে গাভীর

0: বৈদেহিক বৃদ্ধি হবে না, সঠিক সময়ে সে প্রজননক্ষম হবে না, সঠিক সময়ে প্রজননক্ষম না হলে পরে সঠিক সময়ে বাচ্চা পাবো না, সঠিক সময়ে বাচ্চা না পেলে আমাদের উৎপাদনও স্বাভাবিকভাবেই কমে গেল। তাহলে প্রাণী প্রতিপালনের মাধ্যমে আমাদের যে আর্থিক রোজগার বা স্বরোজগারি হওয়ার যে আমাদের সংকল্পটা ছিল সেখান থেকে আমরা সরে এলাম। আমরা যারা প্রাণী কল্যাণ করছি বা কল্যাণ নিয়ে ভাবছি ওদের কাছেও ব্যাপারটা অন্যরকম একটা বিষয় হয়ে গেল যে আমরা যথাযথভাবে প্রাণীটাকে প্রতিপালন করছি না। তো সেই সব মাথায় রেখে আমরা যখন গাভীটার খাবার তৈরি করি, জেনারেলি আমাদের গাভীটাকে দুরকম খাবার দেই, একটা হলো ঘাস, সবুজ ঘাস সঙ্গে খড় জাতীয় খাবার, আর একটা খাবার আমরা দেই দানা জাতীয় খাবার। তো এইখানে আমাদের আলোচনাটা মেনলি থাকছে এই দানা জাতীয় খাবারটা নিয়েই, কারণ এই খাবারটাই আমরা নিজেরা তৈরি করতে পারছি। সবুজ ঘাস আমরা মাঠে উৎপাদন হচ্ছে, আর খড় এখানে পার্টিকুলারলি ধানের খড়ই আমাদের রাজ্যে ব্যবহার হয়, তবে ভারতবর্ষে গমের খড়টাই আমরা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তো এইখানে আমরা যেটা তৈরি করছি যে দানা জাতীয় যে খাবারটা, তো আমরা যদি একটা গরুকে নিয়ে ভাবি যে একটা গরুর 300 কেজি যদি ওজন থাকে, সেটা যদি 5 লিটার দুধ দেয়, তাহলে আমাদের যদি খাবারের যখন আমরা ক্যালকুলেশন করি ড্রাই ম্যাটার বেসিসে, প্রতি 100 কেজিতে আমাদের 2 কেজি ড্রাই ম্যাটার থাকতে হবে। তার মানে 300 কেজিতে আমাদের খাবারের ড্রাই ম্যাটার থাকবে 6 কিলো। এই 6 কিলোর মধ্যে আমাদের 1/3 থাকবে দানা খাবার, আর 2/3 থাকবে সবুজ ঘাস এবং বিচালি বা খড়। তার মানে 6 কেজির 1/3 যদি আমরা ভাবি, সেটা 2 কেজি খাবার আমাদের দানা খাবারে রাখতে হবে। তো সেই খাবারটা হলো ওর শারীরিক যে চাহিদা সেটা মেটানোর জন্য। সেই গাভীটাই যখন আবার দুধ দিচ্ছে, তার উৎপাদনের সঙ্গে আমরা তখন এই খাবারটার শরীর রক্ষার জন্য যে খাবারটা রাখি সেটা রাখছি, সঙ্গে আমরা প্রতি 1 লিটার দুধের জন্য আরও 400 থেকে 500 গ্রাম অতিরিক্ত দানা খাবার ওকে ব্যবস্থা করি।
1: তাহলে মোটামুটি কতটা খাবার দিতে?
0: তো সেটা যদি আমি যদি 10 কেজি দুধ দেয়, তাহলে আরও এডিশনাল 5 কিলো, 4 থেকে 5 কিলো, আর তার আগে আমরা যদি 2 কিলো থাকি, তাহলে 6-7 কিলোর মতো দানা খাবার থাকবে, আর 2/3 সেখানে যে খাবারটা থাকছে তার মধ্যে 1/4 থাকবে সবুজ ঘাস, বাকিগুলো থাকবে খড় এবং বিচালের মাধ্যমে।
1: তো সেই সবুজ ঘাস যদি পর্যাপ্ত থাকে, তারপরেও আপনি খড় খাওয়ানোর কথা বলছেন?
0: হ্যাঁ, খড় তো আমরা অবশ্যই খাওয়াবো, কারণ খড়ের খাদ্যগুণ আমাদের খুব মিনিমাম, কিন্তু গরু যদি আমরা ভাবি ওর স্টমাকটা আমাদের মতো সিম্পল স্টমাক নয়,
1: পেট ভরানোর জন্য বলছে,
0: পেট পে ভা, কারণ ওদের 4th chamber স্টমাক, রুমিনেন্ট আমরা বলে থাকি। তো তার যে আয়তন, সেটা যদি আমরা পুরোটা দানা খাবার দিয়ে ওকে চাহিদা মেটাতে যাই, তাহলে সেটাতে শারীরিক কিছু কিছু ক্ষতি, সেখানে জীবন সংশয়ের একটা কারণ থেকে যায়। তো আমরা সেই জন্য ওকে খড় দিয়ে, আমরা
1: দুদিকেই লস হচ্ছে, একদিকে তো খাবার বেশি লাগছে, পয়সা বেশি লাগছে,
0: না এক্সেস খাবার তো অলওয়েজ ডেঞ্জারাস, আমরা কখনোই অতিরিক্ত খাবার দেবো না,
1: অন্যদিকে গরুর পেটেরও ক্ষতি হচ্ছে বা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে,
0: হ্যাঁ স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হচ্ছে, সেখানে
1: সেই জায়গায় আমাদের খড় অবশ্যই খাওয়াতে হবে,
0: খাওয়াতে হবে, কারণ গরু জাবর কাটে, তো গরু দুধে ফ্যাট থাকে, তো ফ্যাট এবং জাবর কাটাই প্রসেসটাকে চালু রাখার জন্য আমরা খড় দিই। তবে আমাদের রাজ্যে আমরা যেহেতু ধানের খড় ব্যবহার করি, তো ধানের খড় আমরা যখন ব্যবহার করি সেখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ধানের খড়ে অক্সালেট বলে একটা বিশেষ থাকে পদার্থের উপস্থিতিতে, সেই অক্সালেট শরীর থেকে ক্যালসিয়ামকে মানে ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে বাধা দেয়। তো ক্যালসিয়াম, অক্সালেট একটা ইনসলিউবল অবজেক্ট, তো ক্যালসিয়াম শরীরে দুধের জন্য প্রয়োজন, ক্যালসিয়াম শরীরে হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজন, মাংসের জন্য বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। তো সেখানে অক্সালেট যদি বেশি থেকে থাকে, তাহলে কিন্তু সেই ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্ব হবে না। তো আমরা ক্যালসিয়াম অ্যাবজর্ব হওয়ার স্বার্থে আমরা যদি ধানের খড় খাওয়াতে যাই, তাহলে আমাদের নজর রাখা উচিত যে ধানের খড়টাকে আমরা যদি সাধারণ জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে যদি ওকে খেতে দিই, তাহলে অক্সালেটের পরিমাণটা আমরা অনেকটাই কমাতে পারি।
1: আচ্ছা, তাহলে প্রাণী যারা চাষ করছেন, প্রাণী পালক ভাইয়েরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খড়টা শুকনো দেবেন না, খড়টাকে ভিজিয়ে রেখে তারপর
0: পারলে পরে একটু ছোটো করে যদি আমরা খেতে দিতে পারি, তাহলেও স্বাস্থ্য এবং উৎপাদনের জন্য সেটা সাহায্য করে।
1: আচ্ছা, আর এই যে সুষম খাবারটা দেবো তাদের, ধরুন আমার ইচ্ছে রয়েছে আমি নিজে প্রস্তুত করে দেবো, সেক্ষেত্রে আমাকে কী কী দিতে হবে?
0: হ্যাঁ, আমরা যদি প্রস্তুত করি, তাহলে আমাদের আগে ভাবতে হবে যে

0: আমি যেটা বলছিলাম যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, তা আমাদের রাজ্যে শর্করা জাতীয় খাবার বলতে আমরা এখানে ভুট্টা, গম এবং কিছুটা খুদ, চালের খুদ। তবে গম এবং ভুট্টার জন্য আমাদের বাইরের রাজ্যের উপরই নির্ভরশীল। তো আমরা যদি 100 কেজি খাবার বানাই, তো সেটা এই তিনটে খাবারেরই মিশ্রণ থাকতে হয়, প্রায় 50 থেকে 60 কিলোর মতো, 1 প্রতি 100 কেজি যদি আমরা হিসেব করি। আমরা যদি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার ভাবি, বিভিন্ন রকমের ডালের খৈল, বিভিন্ন রকমের ডাল, সয়াবিন, সেইগুলোকে আমরা প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করি। সেখানে ওদের উপস্থিতি প্রায় 25 থেকে 30% আমরা রাখি। তার সাথে সাথে আমরা কিছুটা গমের ভুষি, ধানের কুড়ো, সেটা আমরা 10 থেকে 15% রাখি। তার সাথে 2 কেজি খনিজ লবণ এবং 1 কেজি সাধারণ লবণের মিশ্রণটাকে আমরা এখানে, মানে 100 কেজি হিসেব যদি আমরা করি আর কি, তো সেইখানে এই 100 কেজি খাবারটা আমরা নিজেরা করে নিতে পারি। তো খাবার যখন বানাবো, তো এই খাবারগুলো সবকটাই আমরা খেয়াল করব যাতে আস্ত খাবার না থাকে, বা অথবা পুরো গুঁড়ো বা পাউডার যাতে না হয়, আমরা আধ ভাঙা অবস্থায় দেব, প্রয়োজনে আমরা একটু জলে ভিজিয়ে দেব। তো সেই খাবারটা আমরা নিজেরা ঘরে করে নিতে পারি, শুধু বাইরে থেকে আমাদের ভাঙিয়ে আনতে হবে, এসে আমরা নিজেরা ঘরে হাতে মিশিয়ে নিতে পারি। আর বাজারে এক্ষুনি বিভিন্ন রকমের কিছু কিছু, মানে কমার্শিয়াল খাবারে চলে এসছে বিভিন্ন রকমের উৎপাদনের যে স্ট্যাটাস, যদি কেউ 5 লিটার দুধ দেয় তার জন্য এক ধরনের খাবার, 10 লিটার দুধ দেয় তার জন্য এক রকমের খাবার, তো সেইগুলো আমরা একটু নজর যদি দিই, তাহলে মনে হয় সঠিক খাবার দিলে পরে সঠিক উৎপাদন যদি থাকে, তাহলে আমাদের প্রাণী পালনটা অনেক সহজ এবং আরও লাভজনক হয়ে যাবে।
1: একটা সময় দেখা যেত বাজারে ধানের, মানে চালের কুড়ো পাওয়া যেত, সে কুড়োটা বিক্রি হতো, আমরা কিনে নিতাম, কিংবা খোল সর্ষের খোল।
0: আসলে আমাদের রাজ্যে সাধারণ যারা গরু পালছে, মানে উৎপাদনের দিকে যদি নজর নেই, আমরা শুধু ভালোবেসে গরু পালি সেরকম যদি হয়, বা আমাদের সেই চিন্তাভাবনাটা এখনও সেই জায়গায় যায়নি যে বিজ্ঞানসম্মতভাবে পারলে আমাকে আরও বেশি লাভ আমি পেতে পারি, তো সেইটা না চিন্তা করে ওরা যা করছে। আমি আগেও বলেছি যে আমাদের সবকটা ইনগ্রিডিয়েন্টস তো পাওয়া যায় না, তো আমাদের গ্রামেগঞ্জ অধিকাংশই গমের ভুষি আর কিছুটা খৈল, আর বাকিটা খড়ের উপরই নির্ভরশীল। তাতে দেখা গেছে আমাদের রাজ্যে গরুগুলোর যে উৎপাদন, যে ক্ষমতা, আমরা সেই উৎপাদনটাকে সঠিকভাবে আমরা নিতে পারছি না, কারণ যা 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে তা থেকে আমরা 2 লিটার দুধ পাই। তো সেই করে করে আমাদের যে জেনেটিক রিসোর্সগুলো আছে সেটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা বলছি যে গরু আমরা যদি পালি, তার গরু পালছি আমরা দুধের জন্য, কারণ দুধের কোনো বিকল্প নেই, শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই দুধ প্রয়োজন। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমরা একটু নিজেদের শুধরে নিতে পারি, তাহলে গরু পালার মাধ্যমে আমাদের কিন্তু আর্থিকভাবে আরও তাড়াতাড়ি আমরা স্বয়ম্ভর হতে পারবো, আমরা স্বরোজগার হতে পারবো।
1: সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত যে খাবারটা রয়েছে সেই খাবারটাই আমাদের প্রয়োজনে কিনে নিতে হবে, এবং আপনি যেভাবে বললেন প্রতি 100 কেজিতে
0: সে অনুপাতে যদি আমরা খাবারটা নিজেরা ঘরে করে নিতে পারি, তাহলে সেটা আর্থিক দিক থেকেও আমরা অনেকটা সাশ্রয় হবে। পাশাপাশি আমরা যদি খাবারটাকে সঠিক পরিমাণে দিতে পারি, তাহলে কিন্তু খাবারের অভাবজনিত যে কারণগুলো আছে, যে বেশি বয়সে গিয়ে বাচ্চা দেওয়া, বা বাচ্চা হতে সমস্যা হওয়া, বা যার দুধ দেওয়ার ক্ষমতা 10 লিটার তার থেকে আমরা 2 লিটার দুধ পাচ্ছি, এই যে লসগুলো, অথবা শরীরের খাদ্যের সঙ্গে তো বডির ইমিউনিটি একটা রিলেশন আছে, তো বডির ইমিউনিটি যদি কমে যায় তাহলে রোগের প্রকোপ বেড়ে যাবে, রোগ যত বেশি হবে তত চিকিৎসা খরচ বাড়বে, যত চিকিৎসা খরচ বেশি হবে তত আমাদের আর্থিকভাবে আমরা দুর্বল হয়ে যাব। তো সেইগুলো থেকে যদি আমাদের ইয়ে করতে হয়, নজর দিতে হয়, তাহলে আমাদের সুষম খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে উৎপাদনটাকে ঠিক রাখার জন্য।
1: আচ্ছা, এটা তো গেল গরুর ব্যাপার। অন্যান্য গৃহপালিত পশু আমাদের রয়েছে, তার মধ্যে ছাগল রয়েছে, কিংবা পশু পাখি রয়েছে, আপনার হাঁস পশু।
0: হ্যাঁ, আমরা যদি পাখি যদি বলি, আমরা ত্রিপুরা রাজ্যে ব্রয়লার মুরগি আমরা পালছি মাংসের জন্য। তো ব্রয়লার তো আমাদের কমার্শিয়াল খাবারের উপরেই আমরা ডিপেন্ড করছি, তো সেখানে কমার্শিয়াল খাবার আছে, সেটা আমরা সঠিক পরিমাণেই ব্যবহার করছি। এবং যারা ব্রয়লার পালছে, কারণ সেখানে প্রায় দেখা গেছে যে উৎপাদনের যা খরচ, তার প্রায় 65% খরচই আসে খাবার থেকে, তো সেখানে আমাদের খুব বেশি কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে না, আমাদের শুধু নজর দিতে হয় খাবার যাতে ওয়েস্টেজ না হয়, তো সেটা যদি আমরা ঠিক রাখতে পারি, আর খাবারটা যদি ফাঙ্গাস ফ্রি থাকে, তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা ঠিক থাকে। আমরা যদি ডিমের জন্য মুরগি পালি, তাহলে সেখানেও আমাদের

0: খাবারটার দিকে নজর দিতে হবে। তো সেইখানে যদি আমরা ব্রয়লারের খাবার দেই, তাহলে ব্রয়লারের খাবারটা করা হচ্ছে মাংস বৃদ্ধির জন্য। তো সেখানে যদি লেয়ার মুরগি পালি আর ব্রয়লারের খাবার দিই, সেখানে আমরা ডিম পাবো না, কিন্তু মুরগির ওজন বেড়ে গেছে। তো সেই রকম কিছু কিছু সমস্যা আমাদের থেকে থাকছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যার যার নির্দিষ্ট যে খাবারটা আছে, ওদের সেই খাবারটাই যদি আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের লাভের অঙ্ক অনেক বেশি হবে।
1: অর্থাৎ লেয়ারের জন্য আলাদা খাবার রয়েছে এবং ব্রয়লারের জন্য আলাদা খাবার,
0: মানে সেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে পার্সেন্টেজগুলো বা রেশিওগুলো সেটা ডিফার করছে।
1: সেটা কি আলাদাভাবে বাজারে পাওয়া যায়?
0: হ্যাঁ, সবকটাই আলাদাভাবে খাবার পাওয়া যায়। আমি যদি ব্রয়লারের বেলায় ভাবি সেটা 22-24% প্রোটিন থাকে, সেটা যদি আমি লেয়ার মুরগির কথা ভাবি সেটা 18-20% প্রোটিন থাকে। তো সেইভাবে, এবার প্রোটিন বেশি থাকা মানে খাবারের দাম বেশি হওয়া, তো প্রোটিন কম থাকা মানে স্বাভাবিকভাবে খাবারের দাম কম। তো সেইগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো সেইভাবে যদি আমরা প্রাণীকে খাবার দিয়ে যাই, তাহলে আমাদের উৎপাদনটাও ঠিক থাকবে আমাদের।
1: মানে আচ্ছা, অনেকেই রয়েছেন বাড়িঘরে প্রচুর পরিমাণে দেশি মুরগি পালন করে থাকেন, তো দেশি মুরগির ব্যাপক চাহিদাও রয়েছে এবং দামও বেশ ভালো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কেউ যদি চান যে এগুলোকে আমি একটু সুষম খাবার দেব, সেক্ষেত্রে কি কোনো?
0: হ্যাঁ, অবশ্যই কোনো অসুবিধার কিছু ব্যাপারই নেই। কারণ আমরা মুরগি কেন পালছি? মুরগি পালছি হয় মাংসের জন্য না ডিমের জন্য। তো দেশি মুরগি বাড়িতে পালা উদ্দেশ্য আর কিছুই নয়। বাড়িতে আমার কিচেন গার্ডেন যা আছে অথবা আমাদের কিচেন ওয়েস্ট যা আছে, তাতে রেখে আমরা মুরগিটাকে প্রতিপালন করব। তো সেটাকে আমরা ফ্রি রেঞ্জ সিস্টেমও বলি, মানে গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন, সেখানে মিনিমাম ফিড প্রোভাইড করে। তো সেইখানে যদি আমরা কিছুটা সুষম খাদ্য যোগান দেই, তাহলে অবশ্যই আমাদের লাভটা অনেক বেশি হবে, কারণ তার বৃদ্ধি তাড়াতাড়ি হবে। যে মুরগিটা বছরে 60টা ডিম দেওয়ার কথা ছিল, সেটা 70টা ডিম দেবে। তো সেইগুলোর দিকে নজর দিয়েই আমরা সুষম খাদ্যের সবসময় চাহিদা আছে, চাহিদা থাকবে।
1: তার মানে যারা বেশি করে দেশি মুরগি পালন করছেন, তাদের বলছেন যে আপনারাও সুষম খাবার ব্যবহার করুন।
0: একটা কথা বলুন, আপনি দেশি মুরগি বেশি করে যখন পালছেন, তার মানে বিষয়টার সঙ্গে একটা আর্থিক ব্যাপার রয়ে গেছে,
1: বেশ দাম পাওয়া যাচ্ছে।
0: হ্যাঁ, স্বাভাবিক,
1: 1 কিলো মুরগি একটা হলে 500 টাকা।
0: এখন দেশি মুরগি অনেক কটা পালা মানে আমার বাড়িতে যে কিচেন গার্ডেন আছে নিশ্চয়ই সেটা সাফিসিয়েন্ট নয় ওর খাবারের জন্য। তো সেই জন্য আমাদের কিন্তু আর্টিফিশিয়ালি কিছু খাবার ওকে দিতেই হবে। তো আমি যদি আমার কিচেন ওয়েস্ট এর উপর যদি আমি মুরগিটা প্রতিপালন করতে যাই, তাহলে সেখানে কত হবে? 4-6টা মুরগি পালতে পারি। তো সেখানে যদি আমি 20টা মুরগি পালতে যাই, তাহলে সেটার উপর নির্ভর করে তো আমার মুরগি পালা হবে না। তাহলে আমাকে সেখানে আলাদাভাবে খাবারের সংস্থান এনশিওর করতেই হবে।
1: আচ্ছা, এটা গেল পাখির কথা। সেই জায়গাতে আপনার হাঁসও রয়েছে, অনেকেই হাঁস পালন করছেন এবং হাঁস পালনের জন্য
0: একই ব্যাপার। হাঁসের জন্য, হাঁস মেইনলি আমরা ডিমের জন্যই প্রতিপালন করছি। তো সেইখানে যদি হাঁস আমরা কি করি বা মুরগি যাই দেখি, জেনারেলি ওরা 5-6 মাস পর পালার পরই ডিম পাড়া শুরু করে। তো সেই 5-6 মাস ওকে পালতে গেলে পরে আমরা যদি ওকে খাবার কম দেই বা সঠিক পরিমাণে খাবার না দেই, তাহলে যেটা 5.5 মাস বা 6 মাসে ডিম পাওয়ার কথা, আমাদের সেই প্রথম ডিম পেতে পেতে 7-8 মাস হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো সেটা কখনো কখনো আরও দেরিও হয়।
1: আমাদের সময় একেবারেই শেষের দিকে, সবশেষে আপনি শুকর পালন নিয়ে যদি একটু বলেন, শুকরকে কীরকম সুষম খাবার?
0: হ্যাঁ, শুকর পালার বেলায় আমরা বলছি যে শুকরের যে খাবার আছে, সেখানে আমরা 2 রকম পদ্ধতিতে আমরা শুকর পালি। একটা ব্রিডিং স্টক হিসেবে, তো সেখানে আমাদের খাবারটা কিছু রেস্ট্রিক্টেড থাকে, যারা আমরা শুধু বাচ্চা উৎপাদন করব আর বাচ্চা বিক্রি করব। আর একটা থাকে আমরা ফ্যাটেনার্স, যারা বা যারা মাংসের জন্য আমরা শুকর প্রতিপালন করি, ওদের খাবারে সেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের চাহিদা অনেকটা বেশি থাকে। আমাদের কম জায়গাতে আমরা পালবো, বেশি খাবার দিয়ে খুব তাড়াতাড়ি যাতে ওদের দৈহিক বৃদ্ধি হয়, সেই হিসেবে আমরা শুকর প্রতিপালন করি। তো স্বাভাবিকভাবে আমি 2টো টার্ম যেহেতু বলেছি, ওদের খাবারও 2 রকম হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যখন নতুন বাচ্চা কিনে আনছি বা নতুন বাচ্চা যখন মা থেকে আলাদা করছি, তো সে বাচ্চারও দৈহিক বৃদ্ধি ঠিক রাখার জন্য আমাদের ওই সময় উইনার্সদের জন্য আমরা কিছু আলাদা প্রোটিন বেশি যুক্ত খাবার দিই। তো সেইগুলো থাকছে। বা যে বাচ্চা শুকরটা বাচ্চা দিয়ে দিল, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাকে মা থেকে আলাদা করে নিলাম, সেই বাচ্চার শুকরটাকে আমরা পুনরায় ডাক ধরানোর প্রস্তুতিকল্পে আমরা কিন্তু তাকে 15-3 সপ্তাহ আরও বেশি পরিমাণ খাবার দিই। নর্মাল খাবার থেকে 500-750 বা 1 কেজি অবধি খাবার বাড়াই, ফ্লাশিং রেশন। তো সেইগুলো বিভিন্ন পন্থায় আমরা করি। তো বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রয়োজনে আমাদের খাবারগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু মূল

0: উদ্দেশ্য আমাদের সেটাই যে ওর বৃদ্ধি এবং উৎপাদন এবং ওর শারীরিক সক্ষমতা, ইমিউনিটি যাতে ঠিক থাকে সেটা মাথায় রেখেই আমরা ওদের প্রত্যেক দিন খাবারের যোগান দিয়ে যাচ্ছি এবং সেটা যাতে সুষম থাকে বা ব্যালেন্স থাকে সেই দিকে আমাদের নজর থাকছে।
1: তো শুকর পালনের ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে আমি বাড়িতে কিছু খাবার বানিয়ে নেব, তখন তাকে কী কী করতে হবে?
0: হ্যাঁ, সেটাও যদি আমরা ভাবছি সেটাই বলছি আমরা আমরা আমাদের খাবারের যে মূল যে কম্পোনেন্টসগুলো বা কনস্টিটিউয়েন্টসগুলো যেটা আছে, যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল, তো সেখানে আমাদের মেজর খাবার যেটা থাকছে কার্বোহাইড্রেট, আমি আগেই বলেছি কার্বোহাইড্রেট যে সোর্সগুলো খাবারের সেটা গম বলছি, মানে গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের খুদ, তো সেইটা আমরা 50-55% আমরা দেই। আমরা বিভিন্ন রকমের খৈল এবং ডাল আমরা 30% বা 35% অব দি শুকরের খাবারে মেশাই, আর কিছুটা পরিমাণ ভুসি ল্যাক্সেটিভ এবং ফাইবার বাড়ানোর জন্য আমরা মেশাই ম্যাক্সিমাম 15%। তার সাথে আমরা মিনারেল মিক্সচার প্রতি 100 কেজিতে 2 কেজি মিনারেল মিক্সচার সেটা মেশাই শুকরের খাবারের জন্য।
2: ঘর গৃহস্থির আসরে এবারে শুনবেন লোকগীতি, অনুষ্ঠানে শিল্পী স্বপন বসু।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন স্বপন বসু। এই সঙ্গেই শেষ হল ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশ পানে আগরতলা তা বুকছেন চ গো তিনি সারিক নিয়ে কক ব্লক পান্দা যতন সারিক হম তিনি স্রাং সা পান্দান পড়লে অনেক মানে রেডিও শ্রিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা লোয়াজি যাক ও পান্দাব তিনি খনা মানে চিবুকনি কক হাকে খানা বাইদি রেডিও সিরিয়াল চিবুকনি

খুলুমবাইখ্যা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালায় সংসাজাক পান্দা সয় সীমা কক তিনি নি পান্দা চিবুকনি কক

chibungni kiriya ha sakao kebo phano kori je sikupung kotar phano sengthung chibungni buskango phaikeno kolui borsai ma thangrao chibuk sukja kheno thinana bela kheno kirilayo chibungno tui kobangma kothoma rokbo sujakha haya keba cinema eba tv serial nibishingte podre pod khaibo phunuk sakai tongu washa usuke borong ni chibu te chibungni bo borok ummani rong lukjago chibungne kenata undi hine কপ্রময় কে লাইব টংলায়ু জিবুক সুখজাগে থিকে বতে থাঙ্গই বাসায়া হাইফানো হায়ুঙ্গ বেবাগৈ থামসাই সারা বাচি এবা তিন হাজার একশো পঞ্চাশ দাল বিদাল জিবুক টঙ্গ অবরুঙি বিশিঙ্গ চিনি ভারত হা কত রক্ষে নৈরা সিনি চিবা এবা দুশো পঁচাত্তর শেখ দাল বিদাল জিবুক টঙ্গ চিনি ত্রিপুরা হাও বেবাগৈ নুই চিনি এবা বাইশটা শেখ জিবুক টঙ্গ অবরুঙি বিশিঙ্গ বিশ কিনাং চিবুকে বেবাগৈ সিনি এবা সাতটা শেখ অবরক অংখা চিবুক চির ফেপু শক রেম কামফোর তে বালিখং আকরক কগওয়ানজিবে বনহীন কালো সাপ শঙ্খমণি সাপ গেসুবুড়া সাপ অগ্নিসাপ তে হীন পানুক সাপ আকরক কুবি কগ্ন সানানি থাঙ্কে যে সাচুবুক সুখেন বরক রক থা ফিয়াবা বিষগনাং চিবুক সুখেলে জরাতেই বিথিরক রুই মানজা হিংখে থইন থাঙ্গু চিবুকনি খুকতুয়ন বিনি বিষ চিবুক সুপুরু কাহাম খাই বিনি বিষ্ণ দাউই মানজা হিংকে যে শেখ চিবুক বিষ গনাং ফানোসে অংথুং বরক থা ফিয়াবা বতৈর শিয়ানি বাকই বেলা খেনু কিরিমা বাই জরাও থইব থাঙ্গু বিষ গনাং চিবুক সুখে পুইলানো নুকজাগো রবনমানি দুনকমানি সুকমানি লগি লগিন থই অরৈ তংমানি তৈ বসাকনি জাগা জাগাও বর্ষামানি আকরক চিবুক সুখজাংমানি কাতিনা হিংকে তামো তামো খাইতাই জুতা করে ইয়াকুং বুকজা ফাতারো তা নংখর দি লগি টর্চ তৈ দি হাইন চিবুক ন রমনানি এবা বুথানানি তানাদি চিবুক মালাই খে কিসা হাকসাল খে তংনানি খাইদি নগর সিঞ্জতাই ইংলা শিপ্রক রগ্ন তা তনিদি বতৈ রক তংখে চিবুক আকারো নক গানাও বুফাং বুগুরুং বল বুরুং তে ঈদ বুরুং রক তা তনিদি বতৈ রক চিবুক তংথক জাগো বলং রগ হাব কাহিনকে লং বুট কাউই হাবদি হাওয়া থুনা হিংকে গুন্দা সঙ্গেই থুদি বেড়াতে কুঠার নগ নিশলাই দালান নগন চিবুক কাটি গুগু চিবুক সুখজাকাই তামো খাইতাই তা কিরি দি তা খাচিক দি হাইকে খারক গলৈ বসা গনাঙ্গই চিবুকনি বিষ কপর নাইসে সাইচং হুঙ্কে তরক তরক হিমৈ জানমান চুবাসু সান্নানি খাইদি ডাক্তি ডাক্তিখে নগ্নি বরক রগ্ন তৈয়ী হসপিটালত থাঙ্গানি খাইদি অচাই গারালিন ফুনুগৈ জরান তা রহর দি সুখজাকনাইন তুলাংনানি সেকাং হসপিটাল খড়কচা সেগ্ন রহর সকে চাও তামনি হিংকে

0: আরশেদ গিয়া খোয়াতা সব পাই দিলাম
1: এই এই আর তাব কে ও তা ফাইবে গুদি থামিক রা দে তাব কে ও মহাবি আর থামাই থামাই থামাই দ হাই কে দাও সাই নাইগ্রা দিখাই
2: আ দ হাই কে নর কিসা আয়াং ও সলবাই গ্রা দিখাই দো দোয়াই দোয়াই আমা সঙ্গত্রা মানি দোয়াই সু সুই দোয়াই ফেন দোয়াই আহ সু নেসে বেড়া নি কথা ফোন ফাংবি যে সঙ্গ ওই যেন ফোন ফাঙ্গি ছবি তঙ্গি সুজানায় বরং আগ্নে হাই খেলা যায় তে ওইসা কাহাম কত ভেজি সু সু দোয়াই দোয়াই সু যে সঙ্গ ওই যেন ফোন ফাঙ্গি ছবি তঙ্গি দোয়াই ফেন বিশিং তুই তিনি বিশিং গন তে ওইসা কুসুবি তলাঙ্গে নিনি বিষ্ণ সুজানায় বরং তে ওইসা আগ্নে কাহাম হাই কেকরিং খেলাই তুই সবই থং সাবাস না খাই দিত
3: ভাই সাদা ওচাই বরক সা হামি বাস আমন বলে
2: হাম নাই তাম হামি আংনে তোমা খাইবা ও চিবু বেলা এখন তর খা বুঝি খা হানি বাগৈ ও বরক সা কিসা নরমই থাকাতা জরা কিসা নাংসি নাই হাইপেন তাওয়ানা দি আং তাবুক সবাই খানা বলে ওয়ানা না মুংসা করি
3: তামো তাবুক খাই অমতা শুধু সে লোরে লিয়াবলা সাদা হচ্ছে নাইগ্রা দে
2: কোতামুইয়া তাওয়ানা দে শিবুক সুখজা গইব থেমান ইয়াগুলো হাতি বার্সা জরা মানুষ বুঝিখা আপনি বাকি মুংসা মানা যাক নাই করে আংখা খাইকে উ ও শিবুক না রিঙি তুবইব বিনি বুকুক তৈ ন তেউ আইসা বিষ কুসুরই মানো তাম খাইবা আবতি খাইনানি থাকা হাঙ্কে বেলাই ককটুক বুঝিখা তামনি হনমালে শিবুক ফাইমানি জরব বাক্সাবো কিরিজাংনাই তংনাই বাক্সা বো ইয়াক সুলুক খুক সুলুক তংনাই আবো বাই কিসাসে রায়দেরক দেরাখেন সুখজংনাসা বরক ন নারগি মানগ্লাক বপাসিবুই থাকনাই আবুনি বাকি ন সং অবহাই সামুং ন দাঙ্গরা গিয়া কিসা লের ফান তাবুনি অলে আমি সাউ আং সাক বাই থাং তং নরক তাওয়ানা দি ওয়ানা জানাই মুংসা করি আং তং বলে
1: হাইকে দাও সাই চলা সালে তাবুক তামো বমতে খাবা
2: সাকানা বলে ওয়ানা জাগনে মুংসা করি হিনে নরক তাবু আর নি কিসে কোতল বাই গ্রা দিথানে আনো সাইসুং নাইনে রেগ্রা দি মুংসা ইয়া থামাই গ্রা দিথানে ওয়ানা জাগনে করি
0: হাইকে আতা খেংরাই বাসই আং হিমগ্রা সিনে অর তাবু কেবস মা তং ইয়া হাঁকাইবা
1: আবো তো হাইনো দা কন থানা খাইবা থাংরা দিতা হাইফানো খবর কিসা নারগ দিতা দো
0: নারাগানে নারাগানে তাম নারগি আনাসা
3: হাইমালিয়া আনিলে ওয়া নামানি হামাসি ফাইলি আঙ্গি তংখ হাইফানো কই বখিরি কিসা ফাই ফাই থাংদি দো
0: ফাইও তাম ফাই আনাসা আং খবর খবর নারগিন তংগানে থাংকা আং
2: আবো তাম মকলাই কাসা আসুক সুকলাই সেন সুকলাই কিসা ফোন কমিয়াবলা সা দোয়াই দোয়াই আমা সংগ্রামানি দোয়াই

0: সাহাই লালা লিলিংখাই কানজাবলে হাই নাই নাইখে বিনা কপালনি সিন্দুর আগর নাইসিকে নাইখালে কিরমা সিংসা নংজাকসু কিরমা সাই টংসু
1: দহাইকে বহাইছে বখিরি হাদা হামন স আ সুজাক নাইসা খাই তাও বহাই বম তুই টংখা বাতাব
0: তা মং না টংসি আবতাই আজ রায় দেশ দেরা নাইখা দেরা নাইখা সিমিয়া দেশ হে দেরা খাবাসই আং থাঙি নুগুই দ্রবতা হাই অমথাই তলা সিম সেঠক হক গঙ্গি টংমা নংমানি তাবো আং কিফলি ফাইফুর খাই আ অমথাই তলা থক থাকছো তো করি খা হাই নো মাং সিম সে কলাই জাগ গঙ্গি টংছু ও নুগুই খাই রংমানি বাহাই আ সক চরাই কা হাম সিতে তে অম হাই মা কলাই খা ও
1: আমো শিখলে বিন বদলা আং সে ইয়াকো ইয়াক কলাই টংখাবলাস হাই ফালে তামনি হসপিটাল লগত লাং ইয়াউইবা অসাই খামারক উংলাই টংলাই খা বা কই বখরি নং বো হসপিটাল তলাং না রক সাউই নাই বলি হাই দা
0: হসপিটাল তলাং না নি কক সানা কারিলে আং থাঙ্গি নুগুই মানি বং না তমুসাং মুরক মলাং সাউ সমা টংরা সিউ বং আর কক থাই চাফান সাজাঙ্গাই কিরেই উল্টা অসাই বাইরে খালাই জাগি সমা টংলাইউ অসাইনি গানাও কে বসে থাকমাই এবাসই হসপিটাল তলাং না নি কক সানাই সিকো
1: হাকে সালসা বুফুর থাঙ্গাই নাইলাইনাই খাসা নানো কিসা লগে রেডি খাই খাই বখরি
0: দ থাংলাইয়ান তা খনা থাইয়া পানো শনি রগ থাংলাইয়ান আং ন খবর না হারি নন সাহরান হানা ফুরুক আং তলাং থাংপাইয়ান দো ও গোসে বাসই আ বরক সাকাই তামো বাহাই খা বিয়াং নগ করে যা
1: ননি বংনি জারি তো হামসুগুই তো বুই তো ফাইকে অবশ্য নগ সফাই মানে লগে লগে ন নগসে বাতাকলিয়া বিগে সিং বাই মালাই গ্রানা হনাই থাঙে পাই দা হাকে কই বকরি তাবুক দি বনে আর নমাই কলনে চাষি দেখাই নবাই না সানো বনাই তৈ মালাই থাসি দেখাই
0: বাসই তিনি লিয়া তাই সালসা ফাই চা ফাইয়ান আং তাবুক তাই কিরং সাও থানা নাঙি টংখা ও আর দা খেংরাইনি বুসলা ন নাইনেন হিংকে আঙাই খবর না হরে নন তলাঙ্গি থাংফাইয়ান দো নং জাফর ফানো তিয়ার অঙ্গি টংদিতা বাসই আং থাঙ্কা
1: দ বেজওয়াসে হনকাই তো হাইপানো খাইছি দিতা নং জেপুর পানো ফাইদি আং তিয়ার ন তঙ্গ
0: দ আকন আং হিমগ্রাকা বাসই হিমকা
2: ওরাং চা কোডাং চা হোশা জলা ও হোশা জলা ইয়ো সাল জিরে হরসিনি নিনে মাংক তুইনসে মুরগলাই তোমাই মানে ক্লাইশি ব্লা চুম্বা ও হোশা জলা বুকো তাবুক বিয়াঙ্গ থাকবাই খা আ গারালি অসাই কতার কতার র ও সাজলা নং আনো বিয়াঙ্গ ইয়াকারি কলাং খাং তাবুক বাইগে তোমরা নি ইংখা ও সাজলা
3: ইহি হাই ফানো লে ও অসাই আইচুক মারি মারি বিয়াং বাসাই খালাং খাবা
2: ও সাজলা ওডাং চক বুসাবা আনি কক তুই হসপিটাল তলা খাই তিনি আনি বুসা কমানা নাংলা খামু ও সাজলা রাং চক বা ও বুসা আং তাবুক তাম খাই তোমরানি হাতি বারসা
4: কতর তাই খরকসা গারালি অচাই কতর না তুই ফাইলাইকিয়া আব ফাই সুব হই সুবলাইকিয়া হর বাই সাল বাই ইক তিনি আইচুক নারি মারি সিমিখাই বিয়াং ব খালাংখা আইচুক সিমিকে বাসাই রুতুমানি বন কৈবখরি মালিয়া তা বিয়াং ব খালাংখাসি দো কৈবখরি নং ফাইমানি সালন বরখাই কসে কৈখানা থাঙ্গি নাইবেলা কৈবখরি গরিখা তং সাফানো গরিখা বেবাগ নকগই থাংবাই খা বখনাই র হামসুগলিয়ে কইবখরি হামসুগলিয়ে
1: আমো তামো ইমাংনি কখাই ইংলাই খা বা জলা সাচি বুক সুজাক মানে সালোসে থাঙ্গাই ওয়ানা জাগাই নাই টংই মাদলাই ও বাবু

0: লঙ্কা টাকা
1: বাবু বাসাদি বা
0: টাকা বাইখ্রদি মুঠাক বাজি নংনা কামুংর তামু বাহাই বাহাই কে অংখা আবস সাগরা দে আতা খেংরা
2: কই বখরি উস কাঙ্গো ফুঙাই সিসরি কাঙ্গর খাংনা থাংতানি জিবুক সুখজা গো
0: হাই কে বা তামুনি বাহি লগলগি ন কিতল তলাঙ্গি থাংলায় বানর
3: ওলে সিমি ন অংখা হসপিটাল ন তলাঙ্গানি হিমানি ন অবশ্যই ইকো
2: চিনি সালংনি বসলা জিউক সুকজা ফুরখাই ও অচাই গারালি ন নাই হামুই বাজারে খেবলাসা আবস তাই ব নাইনানি হাউংসে করি খেবলাসা বখাই তাবু কাহাম করিংখাই হামুই বেড়াই টংয়াদা মাইনে মানখাই আনুমং মাজরা বেড়ি নং কাবুই টংদি
0: হাইয়াকো নরক তাবক আনি কগ্ন কিচ্ছা খনাবাইদি থৈকা বতাই জেছেক পানো নরক কাবলাইদি গথাং বাসা হইতাই ফালিয়া ওয়ালাই বুলাই ইংইব তাই মুং সাখানিয়া গরিখা ককখাই অবসে নসলা হাই তিনি অমসক চরাই কাহাম থৈ থামানি ইয়াগুলো চিনি ও আম চাইয় তাই কেব বুমা কেব বুফা অম হাইসেরাই কাহাম তাই তা কমা সিতুং আবো ন সেসং তাবো কাহাম কমা নাইলাই সিনাই সিউনি আমসাই সিমিয়া হাস্তে গনাঙ্গই সং আবো ন কাহাম কাই বিনি লামন মানজনানে আ লামাতি সেসং মা হিমলাই সিনাই অসাই গালারি রক তাই তা তনবাই সিদি আবো ন পগি থামাজি ই কোচিনি বাসাইবা বসলা ন হসপিটাল তলাঙ্গি থেঙ্গি দাসা আবো হাইকেন বনব তলাং থাঙ্গা কাইবা হাঙ্কামু ইয়াদা তাই কোন কক সু টংলা খামু আর দংখা জেংমানি খা তাবুক অ কথিনসে যাই যাইখাই বিনি সামনো পালিং না নাংনাই ব্লে আপনসে ফাডে ইয়াক ইয়াক যতন ফেবেডি ইয়াং

어머선이 사또 영란에 아버라네.

दुन भाई ओ कन्यानी फुरुका सचंग ओ कायो ओ तंगनी फुरु सचंग ओ तंग ग

发现了，怎么才发现了？我不来发现了，心脏发现了，俺都能办。啊，干娘你不如，等了你不如。

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127।

0: এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রী রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণের। ভারত বন্যা দুর্গত নেপালকে সব ধরনের সহায়তা পাঠাচ্ছে। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ বিকেলে পঞ্চম ত্রাণ ও উদ্ধারকারী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ রয়েছে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127। এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরে ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নোয়াকোট এবং ধাদিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা অনুমোদন করেছে। দুর্গত এলাকাগুলিতে আগামী 3 মাসের জন্য দুর্যোগ পীড়িত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরকেও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়ের প্রশংসা করেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের তরফে কৃষ্ণমোহন জানান,
1: চর্চা করকে নিশ্চিত হওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রী জি কো সেবানিবৃত্ত হো চুকে হ্যাঁ, ইনকে বারে মে মুখ্য কার্যকারী অধিকারী কে পদ পর নিযুক্তি কে লিয়ে বিচার কিয়া যায়। इनके बारे में थोड़ी आपको जानकारी मैं देना चाहूंगा। जो ऑपरेशन सिंदूर हुआ था, ऑपरेशन सिंदूर में एयरफोर्स की भूमिका बहुत महत्वपूर्ण थी। उस ऑपरेशन सिंदूर की भूमिका में वो कमांडर इन चीफ थे।
0: विज्ञान और प्रযুক্তি मंत्री डॉक्टर जितेंद्र सिंह आज বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর, দেশীয়, সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স এবং মজবুত ভিত্তির ভূয়সী প্রশংসা করেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCR জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো FIR নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানান, ঘটনার তদন্ত অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2020 সালের 8ই জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12তলা থেকে পড়ে প্রাণ হারান দিশা সালিয়ান। এর ঠিক এক সপ্তাহ পরে 14ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নির্বাচিত ব্যক্তি একটি স্মারক, শংসাপত্র এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে পাবেন। পাঞ্জাবের সরকারি আধিকারিকদের বদলি এবং পদোন্নতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছে BJP। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে BJP মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেড চার্ট মেনে করা হচ্ছে।
1: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কো পঞ্জাব কি জনতা কো উত্তর দেনা পড়েগা। আপকে ইশারো পর জব ইয়ে ক্যাশ ফর ট্রান্সফার ঘোটালা হো রাহা হ্যায় তো ইসকা কিংপিন অরবিন্দ কেজরিওয়াল হ্যায় ইয়া নাহি বাতাইয়ে।
0: ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত 1 মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 6100-এরও বেশি। সেদেশের সরকারের তরফে প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। বর্তমানে এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিভোগীয় ভাইরাস স্ট্রেনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনও নেই। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শ্রীকান্ত আজ ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানবি শর্মা পরবর্তী ম্যাচে জাপানের টোমাকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

লুকুরক নবাই থাকি হাকতো নিমানে সামুগ ফনাংনি কবক মুনা রেখা ত্রিপুরানি সিমি তাবুক নপুইলা চি 4.7 মেট্রিক টন অর্গানিক মানে ইউরোপনি হাতিব রহর জাখা বিলেজ কমিটি নি চংবাড়ি চংমুংলাই জমা রেখাতিনি CPIM নি খরক 23 বাতাইনাই রক খনানি সিমি চেংজাগান ব্রী রকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরকন বাই থাকি হাকতনি মানই সামুগ ফ্রাংনানি কবক মুং না রেখা আবনি লগি লগি মন্ত্রীবক্রক নাংয়াবই রাংসাক পাইয়া টংনা বুই হাকতর ডেস্টিনেশন ওয়েডিং নখবই বেড়াইনা থাংয়া টংনানি কাতিবই টংনানি কবক মুং না রেখা ভিডিও কাইসা শেয়ার খাই মন্ত্রীবক্রক সাকা হাকতরন বাই থাকুকজাক খাই তিসানাও বাই থাকি হাকতনি স্নামজাক মানই সামুগ ফ্রাংনানি বাংরনা নাংনাই মানই স্নাম মুং বাংরনানি সাকাব ফানবকসিনকা মন্ত্রীবক্রক ভারত নি রাওসনি 0.4 রং থং হামক্রাই অংমাবাই হাকতনি লুকুরকন খা কাহাম ইয়াফারৈ মন্ত্রীবক্রক সাকা হাকতর গনাঙ্গৈ চবা বিয়ালতে হামিয়া তং হালক অংমানি ইয়াগুলব ভারত দশাবৈ বুসকাঙ্গৈ টংগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল জলশক্তি ককচং লাইনক বাই যুগালিজাক সালনৈনি বেদেকনি কুচুক বেরামনি কুথুম লাইমুংনি পাইথাক অধিবেশনও মানজাখা টিম ইন্ডিয়ানি ওয়ানসক মুংন তেই বক্রাক খাইনা চুবা মুংরকজাক কথাজাক রাষ্ট্রনি সেব কুথুক খাইনা নখবই কেন্দ্র তাই হাস্তে রকনি বিশিং মানজুমুং সেব বাই বসং নাংকুকমা দিখিল থানচাকে সামুং তাংমা বাংরুমুংন অংখা অকুথুম লাইমুংনি নাহারমুং কুথুম লাইমাব জুদা জুদা নাংকুকমা দিখিল নতই ককলাম সালাইয়ই দায়িত্ব সামুং চারনানি সাকা ফান জাতিসংঘনি যতনি তাংরা আন্তোনিও গুতেরস অ তালনি চিনই তাই চি থাম সালমারি দিল্লি কতালনি ভারত মন্ডপম যুগালি জাগনা থাঙ্গই টংমা ফিল চি চার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমাবো মানজাগানো তাকলাই বিশি ব্রিক্স নতুই দুলানো ভারত কুথুম লাইমাবো আদং তৈ ক্রংজাক হাকতনি অজারক বাই কবকজাক হাকতনি লুকু আদং রক মানজাগানো তাকলাই ভারতনি ব্রিক্স তৈ দুলমুংনি ওয়ানসক মুংবুবাক অংখা ওয়েল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশনস কোঅপারেশনস এন্ড সাস্টেইনেবিলিটি নৈ সাই নৈ চিদক বিশিনি জানুয়ারিনি পুইলা সালমারি ভারত ওয়াই ব্রী ব্রিক্সনি তৈদুল মুং ইয়াসাকো ত্রিপুরানি সিমি তাবুক ন পুইলা চি 4.7 মেট্রিক টন অর্গানিক মানই ইউরোপনি হাতিও রহর জাখা হুকবার মন্ত্রী রতন লালনাথ তিনি আগরতলাও মানই রহর মানো চেঙ্গে রেখা আবরকা কসম খাসা মাইরুম গুড়িয়া মাইরুম ব্ল্যাক রাইস তৈ হরিনারায়ণ মাইরুম আয়ঙ্গ প্রজ্ঞাভবন সংসাজাক ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশননি সামুং বুতাঙ্গ হুকবার মন্ত্রী সাকা তাকলাই বিশি ত্রিপুরা নিসিমি জুদা জুদা অর্গানিক মানই হাকতনি জুদা জুদা হাস্তেন খবই হায়ুং বেরেমনি হাতিওব রহর জাখা কসম খাসা মাইরুম হাইসিং বাহাই মতম জামি বার্স আই চিলি তৈ জি আই টেক মানজাক কুইন অমটৈ দিল্লি মহারাষ্ট্র বেঙ্গালুরু গুজরাট পশ্চিমবঙ্গ তৈ গুহাটিনি হাতিও রহর জাখা আবনি লগি লগি জার্মানি দুবাই ওমানতে বাংলাদেশব ত্রিপুরানি হুকবানি মানই রহর জাখা বর্ষাকা তাবুক হাস্তেব বেবাগৈ নৈ চিদক সাই দগরা হেক্টর থাই অর্গানিক হুকবার খাইমানি বিশিঙ্গ তঙ্গো নেপালনি মন্ত্রীবক্রক বলেন্দ্র সাহা তিনি নেপালনি সংসদ আচুমসা তৈলম্মা পাটিমুংন তৈ ককনা রেখা বসাকা অজংজাল ইয়াকাগৈ বাচানাবো খাকরাক তৈ পৈতু নাঙ্গো থাংনাই আগস্টালনি নৈচিদক সালমারি নেপাল তিব্বত আরি আমচাইগানা আচুমসা তৈ তরমা তং হালক আচাইমা বাই কবাংমা আমচাই দেরামুঙ্গ ক্লাইও তাবুক সুকজরা খরক সা সাই সারানি কবাং লুকুরক থৈকা তৈ খরক ব্রী সাই চার রানী কবাং লুকুরক কমাজাক মন্ত্রীবক্রক সাকা রাসুইয়া নুয়াকোট তাই ধানিং অ কাইথাম হাঙ্কর নকারৈ তৈলম্মা তং হালগক লাইখা বেবাক হাকতর রুতুক মুংনি সামুঙ্গ নাইমথাং বাহিনী তনিজাখা তাই সেংক্রাক বাহিনী হেলিকপ্টারনি সেব বাই নর মুংনি সামুং তাংজাগৈ তঙ্গো দেরামাওক লাইজাক নুখুংন রাংনি চুবাচু তৈ শাকদুখু মানজাক রকন মাগনা সাকামনি সেব রিজাগৈ তঙ্গো চং ফেরাংন খবৈ তৈ তাই থাংলাইসুনি সেব কাহাম খাইজাগৈ তঙ্গো আয়ঙ্গ তৈলম্মা দেরামাওক লাইজাক নেপাল ন হাকতর ভারত নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গো নেপাল চংজাক ভারতনি ফুরাই কক তোনাই সাকা তিনি ভারতনি বীরখুং চুবাচুনি মানই তলাঙ্গই নেপাল থাং সগৈখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তৈ এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তৈ ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্স নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা

ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো বিলেস কমিটিনি চংবাড়ি চংমুংলাই জমা রুমানী সালনৈনি সালো তিনি সালগ্রাহাঙ্কনি রাজনগর ঋষিমুখ তাই ভারতচন্দ্রনগর ব্লকনি খড়ক নৈচি থাম সিপিআইএম নি বাতাইনাই রক চংমুংলাই জমা রেখা জমা রুমা জরা বাতাইনাই রকনি লগি টংমানি এমএলএ দীপঙ্কর সেন্য খবৈ সিপিআইএম নি আদংরক আয়ঙ্গ সালগ্রাহাঙ্কর নাইকলফাং মহম্মদ সাজ্জাদ পি ককতুমা থুমনাই রকনি থুমো শাখা ও হাঙ্কর বেবাগৈ কাইচার ব্লক কাইস নিচি বিলেজ কমিটি নি বাগৈ চংবাড়ি যোগালি জাগান বোট ইয়াচাকমা কেন্দ্র তঙ্গানো কাইসারা স্নি চিসনি হাঙ্কর বোট ডাই রকনি বাংমারি এংখা খড়ক সারা সাই চিবা সাই থামরা বা চিবা ককতমা থুমনাই রকনি থুমো মানজাখা ইয়াকবাড়া পুলিশ সুপার সুমন মজুমদার বসাকা বোট কাহাম ক্রংখে পাইরিনানো নাহারৈ নাংমানি নাইমথাংনি সেব রোজাগানো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি আদং বদল তিনি ফুঙ্গ কৈলাসহর বীরখুংখলা বেড়াইনাইখা বড়গারণি রানওয়েনো খবৈ তাংবেকরে বেড়াইনাইখা আবুনি ইয়াগুলো কৈলাসহর সার্কিট হাউস ককলাম সালাইমাব কৈলাসহর বীরখুংখলা বীরখুং থাংলাইশু খ্লাই মান্নানো খবৈ থাংলাইশু খ্লাইনাই রকনি বাংমারি নতুই ককলাম সালাইকা ককলাম সালাইমাব উনকৌটি হাঙ্কর লুকু আদং হাঙ্কর নাইকলফাংনি কুচুক আচুক থাইনি অফিসার বানিয়া থাই তাই চা বাকনি বুবাগ্রারক বাই ককলাম সালাইখা ককলাম সালাইমাব এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি কর্পোরেট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেসনি জেনারেল ম্যানেজার সোপি সৈদুল্লাহ ইয়াকচু জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার উনকৌটি জেলা পরিষদনি কাসকু অকরা অমলেন্দু দাস সাচি ত্রিপুরা জেলা পরিষদনি কাসকুযুগ অর্পণা নাথ উনকৌটি হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং মেগা জৈন ইয়াকবাড়া হাঙ্কর নাইকলফাং অর্ঘসাহা আকর্ষণ মানজাখা তিনি আগরতলা প্রদেশ মথানি ককলাম সালাইমা যুগালি জাখা ককলাম সালাইমা ও বিলেজ কমিটিনি চংবাড়ি বদলনি সামুং হুমুং নতুই ককলাম সালাই জাখা আবনো কারিব ও তালনি চিসনি শালমারিনি সিমি তালছারময় যুগালি জাকনা থাঙ্গি তংমা সেবা প্রকল্প অভিযান নতুইব ককলাম সালাই জাখা আরও মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপিনি বিভাগ ভারতনি তাঙ্করা বি এল সন্তোষ বিভাগ ভারতনি জেনারেল সেক্রেটারি এমপি বিপ্লব কুমার দেব বিজেপিনি সালচি সালকা আমচাইনি কোঅর্ডিনেটর ডক্টর সম্বিত পাত্র প্রদেশ বিজেপি কাস্কু অভিষেক হাঙ্কর নাইকলফাং রজতপন্নি তৈদুরমুংবাই তিনি লুকু আদং বদল দলছা খুয়াই ব্লকনি সালকা চেবরি শান্তির বাজার তাই লক্ষ্মী নারায়ণপুর কামি পঞ্চায়েতনি রং অঙ্গনবাড়ি কেন্দ্র লামা আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াই নাইখা বড় কামি পঞ্চায়েত রগ ভি ভি জি রামজি তাংবুতাংনি সামুং হুমুংন চেরই নাইখা কামিনি লুকুরক বাই ককলাম সালাইকা তাই পঞ্চায়েতনি জুদা জুদা জঞ্জালনি কক্ন সাইমানই নাহার লাইখা জন্ম অষ্টমী নরগৈ খনানি সিমি শালথামনি তের পালায়ানো ইস্কন আগরতলা তিনি ইস্কন আগরতলানি বেখাকতই সাজাকা খনা সাইরিগ পূর্বাশা নখলানি সিমি নগর কীর্তন খ্লাইমানি বিশিংতই তেরনো চেঙ্গৈ রেজাগানো অতালনি ব্রী শালমারি পূর্বাশা নখলাও যুগালি জাগানো তংথারতেই হুকুমুনি পান্দা খনানি সিমি ব্রীরকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চেঙ্গজাগানো টিসিএ বাই নাইকলজাক অ টুর্নামেন্টও হাস্তেনি কাইনৈ চি বখাকস্তে মানজাগানো অতালনি চিদক শালমারি ফাইনাল ম্যাচ সংসার জাগানো সদর ইন্টার স্কুল টি টোয়েন্টি ক্রিকেট বাতাইলাইমুঙ্গো তিনি হলিক্রস স্কুল বিজয় কুমার গার্লস স্কুল ন মেচেনখা বিজয় কুমার গার্লস স্কুল পৈলা ব্যাট খ্লাইনা অঙ্করৈ ওভার চিব্রী অ উইকেট কাইব্রী কমাবই রান চার চিথাম খ্লাইমানো ওলো ব্যাট খ্লাইনানি অঙ্করৈ হলিক্রস উইকেট কাইব্রী কমাবই নাংমানি রান তিসাবই নাহারো তাবুক নবার্তিবারনি ককতুমা বস্কাং দাম নৈচিব্রীয় বেবা খাঙ্কর ফেরাং কগৈ গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাখলাইকা নবাতিবার নাইখং খনাতুংমারি টংগানো সাকাবো থামচিনি ডিগ্রি তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি সাকাবো থামচিসা দশমিক নৈ ডিগ্রি তে খামাব নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা নৈ দশমিক ব্রী মিলিমিটার যতনি গবাং ওয়াতৈ ওয়াখা তৈদু আমচায় আর ওয়াতৈ ওয়াখা থামচিবা দশমিক দক মিলিমিটার ককতুমা পাইনা নিশেকাং ককতুমা বুবাক রক তৈবাইশা সাপিরো মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী হাকতনি লুকু রক্ন বাই থাংনি হাকতনি মানে সামুঙ্গ ফ্রাংনানি কবকমুং নারেখা ত্রিপুরানি সিমি তাবুকন পুইলা চি চার দশমিক শ্রী ম্যাট্রিক টন অর্গানিক মানে ইউরোপনি হাতিব রহর জাখা বিলেজ কমিটিনি চংবাড়িনি চংমুংলাই জমা রেখা তিনি সিপিআইএমনি খড়ক নৈ চিথাম বাতাইনাই রক খনানি সিমি চেংজাগানো ব্রী রকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজিব

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা থেকে এই প্রথম মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করা হল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় এই জৈব পণ্যগুলির রপ্তানির যাত্রার সূচনা করেন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে কালিঘাসা, স্টিকি রাইস, ব্ল্যাক রাইস ও হরিনারায়ণ চাল। এদিকে প্রজ্ঞা ভবনে আয়োজিত ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশনের কর্মসূচিতে কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ত্রিপুরা থেকে বিভিন্ন অর্গানিক জৈব পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পৌঁছেছে। কালিঘাসা, সুগন্ধি চাল, আদা, সুগন্ধি লেবু, বার্ডস আই চিলি এবং জিআই ট্যাগ প্রাপ্ত কুইন আনারস ইতিমধ্যেই দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, গুজরাট, পশ্চিমবঙ্গ ও গুয়াহাটির বাজারে পৌঁছেছে। পাশাপাশি জার্মানি, দুবাই, ওমান এবং বাংলাদেশেও ত্রিপুরার কৃষি পণ্যের বাজার তৈরি হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে মোট 26,600 হেক্টর জমি জৈব চাষের আওতায় এসেছে। ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ জেলার রাজনগর, ঋষমুখ ও ভারতচন্দ্রনগর ব্লকে 23 জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম নেতৃবৃন্দ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই জেলায় মোট 8টি ব্লকে 70টি ভিলেজ কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটগ্রহণ কেন্দ্র থাকবে 177টি। জেলায় মোট ভোটার 1,15,355 জন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার। তিনি বলেন, ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের উপর। ভারতের জিডিপি অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.8% হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে চলছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া 17ই সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান নিয়েও বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। কৃষক সভার রাজ্য কমিটির 22তম রাজ্য সম্মেলন আজ আগরতলায় শেষ হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের একদিন আগেই সম্মেলন শেষ হয়। সারা ভারত কৃষক সভা সহ সভাপতি হান্নান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে 115 জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক প্রতিনিধি দল আজ সকালে কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন করেন। তারা বর্তমান রানওয়ে সহ পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর কৈলাসহর সার্কিট হাউসে এক বৈঠকে কৈলাসহর বিমানবন্দরে উড়ান চলাচলের সম্ভাবনা এবং সম্ভাব্য যাত্রী সংখ্যা নিয়ে মূল্যায়ন করা হয়। বৈঠকে তারা ঊনকোটি জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, ব্যবসায়ী এবং চা বাগানের কর্ণধারদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস এর জেনারেল ম্যানেজার সুফি সৈদুল্লাহ, সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ও

অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নেপালে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আজ সে দেশের আকস্মিক বন্যায় সৃষ্ট বিপর্যয় নিয়ে সংসদে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দৃঢ় সংকল্প ও সাহসের প্রয়োজন। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ এবং পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত 1,100 বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 4,800 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী জানান, রাসুয়া, নোয়াকোট এবং ধারদিং এই তিন জেলা ছাড়াও বন্যার প্রভাব পড়েছে গোটা দেশে। উদ্ধার এবং ত্রাণ কাজে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার এবং সরিয়ে নেওয়ার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও কাজ চলছে। এদিকে বন্যা কবলিত নেপালে উদ্ধার এবং ত্রাণ কাজে ভারত সবরকম সহযোগিতা অব্যাহত রেখেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ পঞ্চম ভারতীয় বিমান ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। বিমানে বিশেষ সুড়ঙ্গ, উদ্ধার সরঞ্জাম সহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যক ঔষধ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। চলতি বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্বে থাকা ভারত আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে ব্রিক্সের সদস্য ও অংশীদার দেশগুলির নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিরাও অংশ নেবেন। চলতি বছর ব্রিক্সের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। জেলাশাসক রজত পান্থের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ খোয়াই ব্লকের পূর্ব চেবড়ি, শান্তিনগর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তারা গ্রাম পঞ্চায়েতগুলোতে ভিবিজি রামজি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করেন। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় আজ গোমতী জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদয়পুর ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 42 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল থেকে 3 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করবে ইস্কন আগরতলা। আজ ইস্কন আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বিকেলে পূর্বাশা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। 4 সেপ্টেম্বর পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। টিসিএ আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের 20টি মহকুমা অংশ নিচ্ছে। 16 সেপ্টেম্বর আসরের ফাইনাল ম্যাচ রয়েছে। সদরান্ত স্কুল ক্রিকেট টি-20 প্রতিযোগিতায় আজ হলিক্রস স্কুল বিজয় কুমার গার্লস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বিজয় কুমার গার্লস স্কুল প্রথমে ব্যাট করে 14 ওভারে 4 উইকেট হারিয়ে 83 রান করে। পরে ব্যাট করতে নেমে হলিক্রস 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে। প্রণবানন্দ বিদ্যামন্দির ও এসটিপল স্কুলের অপর ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তৈদুতে 35.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সবরকম সহযোগিতা

অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে স্পোর্টস ম্যাগাজিনের শুরুতেই শুনবেন, 29 আগস্ট বাঁধেরঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে বিশ্ব হকের জাদুকর ধ্যানচাঁদের মর্মর মূর্তি উন্মোচনের অনুষ্ঠান থেকে রেকর্ড করে আনা অংশ বিশেষ। তারপরেই শুনবেন খেলাধুলার সংবাদ। সবশেষে শুনবেন রাজ্যের প্রাক্তন মহিলা ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষিকা মণি কর্মকারের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে শুরুতেই 29 আগস্ট বাঁধেরঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে বিশ্ব হকির জাদুকর ধ্যানচাঁদের মর্মর মূর্তি উন্মোচনের অনুষ্ঠান থেকে রেকর্ড করে আনা অংশ বিশেষ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ধ্যানচাঁদের সুযোগ্য সন্তান অর্জুন পুরস্কারপ্রাপ্ত অশোক কুমার। এছাড়াও রাজ্যের প্রচুর ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমী মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিতে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়,
1: মেজর ধ্যানচাঁদকে যাকে হকির জাদুকর বলা হয় এই কারণে প্রথম কোনো ভারতীয়, আমি যদি বলি প্রথম কোনো ভারতীয় নয়, আসলে এই হকির জাদুকর যখন আমি ওনাকে জানার চেষ্টা করছিলাম, যেহেতু মূর্তিটা আমরা উন্মোচন করছি, তো মনে হয়েছে সেটা বোধ অলৌকিক। যে মানুষটা ইন্টারন্যাশনালে হাজারেরও বেশি গোল করেছেন, 3টা অলিম্পিক পরপর জিতেছেন এবং 3টা অলিম্পিকেই গোল্ড মেডেল জিতেছেন, 1928 সাল, 1932 সাল এবং 1936 সাল, এই যে এইরকম একজন মানুষ যিনি পরপর 3টা অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী হয়েছেন এবং হাজারেরও বেশি গোল করেছেন ইন্টারন্যাশনালে, এই ধরনের একটা মহামানবের আজ আমরা মূর্তি উন্মোচন করলাম এই ক্রীড়া প্রাঙ্গণে। সত্যি আমরা গর্ববোধ করছি ত্রিপুরাবাসী হিসাবে। আমরা এখানে যারা ক্রীড়াতে যারা রয়েছে, আমরা ক্রীড়া অর্গানাইজেশনে বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে, আমরা সকলের জন্য আজ গর্বের দিন, সকলের জন্য আনন্দের দিন, এরকম একটা আমরা কাজ করতে পেরে। 2047 সাল বিকশিত ভারত স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার সহায়ক ভূমিকায় আজ রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ত্রিপুরায় নতুন স্টার্ট আপ নীতি পরিবর্তন হয়েছে, নতুন নীতি লাগু হয়েছে, রাজ্যের উৎপাদন ক্ষমতা বেড়েছে, যুবক যুবতীদের দক্ষতা বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে, রাজ্যে রেল কানেক্টিভিটি, ন্যাশনাল হাইওয়ে এবং রাস্তার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ক্রমশ আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। আজ পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রও কিন্তু আমি লাগু করেছি, যেটা হলো মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার, মুখ্যমন্ত্রী ট্যালেন্টসার স্কিম। এই 3টি স্কিমের মাধ্যমেও আমরা আমাদের ছেলেমেয়েদের বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করা, সেগুলো আজ আমরা করছি।
0: তারপরেই বক্তব্য দিতে গিয়ে ধ্যানচাঁদের সুযোগ্য সন্তান অশোক কুমার জানান,
2: হকি এক ऐसा খেল রহা হ্যায়, মুঝে ইসকি অপরচুনিটি মিলি হ্যায় কি ম্যা ইস মঞ্চ পর আজ খড়া হো সকা হুঁ, ও সিরফ হকি খেল কি ওজে সে। মেরে পিতা

স্পোর্টসের সাথে যুক্ত আছেন, তাহলে যেটা আমাদের অশোকবাবু বলছিলেন যে স্পোর্টসের সাথে যুক্ত থাকলে ডিসিপ্লিন থেকে শুরু করে একটা নৈতিকতার দিক থেকে শুরু করে সব দিকে তার কিন্তু একটা আলাদা রূপ আমরা দেখতে পাই। এবং এই বছরে যে সব সময় সব যে আমরা যখন কোনো জিনিস আমরা পালন করি বা দিবস পালন করি এটা থিম থাকে, তো এবারের যে থিম সেটা হচ্ছে খেলেগা ভারত আর জিতেগা ভারত, অর্থাৎ খেলবে ভারত জিতবে ভারত, এই থিম নিয়ে আজকে এবারের যে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন। কেউ যদি মনে করে এটা একটা স্লোগান তাহলে আমরা ভুল করব, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে যদি আমরা কোনো স্লোগান বলি এটা আমাদের সংকল্প যেন হয়, এটাকে যেভাবে হোক সেটাকে আমরা যাতে গ্রাউন্ডিং করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এর মাধ্যমে আজকে ভারত গড়ার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন সেটা সম্ভব হবে। আমি এর মাধ্যমে যারা শিশুরা আছেন, যারা যুবক যুবতী

0: যদি আমরা কোনো স্লোগান বলি, এটা আমাদের সংকল্পজনক হয়, এটাকে যেভাবে হোক সেটাকে আমরা যাতে গ্রাউন্ডিং করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এর মাধ্যমে আজকে ভারত গড়ার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন সেটা সম্ভব হবে। আমি এর মাধ্যমে যারা শিশুরা আছেন, যারা যুবক যুবতীরা আছেন, তারা আমি আশা করি যে এই দিনটিকে আজকে প্লেজ নেওয়ার দিন, যে আমরা সবাই খেলব এবং খেলার সাথে যুক্ত হব। তাতে করে শুধু বইয়ের পড়াশোনা, খেলাধুলো খুব ইম্পর্ট্যান্ট। খেলাধুলোর সাথে যদি আমি যুক্ত হই, গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি বলব যে ছেলে মেয়েদের খেলার সাথে যুক্ত রাখলে আলটিমেটলি ওনার যে ওয়ার্ল্ড যারা আছেন, তারা যে শিশুরা আছেন, ছেলেমেয়েরা, তাদেরও কিন্তু উন্নতি হবে। সেটা পড়াশোনার দিকেই হোক, তাদের মানসিক বিষয়ে হোক, স্পিরিচুয়ালি হোক, সব স্পোর্টসের মধ্যে কিন্তু সেটা লুকায়িত আছে। আজকে এই বছরের আমার কাছে যে তথ্য দেওয়া আছে, তিনটা পিলারের উপর ভিত্তি করে এবারের যে জাতীয় স্পোর্টস জাতীয় দিবস, ট্রাইবিউট, প্লে অ্যান্ড মুভ, অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি, খেলা এবং এগিয়ে যান। আজকে ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদজিকে একদিকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যারা আমাদের রাজ্যের জন্য যারা খেলেছেন, যারা নাম কুড়িয়ে এনেছেন, আমাদের দেশের জন্য যারা দেশের অন্যান্য খেলোয়াড়, তাদেরকেও স্মরণ করা এবং তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার, শ্রদ্ধাঞ্জলি দেওয়ারও কিন্তু আজকে দিন। কারণ মেজর ধ্যানচাঁদকে সামনে রাখা গেল, কিন্তু বাকি সব যারা আছেন তাদেরকেও আমাদের স্মরণ করতে হবে। এর জন্যই বলছে যে অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি যেসব আমাদের প্লেয়াররা আছেন তাদের, অর্থাৎ এবং দ্বিতীয় যেটা বলছেন খেলা, অর্থাৎ আমাদের যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছেন তারা যাতে খেলার সাথে যুক্ত হয় সবসময়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন ফিট থাকতে হবে আমাদের, এবং যত বেশি খেলাধুলার আমাদের শিশু যুবক যুবতী তারা যত বেশি যুক্ত হবেন এবং তাদের সুযোগ দেওয়া, সুবিধা দেওয়া, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এই সরকার আসার পর থেকে আপনারা দেখেছেন কত রকমের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি এখন।
1: এবারে শুনবেন খেলাধুলার সংবাদ। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ের ঘোষণা দিয়েছেন এই প্রজন্মের ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এই ঘোষণায় বিশ্বজুড়ে মেসি ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। 21 বছরের বর্ণাঢ্য ফুটবল যাত্রায় অনবদ্য কীর্তি স্থাপন করেছেন মেসি। মেসি বলেছেন 2026 সালে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার। বিশ্বকাপ হকির ফাইনালে জার্মানির পুরুষ দল চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ দখল করেছে। উল্লেখ্য 2002, 2006 এবং 2023 সালেও বিশ্বকাপ পুরুষ হকিতে শিরোপা দখল করেছিল জার্মানির পুরুষ হকি দল। অন্যদিকে বিশ্বকাপ মহিলা হকির ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় টাইব্রেকারে 3-1 গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করে শিরোপা দখল করেছে আর্জেন্টিনার মহিলা হকি দল। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষ করেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দিয়েছেন ফিটনেস পরীক্ষা দিতে। আগামী 8 মাস ধরে ভারতীয় ক্রিকেট দলের ব্যস্ত ক্রিকেট সূচি রয়েছে, ফলে বিসিসিআই ফিটনেসের প্রশ্নে ক্রিকেটারদের কোনোরকম ছাড় দিতে চাইছে না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সমস্যা কোনোভাবেই শেষ হচ্ছে না। এবার নেদারল্যান্ডস ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে ফিফার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা উচিত। 2027 সালের ওয়ান ডে ক্রিকেটকে সামনে রেখে দল তৈরির প্রশ্নে জাতীয় নির্বাচকরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার নিয়ে ভাবছেন নির্বাচকরা। ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব দলে নির্বাচিত না হয় বিস্ময় প্রকাশ করেছেন। সূর্যকুমার বলেছেন 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছিলেন আর তখনই দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছেন। এতক্ষণ শুনলেন খেলাধুলার সংবাদ। সবশেষে এখন শুনবেন রাজ্যের প্রাক্তন মহিলা ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষিকা মণি কর্মকারের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
2: ধন্যবাদ।
1: তাহলে প্রথমেই জানতে চাইব যে এখন কোথায় আছো, শেখাচ্ছ ফুটবল?
2: আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের আন্ডারে একা এবং আমি আছি নেতাজি স্কুল গ্রাউন্ড ময়দানে,
1: প্লে সেন্টারে।
2: তা ওইখান থেকে এখানে আমার প্রশিক্ষণ

0: ঘন্টা সেন্টারটা দিয়েছে, এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ছাত্রছাত্রী।
1: তাহলে তোমাকে এই আস্তাবল থেকে এই যে নেতাজি প্লে সেন্টারে দেওয়া হয়েছে, সেটা কোন স্পোর্টস কাউন্সিলই দেয়?
0: হ্যাঁ, স্পোর্টস কাউন্সিল,
1: মানে বিভিন্ন জায়গায়,
0: বিভিন্ন জায়গায় প্লেয়ারদেরকে তুলে আনার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করাই, কেননা সেখান থেকে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু
1: দেখো। এখন জানতে চাইবো যে উঠে আসুক, এটা আমরা চাই প্রচুর সংখ্যক আসুক, ফুটবল চিত্রটা পাল্টে যায়, কিন্তু এখন জানতে চাইবো এখন যেখানে আছো কত বছর হলো?
0: 2 বছর হয়ে যাবে, এই ডিসেম্বর গেলে 2 বছর হবে, ডিসেম্বরটা নতুন সন আসলে কিন্তু 2 বছর কমপ্লিট হবে।
1: তাহলে প্রথম যখন ওখানে গিয়েছিলে মানে ফুটবল শেখাবে এই চিন্তাভাবনা থেকে স্পোর্টস কাউন্সিল তোমাকে দিয়েছে, প্রথম যে ওখানকার যে ছবিটা কেমন ছিল মানুষের অংশগ্রহণ, কিংবা যারা ফুটবল শিখতে চায় তাদের ভেতর উৎসাহ উদ্দীপনা ছিল কি?
0: প্রথম যখন আমি যাই তখন তো কেউ ছিল না।
1: আচ্ছা,
0: আমি শুধু 3-4টা বল আমাকে কাউন্সিল থেকে দিয়েছিল, কাউন্সিলেও সরঞ্জামের অভাব নেই, আমাদেরকে সব দিয়েছে যে তুমি শুধু প্রতিভা সৃষ্টি করো। আমি সেখানে নিয়ে বল মাঠে দাঁড়াই, আর সেই এলাকার আশেপাশে যে স্কুল আছে এখানে একটা, সেই স্কুল থেকে যখন ছুটির পর বাড়িতে যাই তখন সবাই খালি তাকিয়ে থাকতো যে এখানে বল বা কি কি হচ্ছে। তো একটা ছেলে নিয়ে আমি স্টার্ট করেছিলাম, আজকে প্রথম একটা ছেলে নিয়ে স্টার্ট করেছিলাম, ওই স্টার্টের থেকে সবাই এমন উৎসাহ এবং এত আনন্দ পেয়ে যে না আমার ফুটবল খেলার ইচ্ছুক, কিন্তু আমরা ফুটবল কোথায় ভর্তি হব সেই চিন্তাধারাটা ছিল না,
1: ইচ্ছে ছিল উপায় ছিল না।
0: ইয়েস, কিন্তু আমাদের স্পোর্টস কাউন্সিল যখন আমাকে বিভিন্ন জায়গায় পাঠায় তখন কিন্তু সেখানে ছেলেমেয়েরা ভর্তির জন্য সুযোগ পেয়ে যায়।
1: আচ্ছা,
0: এখানে আসলো তখন আমি বললাম সবাইকে যে বাবা তোমরা একটা কাজ করো, ডাইরেক্ট তো এইভাবে হবে না, তোমরা আরসিসি থেকে ফর্ম নিয়ে নাও, একটা ফুটবল ভর্তি হওয়ার জন্য একটা টাইম থাকে, সেই টাইমটাইতে এখন ছিল আমি যখন গিয়েছিলাম তখন আমি বলেছি যে তোমরা যদি সবাই ফুটবল খেলতে চাও তাহলে আরসিসি থেকে ফর্ম নাও, ফর্ম নেওয়ার পর আমি তোমাদেরকে সিলেকশন করব, সিলেকশন অনুযায়ী তারপর তোমরা ভর্তি হতে পারবে কিনা, তারপর তোমাদের থেকে ইয়ারলি একটা ফিস, ছোট্ট একটা ফিস নেওয়া হবে যদি তোমরা চান্স পাও।
1: আচ্ছা,
0: কারণ সেটা অর্ডারটা ছিল কাউন্সিলের, তাদের অর্ডার তো আমাদেরকে মেনটেন করতেই হবে। তখন আমি সিলেকশন করি, পাই 50 ছেলে মেয়ে হয়েছিল, 50 জন।
1: আচ্ছা, মানে প্রথম যখন গিয়েছিল ওখানে,
0: প্রথম যখন গিয়েছিলাম একজনকে নিয়ে, তারপর থেকে সৃষ্টি হয়েছে 50 জন।
1: আচ্ছা,
0: আর সেই 50 জন থেকে সিলেকশন আমি করেছি 30 প্লেয়ার্স।
1: আচ্ছা,
0: 30, এই 30 থেকে এখন পর্যন্ত 10-15 জন।
1: কিন্তু জানতে চাই তার আগে যে 1 থেকে 50 হয়েছিল,
0: ইয়েস,
1: তারপর 30 হয়েছে,
0: ইয়েস,
1: সিলেকশনের মধ্য দিয়ে তুমি যাদের ফুটবলটা খেলতে পারবে মনে হয়েছে তাদের তুমি রেখে দিয়েছো। তো এখন জানতে চাইব যাদের রেখেছিলে তুমি যে না তাদের আমি ফুটবলার বানাবো একটা দিন, তো এই ক্ষেত্রে প্রথমত কিছু একটা জিনিস তো দেখতে হয়, ফুটবল খেলাটা শিখতে পারবে, ফুটবলটা হবে, তো প্রথম কি দেখেছিলে?
0: সেই টেকনিক, আমি অনেকগুলি আমাদের টেকনিক আছে কিন্তু আমি এক দুটো ইউজ করেছি, সবচেয়ে যে দুটো সেটা হলো ডিবলিং এন্ড রান, এই দুটো যার মধ্যে থাকবে 100% একটা প্লেয়ার আমাদের 37 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে ন্যাশনাল খেলতে পারবে।
1: মানে তাহলে তো প্রথমে আর ড্রিবলিং জানবে না,
0: না
1: কিংবা যেটা রান সেটা তো ফাঁক ফোকর থাকবে, সমস্যা থাকবে, তো তুমি কি বুঝতে পেরেছিলে যাদের দিয়ে হবে?
0: আমি বুঝতে পেরেছি তার পা দিয়ে নয়, আমি বুঝতে পেরেছি তার যে ব্রেন,
1: আচ্ছা আচ্ছা,
0: সেই ট্যালেন্ট আছে কি না। একটা প্লেয়ারকে একবার দুবার তিনবার চারবার দেখেলে সে নিজে থেকে ফার্স্ট ব্রেনে কাজ করে,
1: একদম,
0: তারপর আমি ভেবেছি যে না এই প্লেয়ারটা তো আমার দরকার। তার ডিবলিং আমি প্রথম দেখিয়ে দেখেছি যে বাবা এইভাবে আমাদের পা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, একবার না হলে কিছু মানে আমাদের শিখতে হবে, একবার না হলে দেখো শতবার,
1: একদম।
0: কিন্তু আমি দুবার তিনবার দেখিয়ে দিয়েছি, এই 50 জনের থেকে 30 জন তো 100% মানে তিনবারের বেশি দেখাতে হবে না।
1: আচ্ছা,
0: তাহলে আমার 100% সেই 30 প্লেয়ার সিলেক্টেড।
1: আচ্ছা,
0: প্লাস ইয়েস, আমাদেরকে কাউন্সিল অর্ডার দিয়েছে যে কোচ, এজ এ কোচ
1: সিলেক্টেড,
0: কোচ সিলেকশন করার পর তারপর ফিটনেস দেখতে হয়, ফিট বিএম থেকে ফিটনেস সার্টিফিকেট লাগবে, কারণ ফিটনেস
1: বলতে শিখবে,
0: ইয়েস ইয়েস।

0: ফিটনেসের ফর্ম নেবে, তারপর ফিটনেস বিএম যাবে, বিএম থেকে ডক্টর থেকে সাইন নেবে,
1: আইজিএম থেকে,
0: ইয়েস আইজিএম থেকে, তারপর হ্যাঁ আমি যখন দেখবো যে ডক্টর ও দিয়েছে মানে কি শারীরিক হ্যাঁ সুস্থ ইয়েস, তখন আমি কিন্তু তারপর ডিবলিংয়ে যাব। আগে আমি ডাইরেক্ট নেব না, আগে আমি পাঠিয়ে দেবো ডক্টরের কাছে যে ফিটনেস সার্টিফিকেটটা বাবা তুমি নিয়ে আসো, তারপর আমি এই মাঠে কোন বসিয়ে মার্কার বসিয়ে স্টিক কতগুলি স্টিক আছে আমাদের ওই স্টিক বসিয়ে প্রায় 15-20টার মতো কোন মার্কার বসিয়ে
1: পরীক্ষা
0: নিয়ে, ইয়েস যেমন ড্রাইভিং লাইসেন্সে কিন্তু সেরকম কলকাতায় আছে, তো আমাদের একটা কোন এখানে দিয়ে তো গ্যাপ গ্যাপ করে রাখি, সেই গ্যাপের মাধ্যমে বলটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে ডিবলিং, সেই ডিবলিংটা আমাদের টেস্ট করা উচিত। একটা প্লেয়ারের মধ্যে যদি ডিবলিং ভালো হবে তাহলে আর বাকি কিছু দেখার আমার মনে হয় না যে প্রয়োজন আছে বলে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে যে যাদের শেখাচ্ছ অনেক পরীক্ষা দিতে হয়েছে, তারপর এখন বাছাই করেছ 30 জন রয়েছে, তো যারা শিখছে এখন মানে বয়সের তো একটা ক্যাটাগরি থাকে, সেটা কত থেকে কত?
0: আন্ডার ফুটবল খেলতে গেলে 8 age 17 আর 8 বছর থেকে 17 বছরের পড়তে হতে হবে, কিন্তু 17 বছর ছেলেরা যদি চিন্তা করে জানা বাবা মা যদি চিন্তা করে আরও আগে থেকে দেব তাহলে তো বেস্ট। আর শুধু সিলেকশনটা এমন একটা টাফ এখন হয়েছে কারণ অনেকে শরীর কমাতেও আসে, তো আমরা চাই শরীর কমানোর জন্য অফিস বসেনি, আমরা চাই ত্রিপুরার যেন একটা ট্যালেন্ট প্লেয়ার বের হয় এবং আমাদের ইন্ডিয়ান যেন প্রতিনিধিত্ব করতে পারে, এবং আগের তুলনায় থেকে এখন তো প্রচুর ইন্ডিয়ান টিমে চান্স পাচ্ছে ছেলে মেয়ে।
1: তাহলে একটা জিনিস জানতে চাইব, এখন যাদের নিয়েছো তুমি বাছাই করে, তাদের তো একটা শেখানোর পদ্ধতি আছে বিভিন্ন বয়স ভিত্তিক, সেটা কেমন করে করছো?
0: আন্ডার 14 ছেলেদেরকে আমি আলাদা গ্রুপ করব, আন্ডার 17 আলাদা গ্রুপ করব, আমি আন্ডার 15 আলাদা গ্রুপ করব।
1: মানে ছেলে মেয়ে কি
0: ছেলে মেয়ে সবাই, কারণ একটা মেয়েকে আমি ছেলের সঙ্গে প্র্যাকটিসে আমি রান করাতে দিই,
1: আচ্ছা
0: নট সিঙ্গেল এন্ড বয়েজের সঙ্গে যখন সে রান করবে একটা মেয়ে তাহলে কিন্তু স্পিডটা কতটুকু আসবে বিশাল বড় ব্যাপার আছে সেটা আমি মনে করি, কারণ আমি যখন প্র্যাকটিস করতাম আমিও আমার গুরুদের থেকে আমাকে কোনো সময় মেয়েদের সঙ্গে প্র্যাকটিস দিত না, ছেলেদের সঙ্গে প্র্যাকটিস দিত, তার জন্যই আজকে আমি অ্যাক্টিভ এবং আমিও গুরুদের থেকে শিখে আমিও আমার ছাত্র ছাত্রীদেরকে এরকমভাবেই প্র্যাকটিস করাচ্ছি যে আমি শিখছি।
1: তাহলে কি নিবিড় অনুশীলন দিচ্ছে?
0: ইয়েস 100% দিচ্ছি, কারণ আমাদের ত্রিপুরা আমরা চাই চ্যাম্পিয়ন পজিশন যেন পৌঁছতে পারি।
2: সবশেষে এতক্ষণ শুনলেন রাজ্যের প্রাক্তন মহিলা ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষিকা মনি কর্মকারের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, আর এরই সঙ্গে শেষ হল আজকের স্পোর্টস ম্যাগাজিন।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, অনুষ্ঠানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন ধীরেন বসু। আকাশবাণী আগরতলা এখন স্পটলাইট অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন শান্তনু সিনহা, অ্যাসিস্ট্যান্ট সিইও, কমল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন সুমন ভট্টাচার্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে। বিশেষ অনুষ্ঠান বলতে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ার উপর একটি অনুষ্ঠান। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR, আমরা সকলেই এই শব্দটি সম্পর্কে ওয়াকিবহাল এবং এই শব্দটি নিয়ে আমাদের অনেকের মনেই কিন্তু একটু ভুল ধারণাও থাকতে পারে, কিছুটা ভয়ও থাকতে পারে বা সংশয় থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এই SIR যে শুরু হতে যাচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আমাদের জানানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে শান্তনু সিনহা, অ্যাসিস্ট্যান্ট CEO এবং কমল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার। শ্রী সিনহা এবং শ্রী চৌধুরী, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা আমাদের জিজ্ঞাসা, সেটা হলো যে এই SIRটা কেন আমরা করতে যাচ্ছি বা এটার কি খুব প্রয়োজন ছিল কিনা।
1: SIR হচ্ছে গিয়ে ভোটার তালিকার একটা বিশেষ যাচাই পর্ব বা সংশোধনের প্রক্রিয়া, যেটা মাধ্যমে আমরা যোগ্য ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব এবং অযোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো এটা করতে গিয়ে ভারতের নির্বাচন কমিশন সারা ভারতে এটা শুরু করেছে, প্রথম দফায় যেটা বিহারে অনুষ্ঠিত হয়েছে, তার পরবর্তীতে 12টি রাজ্যে হয়েছে, বর্তমানে 19টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে, যার মধ্যে ত্রিপুরাতেও হচ্ছে, যেটা শুরু হবে আগামী 15ই সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা

0: এবং নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আমাদের 21 অক্টোবর থেকে। এবং যেটা প্রথম প্রাথমিক পর্যায়ে হবে সেটা হচ্ছে এসআইয়ের ভেরিফিকেশন, যেটা এনুমেরেশন ফর্মের মাধ্যমে করা হবে, সেটা আমাদের 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
1: আমরা এতক্ষণ জানছিলাম যে কবে থেকে কবে, অর্থাৎ আমাদের 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত যে এলুমিনেটরা যাবে এবং বিএলওরা যাবেন এবং যারা ভোটার রয়েছেন, যোগ্য এবং অযোগ্য ইত্যাদি ব্যাপারগুলো রয়েছেন, এবং তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 21 অক্টোবর। 21 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত কোনো দাবি আপত্তি ইত্যাদি যদি থাকে তাহলে সেটা জানাতে হবে, এবং 23 ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশিত হবে। তো এ তো গেল আমাদের বিভিন্ন তারিখগুলো সম্পর্কে। এখন আপনাকে যেটা আমার জিজ্ঞাসা আর কি, সেটা হলো যে এই যে আপনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, যোগ্য এবং অযোগ্য ভোটার, এই যোগ্য এবং অযোগ্য ভোটার নির্ধারণটা কিভাবে হবে, এটার প্রক্রিয়াটা কি যদি আপনি একটু বলেন?
0: আমাদের প্রথম পর্যায়ে যেটা শুরু হবে, যেটা বর্তমানে ভোটার তালিকায় যাদের নাম আছে প্রত্যেকের কে একটা এনুমারেশন ফর্ম দেওয়া হবে, 2 কপি করে পাবে, একটা বিএলওকে ফেরত দিয়ে দেবে, একটা ভোটারের কাছে থাকবে। তো এনুমারেশন ফর্মগুলোর মধ্যে একটা ম্যাপিংয়ের প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট এসআইআর হয়েছিল 2005-এ। তো 2005-এ যাদের নাম ছিল বা যাদের পিতা মাতা ঠাকুরমা ঠাকুরদার নাম ছিল, ওদের সাথে একটা ম্যাপিংয়ের কাজ হবে, যেটা যাদের ম্যাপ হয়ে গেল তাদের নাম খসড়া তালিকায় আসবে। শুধু তাই না, যারা এনুমারেশন ফর্মগুলো রিটার্ন করবে সাইন করে, প্রত্যেকের নাম খসড়া ভোটার তালিকায় আসবে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এবং এনুমারেশন ফেজ যেটা, সেই ফেজে আমাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না। প্রত্যেক ভোটার শুধু ওই ফর্মগুলো ফিল আপ করে নিজ নিজ বিএলওর কাছে এটা জমা দিয়ে দেবেন, এবং অ্যাকর্ডিংলি খসড়া তালিকায় ওনাদের নাম চলে আসবে।
1: এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই, সেটা হলো যে আপনি যখন বলছেন যে আমরা যখন এই ফর্মটি ফিল আপ করবো কোনো রকম নথি আমাদের দেখানোর দরকার নেই, অর্থাৎ কোনো নথি বিএলও চাইবেন না, বা আমরা যখন অনলাইনে সেটা ফিল আপ করবো সেখানেও কোনো রকম নথি আপলোড করার কোনো দরকার হবে না, তাই তো?
0: আমরা বিএলওদেরকে 15-এর আগেই আমরা এগুলো দিয়ে দেওয়া হবে আমাদের তরফ থেকে বা ইয়ারুর তরফ থেকে। পরবর্তীতে বিএলওরা 15 তারিখ থেকে ভোটারদের কাছে এটা পৌঁছে দেবে, ভোটাররা এটা ফিল আপ করে বিএলওরাও সহায়তা করবে এই কাজে। কারোর ধরুন বর্তমান ভোটার তালিকায় নাম আছে কিন্তু 5-এ কোথায় ছিল ওনার জানা নেই, ওই সমস্ত ক্ষেত্রে বিএলওরা ভোটারদের সহায়তা করবে এবং ফর্মটা ফিল আপ করতে সাহায্য করবে, এবং ফর্মটা রিটার্ন করতে হবে বিএলওর কাছে। বিএলওরা 3 বার প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন আদেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে কম করে 3 বার যেতে হবে। তাদের বাড়ি 3 বার যাওয়ার পর কোনো অবস্থায় যদি কোনো ভোটার না পাওয়া যায় বাড়িতে, বিএলওকে বলা হয়েছে ফর্মগুলো বাড়িতে দিয়ে দেওয়া। হ্যাঁ, তো বিএলওরা যদি ওই বাড়িতে লোকটাকে পেলো না বা লোকটা মারা গেছেন, স্থানান্তরিত হয়েছেন, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, তো বিএলওরা একটা তালিকা প্রস্তুত করবে, ওই তালিকা কমিশন কর্তৃক গাইডলাইন মোতাবেক যে জায়গায় এটা রিলিজ করা হবে বা এটা শেয়ার করা হবে, যারা নির্দিষ্ট গাইডলাইন মোতাবেক ইলেকশন কমিশনের।
1: এখানে তাহলে বোঝা গেল যে যিনি বিএলও রয়েছেন উনি যাবেন বাড়িতে এবং সেইভাবে ফর্মটি ফিল আপ করে নিয়ে আসবেন সঠিকভাবে। এছাড়া যদি কেউ মনে করেন যে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করে দেবেন, তার সুবিধে কি দেওয়া রয়েছে?
0: হ্যাঁ, অবশ্যই আছে। যে সমস্ত ভোটাররা ওই সময়ে, যেটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 14 সেপ্টেম্বর থেকে, ওই সময়ে যদি ভোটাররা বাড়িতে না থাকেন, ওনাদের সুবিধার্থে নির্বাচন কমিশন অনলাইনে এনুমারেশন ফর্মগুলো জমা দেওয়ার সুযোগ দিয়েছে। তো ওইগুলো জমা দিতে পারবেন, যেমন ধরুন voters.eci.gov.in এই পোর্টালে গিয়ে জমা দিতে পারবেন, অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমেও ওই ফর্মগুলো ওনারা জমা দিতে পারবেন।
1: এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই, ধরুন আমি যখন ফর্ম ফিল আপ করছি, কোনো নথি যেহেতু দেওয়া হচ্ছে না, আমার অসাবধানতায় কোনো ভুল ত্রুটি হলো, সেক্ষেত্রে কি করার থাকবে?
0: এটা বিএলও তো দেখবে, যেটা ফর্ম ফিল আপ করার সময় বিএলও সহযোগিতা নিতে পারবেন ভোটার।
1: না, উনি দেখলেন বা সমস্ত কিছুই সঠিকভাবেই হলো, কিন্তু তারপরে যখন 21 অক্টোবর আমাদের লিস্ট আউট হলো, একটা খসড়া ভোটার তালিকা যে

0: প্রকাশিত হলো সেখানে দেখা গেল যে নাম নেই, তখন কি করব আমরা?
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে কি, আমাদের যে সাপোজ ধরুন যারা ইনোমিনেশন ফর্মগুলো রিটার্ন করবে প্রত্যেকের নাম তো ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা এসে যাবে। পরবর্তীতে যেমন ধরুন কারুর ম্যাপিং হয়নি, পাঁচে ওনার নামও ছিল না, ওনার পরিবারের মা বাবা বা ঠাকুরমা ঠাকুরদার নাম ছিল না পাঁচে, তো ওনার তো ম্যাপিং হয়নি, তো ওনার ক্ষেত্রে বা কিছু কিছু ডিসক্রিপেন্সিজ থাকলে ইয়ারও দেখলো এগুলোতে কিছু ডিসক্রিপেন্সি আছে ওনার ডকুমেন্টসে বা ওনার যে ম্যাপিং হয়েছে কিছু নামের ভুল ত্রুটি আছে বা কিছু বয়সের ফারাক কিছু আছে, যেমন ধরুন পিতার বয়সের সঙ্গে ছেলের বয়সে গ্যাপটা 15 বছর বা তার কম আছে, কিছু কিছু ক্ষেত্রে নোটিশ ইস্যু করবে। এবং যাদের ম্যাপিং হয়নি ওনাদের তো নোটিশ হবে, সঙ্গে এ ধরনের মেজর ডিসক্রিপেন্সি যেগুলো থাকবে ওনাদের নোটিশ করা হবে। পরবর্তীতে ওনাদের একটা হেয়ারিংয়ের ডেট দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, ওই ভোটাররা গিয়ে তখন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ইয়ারুকে দেখাতে হবে।
0: আপনি একটি শব্দ ব্যবহার করছেন ম্যাপিং, এই ম্যাপিংয়ের ব্যাপারটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন।
1: ধরুন আমার বয়স 2005-এ 18 ছিল, আমার ভোটার তালিকায় নাম ছিল, তখন তো আমার বর্তমান ভোটার তালিকায় নাম আছে, তো আমার এটা অটোমেটিক সার্চ করে দেখা যাবে পাঁচে নাম ছিল, আমার একটা ম্যাপ হয়ে গেল। তো আমার বয়স তৎকালীন সময় 18 হয়নি 2005-এ, তো তখন আমার তো নাম নেই পাঁচে, থাকবে না অবশ্যই, তখন আমার পিতা বা মাতার নাম থাকতে পারে, তো আমার সঙ্গে আমার পিতা মাতার নামটা ম্যাপ করতে হবে। ধরুন পিতা মাতার নামও নেই, ঠাকুরদার নাম ছিল, তো ঠাকুরদার সাথেও ম্যাপ করার সুযোগ একটা দেওয়া হয়েছে। প্রয়োজনে যেটা বলি আমরা, ভোটার তালিকায় নাম থাকার জন্য আমাদের তিনটা ক্রাইটেরিয়া থাকে, যেরকম ধরুন আমার ভারতীয় নাগরিক হতে হবে, আমাকে 18 বছর অবশ্যই হতে হবে, এবং আমাকে স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করতে হবে। তো আমি ধরুন আমার নামটা, এটা একটা কমিশন একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে আমি তো সাপোজ ধরুন আমার ডেট অফ বার্থ বিফোর 87 আছে, তখন একটা আমার নিজের ডকুমেন্টসটা আমি দেখাবো, দেখালেই যে আমি ভারতের জন্মগ্রহণ করেছি 87 আগে, আমার একটা জন্মের কাগজ আছে, বার্থ সার্টিফিকেট আছে, তো আমার এটা মোর দেন এনাফ হয়ে যাবে, যেটা আমি 87 আগে জন্মগ্রহণ করেছি, এটা গাইডলাইন কমিশন দিয়েছে, সেটাতে উল্লেখ করেছে। তার পরবর্তীতে যেমন 2004 অবধি যাদের জন্ম আছে তাদের ক্ষেত্রে বলেছে কি, আমারটা তো দিতে হবে, আমারটা প্রমাণ করতে হবে, সঙ্গে আমার পিতা মাতার একটা একজনে যে কোনো একজনে ডকুমেন্টস দিতে হবে। আর 4 পরবর্তীতে যাদের ডেট অফ বার্থ আছে তাদের ক্ষেত্রে নিজেরটা তো দিতেই হবে, সঙ্গে পিতামাতা দুজনের কাগজই দেখাতে হবে।
0: তাহলে আমরা জেনে নিলাম যে আমার যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে শুনানির সময় আমার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল, যে সেটা হলো যে আপনি বলছিলেন ম্যাপিংয়ে 2005 এই সালটাকে ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে, কেন 2005-ই কেন 2006 নয় বা কেন 2004 নয়?
1: আমাদের ইলেকশন কমিশন ভারতে ইনটেনসিভ রিভিশন লাস্ট করেছে 2002-এ বিভিন্ন স্টেটে, 3 এবং ত্রিপুরাতে হয়েছিল, যেটা 4 শুরু হয়েছিল, 5 গিয়ে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তো ওই আগেও অনেকবার হয়েছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, তো ওই 5 যেহেতু লাস্ট ইনটেনসিভ হয়েছিল তাই ওই 2005 ভোটার তালিকাটাকে ভিত্তি ধরে আমাদের এটা হচ্ছে।
0: শ্রী চৌধুরী, আপনি যেগুলো বললেন আমি যদি শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আবার একটু বলে দিই, সেটা হলো যে 2005 সালটাকে যে ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে সেখানে যদি এই বছর আমার নাম নাও থাকে কিন্তু সেই বছর 2005-এ যদি আমার পরিবারের কারোর নাম থাকে, সে যার নামই হোক যদি থাকে, এবং যদি এই বছর বা তার আগের বছর কোনো সদস্যের 18 পূর্ণ হয়ে থাকে তাহলে তার নামটা যথারীতি ওই ভোটার তালিকায় সংযুক্ত হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না।
1: কাজটা হচ্ছে কি, আমাদের যে বর্তমান ভোটার তালিকার যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে নিয়ে আমাদের এসআইয়ের কাজটা হচ্ছে। আমাদের আনুমানিক সাপোজ 28 লাখ ভোটার আছে ত্রিপুরাতে যারা এক্সিস্টিং ভোটার, ওনাদের জন্য এই এসআইয়ের প্রক্রিয়াটা হচ্ছে, তাদের যাচাইকরণ হচ্ছে ভোটার তালিকা। তো সাপোজ ধরুন কারুর নাম ভোটার তালিকায় বর্তমান ভোটার তালিকায় নেই, ওনা সে 18 বছর সম্পূর্ণ হয়েছে, আমাদের যেটা ভিত্তি বছর ধরা হয়েছে আমাদের বলা হয়নি।

0: হয়তোবা আমাদের ভিত্তিবর্ষটা হচ্ছে 1 অক্টোবর 2026। এটার মানে হচ্ছে এই তারিখের মধ্যে যারা 18 বর্ষ পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করার সুযোগ থাকবে। তো সাপোজ ধরুন ওই ছেলেটা যার 18 বর্ষ কমপ্লিট হলো অক্টোবরের 1 তারিখের মধ্যে, সে নতুনভাবেও ভোটার তালিকায় নাম তুলতে পারবে। সেটার জন্যই আমাদের দাবি আপত্তির একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে যেমন খসড়া ভোটার তালিকা 21 অক্টোবর প্রকাশিত হচ্ছে, ওই দিন থেকে আমাদের 20 নভেম্বর অবধি আমাদের যে সময়সীমাটা দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে যারা 18 বর্ষ সম্পূর্ণ হয়েছে 1 অক্টোবর 2026 ভিত্তিবর্ষ ধরে, তারা নতুনভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নাম নথিভুক্ত করতে পারবে।
1: আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে 2005-এর তালিকার সঙ্গে যে ম্যাপিংয়ের কথা বললেন, তো সেক্ষেত্রে যদি ওই 2005-এর যে তালিকা রয়েছে সেখানে যদি কারোর নাম না থাকে বা কোনো সংযোগকারীর কোনো নাম না থাকে, তাহলে কি তার নাম ভোটার লিস্টে উঠবে না?
0: আপনি বলতে চেয়েছেন যে যাদের নাম 5-এর সঙ্গে ম্যাপ করা যায়নি ওনাদের ক্ষেত্রে না, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবেন। যেহেতু উনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, খসড়া তালিকায় নাম আসবে। ওনাদের যেহেতু ম্যাপিং হয়নি, ওনাদের একটা নোটিশ জারি হবে। ওই নোটিশ যেটা আগে বললাম, এটা নোটিশটার হেয়ারিং হবে, তখন পরবর্তীতে ওই হেয়ারিং ডেটে গিয়ে ওই ভোটার তার প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলোর কথা বলা হয়েছে ওইগুলো দেখাবেন ইয়ারুকে। ইয়ারুকে হেয়ারিংয়ের পরবর্তীতে ইয়ারু যাচাই করবেন, যাচাই করে ওনার নাম ফাইনাল ভোটার লিস্টে আসার সম্ভাবনা থাকবে। যদি ডকুমেন্ট সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তখন ফাইনাল ভোটার লিস্টে ওনার নাম আসবে। যে একদম নাম বাদ যাবে যাদের ম্যাপ হয়নি, বিষয়টা এরকম না, সুযোগ থাকবে সবার ক্ষেত্রেই।
2: নোটিশ ব্যতীত কারো নাম বাদ যাবে না?
1: তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি আমার নাম না থাকে একটা নোটিশ যাবে, এবং সেই নোটিশ অনুযায়ী আমি যদি আমার যথাযথ কাগজপত্র দেখাতে না পারি তাহলে নাম থাকবে না, আর যদি দেখাতে পারি তাহলে নাম থাকবে।
2: যারা যারা এনুমারেশন ফর্মটি স্বাক্ষর করে জমা দেবেন তাদের সকলেরই নাম খসড়া ভোটার তালিকায় আসবে, এবং যারা যারা এনুমারেশন ফর্মটি জমা দেবেন না তাদের জন্য একটা ভিন্ন একটা লিস্ট, যেটাকে বলে ASDD লিস্ট, অ্যাবসেন্টি, শিফটেড অ্যান্ড ডেড, এই তালিকায় তাদের নামটা আসবে। এই তালিকাটি যেদিন আমাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তার সাথেই এই তালিকাটিও প্রকাশিত হবে, ওখানে ওনাদের নাম থাকবে।
1: এই এনুমারেশন ফর্ম যেটা রয়েছে সেটা কি প্রত্যেকে নিজ নিজের ক্ষেত্রে পূরণ করবেন? অর্থাৎ ধরুন কোনো বাড়িতে 4 জন রয়েছেন বা 5 জন রয়েছেন, 5 জনেরই কি সেটা করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করতে হবে, না কোনো একজন 5টা করে দিলে হবে বা 4টে করে দিলে হবে যতজন পরিবারের সদস্য রয়েছে সেইভাবে?
0: হ্যাঁ, প্রত্যেকের নামে এনুমারেশন আলাদা করে হবে ফর্ম।
1: আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ধরুন ভোটার লিস্টে নাম আছে, তার মধ্যে কেউ একজন হয়তো তার মৃত্যু হয়েছে, বা কেউ এমন একজন রয়েছেন যিনি হয়তো এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন বা বিদেশে চলে গেছেন বা যেখানে, তো সেই ক্ষেত্রে তার নামটি তো নিশ্চয়ই সেই তালিকা থেকে বাদ যাবে।
0: হ্যাঁ, উনি তো আর ফর্মটা রিটার্ন করবেন না। যাদের ফর্ম রিটার্ন হবে না তারা কারোর নামই খসড়া ভোটার তালিকায় আসবে না। আর যারা ফর্মটাকে ফিল আপ করে জমা করবেন ওনাদের প্রত্যেকের নামেই খসড়া ভোটার তালিকায় আসবে।
1: সেই একই বিষয়টি ধরুন আমাদের যে এই যে 15 সেপ্টেম্বর থেকে যে প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা 23শে ডিসেম্বর ভোটার লিস্ট প্রকাশের মাধ্যমে শেষ হবে, তারপরে ধরুন এই ধরনের কিছু একটা ঘটনা ঘটলো, কোনো একটা পরিবারে মৃত্যু হয়েছে বা অন্যত্র চলে যাওয়া বা কিছু বিয়ে হয়ে চলে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো, সেক্ষেত্রে কি করা হবে?
0: বিএলওদের, আমাদের বিএলওরা নিজ নিজ এলাকার বিএলও দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট, জেনারেলি ওনারা প্রত্যেকে ভোটার সম্বন্ধে তাদের ওয়াকিবহাল আছেন, এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না। তা সত্ত্বেও যদি পরবর্তী সময় কেউ মারা যান এসআইআর পদ্ধতি শেষ হওয়ার পর, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর, তো আমাদের যে দাবি আপত্তির সময়সীমা দেওয়া হয়েছে তখন ফর্ম 7 ফিল আপের মাধ্যমে ওনার নামটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া।
1: সংশোধিত ভোটার তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেখানে আমার নাম আছে কি নেই সেটা আমরা কিভাবে জানতে পারব?
0: ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এটা নির্দিষ্ট জায়গায় সেগুলো ডিসপ্লে করা হয়, যেমন সাপোজ ধরুন ভোটার যে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে সেটা দেখতে পারবেন, ইআরও অফিসে থাকবে, ডিই অফিসে থাকবে ভোটার তালিকা, এবং তারপরেও আমাদের যে ওয়েবসাইটগুলো আছে কমিশন বা আমাদের সিইও ত্রিপুরা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলোতে ভোটাররা দেখতে পারবে তাদের নাম খসড়া তালিকায় আছে কি নাই।
2: এবং ভোটাররা ইসাইনে ট্যাব ডাউনলোড করেও এই খসড়া ভোটার তালিকাটি দেখতে পাবেন।

0: মোবাইলে
1: মোবাইলে
2: তাহলে যেটা দাঁড়ালো আর কি, যে এটা নিয়ে অযথা কোনো রকম ভয় বা কোনো সংশয় বা কোনো রকমভাবে গোপন করার চেষ্টা ইত্যাদি ব্যাপারগুলো থেকে আমাদের বোধহয় বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, বা এটা এটাই বোধহয় এই এসআইএর যে প্রক্রিয়া রয়েছে সেটাকে সুন্দরভাবে সফলভাবে সুষ্ঠুভাবে পরিপূর্ণ করার ক্ষেত্রে একটা বিরাট সাহায্য হবে ভারতবর্ষের জনগণ হিসেবে, এটাই আমাদের দায়িত্ব।
0: হ্যাঁ, আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং হবে যেন ভোটাররা সমস্ত বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকে, যাদের তাদের কোনো সমস্যা না হয় এই প্রক্রিয়াতে।
2: এখানে একটা প্রশ্ন উঠে আসে, সেটা হলো যে আমার নাম যে তালিকা রয়েছে সেখানে নেই, তো সেই ক্ষেত্রে আমি কাগজপত্র দেখিয়েছি, আমি যে সমস্ত নথিপত্র দিয়েছি সেখানে সমস্ত কিছু বিচার করে ওনারা সমস্ত কিছু দেখাশোনা করে বা ইয়ারোর কাছে যে আমি গেছি সমস্ত কিছু বিষয়গুলি প্রক্রিয়াগুলি শেষ হওয়ার পরেও দেখা গেল যে আমার নামটা আসেনি, সেক্ষেত্রে নিশ্চয়ই আমার অন্য কোনো পন্থা থাকবে পদ্ধতি থাকবে যে আমি যে এই নামটা আমার উঠলো না সেটার ক্ষেত্রে আমি আবার আবেদন করতে পারি যাতে আমার এটা আবার রিকনসিডার করা যায়, আমারটা আবার খতিয়ে দেখা যায় যাতে করে আমার নামটা ভোটার লিস্টে আসে।
0: হ্যাঁ, আমাদের আরপি অ্যাক্টে যেটা প্রভিশন আছে এপিলেট অথরিটি, যেটা আমরা প্রথমে আমি ইয়ারও সিদ্ধান্তে যদি আমি স্যাটিসফাইড হলাম না তখন আমি ডিএম এর কাছে আমি অ্যাপিল করতে পারি, ফার্স্ট এপিলেট অথরিটি, ডিএম এর ডিসিশনে আমি স্যাটিসফাইড হলাম না তখন পরবর্তীতে সিউর কাছে, সিউ ত্রিপুরার কাছে আমি অ্যাপিল করতে পারি, আমার যদি কোনো গ্রিভিয়েন্স থাকে, ডিসপোজাল নিয়ে কোনো গ্রিভিয়েন্স আছে তখন আমি এই পদ্ধতি অবলম্বন করি। আমাদের যে দাবি আপত্তি সময়সীমা দেওয়া হয়েছে ওই সময়ে তারা ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তোলা প্রভিশন থাকবে।
2: সোশ্যাল মিডিয়া এখন আমাদের মননে বলুন, চিন্তনে বলুন, আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে বলুন, একটা বিশাল জায়গা করে নিয়েছে। এখন এই এসআইআর নিয়েও অনেক রকম তথ্যাবলী সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে, তো সেইগুলি বিভ্রান্তিকর কিছু কিছু ক্ষেত্রে। এখন এই বিভ্রান্তি কাটানোর জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলি যে তথ্যগুলি আমরা জানতে পারলাম সেটা আদৌ ঠিক কিনা, সেটা আদৌ সঠিক কিনা, সেটা জানার কোনো রকম উপায় আছে কি?
1: আমি আপনাদের মাধ্যমে জেন জি যাদের বললেন আপনারা আমরা জানি এই হিসাবে আমি তাদেরকে অ্যাপিল করতে চাই যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্ট দেখে অহেতুক ভয় পাবেন না। আগে আপনারা আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট, আমাদের সিও ত্রিপুরার ওয়েবসাইট এবং আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুকে আমাদের সিও ত্রিপুরার অফিসিয়াল হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রামেও আছে এবং টুইটারেও আছে, আপনারা এই অফিসিয়াল সোর্সগুলি থেকে প্রথমে আপনারা সঠিক তথ্য যাচাই করবেন, তারপরেই আপনারা ওই পোস্টগুলোকে বিশ্বাস করবেন এবং শেয়ার করবেন। হয়তো ভয় পেয়ে আপনারা যে কোনো পোস্ট দেখা মাত্রই শেয়ার করবেন না, হয়তো যে কোনো ভাইরাল পোস্টে আপনারা বিশ্বাস করবেন না, এটাই আমার কাছে অ্যাপিল।
2: সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কোনো রকম ভুয়ো তথ্যাবলী শেয়ার করেন বা প্রকাশিত করেন, কোনো রকম পোস্ট দেন ওটা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে প্রতিহত করবেন?
1: হ্যাঁ, অবশ্যই যদি কোনো ভুয়ো তথ্য আমরা আমাদের নজরে আসে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আমাদের ডিও তরফ থেকে এবং সিও অফিসের তরফ থেকে সেগুলো তথ্যভিত্তিক খণ্ডন করা হবে যদি কোনো ভুয়ো তথ্য আসে। তবু আমি আবারও অ্যাপিল করতে চাই যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা মাত্রই আপনারা ওটাতে বিশ্বাস করবেন না, হয়তো আপনারা নিজেরাই সেটাতে প্যানিক হবেন। তো আমি আপনাদেরকে অ্যাপিল করবো যে আপনারা সঠিক চ্যানেলের মাধ্যমে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং সিও অফিস এবং ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলিতে, সেখান থেকে আপনারা এটা ভেরিফাই করে নিন, তারপরেই আপনারা এগুলোর উপর বিশ্বাস করবেন।
2: শান্তনুবাবু, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের দিলেন এবং অবশ্যই শ্রোতা বন্ধুরা এই সম্পর্কেও ওয়াকিবহাল হলেন যে সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের কোনো রকম বিভ্রান্তিকর তথ্যাবলি আসে সেগুলো বিশ্বাস না করে আপনারা যে সমস্ত ওয়েবসাইটগুলোর কথা রয়েছে, সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে একটু যাচাই করে নেবেন, তারপরেই কিন্তু শেয়ার করবেন, বা সেটা নিয়ে আপনারা যদি আপনাদের কোনো রকম বক্তব্য থাকে সেটা আপনারা যথাবিহিত যেটা নিয়ম রয়েছে যেভাবে রয়েছে সেভাবে আপনারা সেখানে জানাবেন। বুক এ কল উইথ বিএলও এরকম একটা ব্যাপার রয়েছে, আপনি যদি এই ব্যাপারে আমাদের কিছু বলেন।
1: ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মাননীয় কমিশন ভোটারদের সুবিধার জন্য ইসিআই নেটে একটা মডেল

0: চালু করেছেন বুকে কল উইথ বিএলও। আপনারা যদি এশিয়ানেট অ্যাপে গিয়ে বুকে কল এক উইথ বিএলও বুক করেন, আপনার যে পার্ট আছে, আপনার যে যে পার্ট, সেই পার্টের বিএলওর সাথে আপনারা কল বুক করতে হবে। বিএলও নিজে থেকেই আপনাকে কন্ট্যাক্ট করবেন 48 ঘন্টার মধ্যে, এবং আপনারা আপনার যা কিছু তথ্য আছে আপনারা বিএলওর কাছ থেকে সরাসরি জানতে পারবেন।
1: হ্যাঁ, এসিআই নেট মোবাইল অ্যাপ, সেখানে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে সেগুলি সম্পর্কে তথ্য জানতে পারবেন, তাই তো?
2: তাছাড়াও আমাদের টোল ফ্রি নাম্বার আছে, ভোটারদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে 1950 টোল ফ্রি নাম্বারে কল করলে ওনারা ওনাদের যা জানার তথ্য ওনারা জানতে পারবেন।
0: একটু ইনফরমেশন দিতে চাই, 1950 ডিস্ট্রিক্টেও চালু আছে এবং আমাদের সি অফিসেও আছে। তো ডিস্ট্রিক্টের কন্ট্যাক্ট সেন্টারে কল করার জন্য এসটিডি কোড দিয়ে 1950 ডায়াল করলে আপনাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের কল সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের এখানেও সি অফিসেও আপনারা 1950 ডায়াল করে যোগাযোগ করতে পারবেন।
1: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো কমলবাবু, আপনার কাছে একটা প্রশ্ন করব, যে আপনি সবশেষে আমাদের শ্রোতাদের একটু বলুন যে এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ভুলটি ভোটাররা যাতে একেবারেই না করে, সেই সম্পর্কে যাতে তারা সচেতন থাকেন, সেই ভুলটা কি আপনি যদি আমাদের একটু জানান।
2: এসআইআর পদ্ধতিতে আমাদের যে মানে যেটা হচ্ছে গিয়ে যাচাইকরণ ভোটার তালিকা, সেটার ক্ষেত্রে বিএলওদের সঙ্গে একটা ভোটারদের একটা সম্পর্ক, যেমন ধরুন বিএলওরা যখন এনুমারেশন ফর্ম নিয়ে আসছে বাড়িতে, তো বিএলওদের কাছ থেকে আমার অনুরোধ থাকবে ভোটাররা যেন ফর্মগুলো ফিল আপ করার সময় বিএলওর সহযোগিতাটা নে, কারণ আমাদের হয়তোবা অনেকের ক্ষেত্রে অসুবিধাটুকু হতে পারে। যেমন সাপোজ ধরুন আমি ছিলাম অন্যত্র, বর্তমানে যে ভোটার তালিকায় নাম আছে এটা অন্য জায়গা, তো আমাদের ওইগুলো সার্চ করার ক্ষেত্রে অনেকে নাও করতে পারে ওই কি ধরনের অ্যাপের মাধ্যমে বা অনলাইনে গিয়ে। তখন যদি বিএলওর কাছ থেকে ওই সহযোগিতাটুকু নেয় ভোটাররা, তাহলে জিনিসটা সহজ হবে। তো আমার অনুরোধ থাকবে প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করার সময় বিএলওর কাছ থেকে যেন হেল্পটা নিয়ে নেয়।
1: তাহলে অনুষ্ঠান শেষ করার আগে যে কথাটা আবার শ্রোতা বন্ধুদের বলে দিতে চাই, আমাদের দুজন অতিথি যারা ছিলেন শান্তনু সিনহা এবং কমল চৌধুরী, তাঁরা যেটা বলছিলেন যে এখন যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে যা যা কিছু আমাদের করা উচিত, যেভাবে আমাদের যারা বিএলও রয়েছেন এবং নির্বাচন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন বিভিন্ন রকমভাবে আমাদের যেভাবে যা কিছু করতে বলবেন সেই কাজটাই আমাদের এখন করা উচিত। আমাদের এখনকার কাজ করা হয়ে গেলে তারপর কি হবে না হবে সেটা পরবর্তী সময়ে যদি সেরকম কিছু অসুবিধা হয় তা দেখার জন্য কিন্তু নির্বাচন কমিশন সদা প্রস্তুত রয়েছে। সুতরাং অহেতুক ভয় নয়, কোনো রকম সংশয় নয়, কোনো রকম বিভ্রান্তি নয়, একটাই কথা বলবার, সেটা হলো যে এখনকার কাজ যেটা সুষ্ঠুভাবে করা দরকার সেটা করে নিতে হবে। অনেক ধন্যবাদ শ্রী শান্তনু সিনহা অ্যাসিস্ট্যান্ট সিইও এবং কমল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, এই দুই আধিকারিক আমাদের এখানে এসছেন অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই। আশা করি এই অনুষ্ঠান আপনাদের অনেক সংশয় কাটিয়ে দেওয়ার সহায়তা করবে, ভালো থাকবেন সবাই।
3: এতক্ষণ শুনলেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে আলোচনা। অংশগ্রহণ করেছেন শান্তনু সিনহা অ্যাসিস্ট্যান্ট সিইও, কমল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সুমন ভট্টাচার্য।

বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ 4200-এরও বেশি। বন্যা দুর্গত নেপালে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে 11 জনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান পৌঁছেছে কাঠমান্ডুতে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের প্রথম ICC ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলি যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধে নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ প্রায় 4216। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট ও ধাডিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে আজ 11 জনের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে। বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রিশূলি বাজারে পৌঁছেছেন তাঁরা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল থেকে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করবেন তারা। আজ বিকেলে 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। গঙ্গা, গণ্ডক এবং কোশি নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বাণসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচণ্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। কেন্দ্রীয় সরকার 2024 সালের তেনজিং নোর্গে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন এ বক্তব্য তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। তিনি বর্তমান সময়কে নিরাপদ ও সুস্থায়ী শক্তির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ভেভার ভারত মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রে বিভিন্ন অংশীদারদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%

0: বছরেরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে, সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি করেছে। দেউলিয়া আইন, আইবিসির প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলে জেসিআরএ জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ারশো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদোস্লো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নতুন দিল্লিতে পশু পাচারের বিষয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে 2 দিনব্যাপী একটি সমন্বয় বৈঠকের আয়োজন করছে। ইন্টারপোলের এনভায়রনমেন্টাল সিকিউরিটি সাব ডিরেক্টরের সহযোগিতায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই 2 দিন ধরে বৈঠকে অংশগ্রহণকারীরা বিদেশি প্রজাতির পশু পাচারের প্রবণতা, চোরাচালানের পথ, অপরাধ চক্রের অপরাধ গোপন করার কৌশল এবং পাচারকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সৌদি আরবের জাতীয় জলপথ পরিবহন সংস্থা বাহরির মালিকানাধীন সিডোর নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় 2 ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গতকাল রাতে তাদের জাহাজে এই হামলা চলে। সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরই নতুন ভিত্তি বছর বা বেসিয়ার অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতা অংশ নেবে। আইসিসি প্রধান জয় শাও এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা খেলবে। টি-20 ফরম্যাটে প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। খবর এখন এ পর্যন্তই। এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগের আওতায় ত্রিপুরার আগরতলা ও ধর্মনগর বিভাগের জন্য মোট 179টি শূন্যপদ রয়েছে। এই পদগুলির মধ্যে শাখা ডাকঘরের পোস্টমাস্টার, সহকারী শাখা পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদন করবার জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় জ্ঞান থাকা বাঞ্ছনীয় এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা 18-40 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শূন্যপদের তালিকা, যোগ্যতার শর্তাবলী এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে তাদের ওয়েবসাইট www.indiapostgdsonline.gov.in দেখতে পারেন এবং আবেদন করবার শেষ তারিখ আগামী 21 সেপ্টেম্বর 2025-2026 বিকেল 5টা পর্যন্ত। কর্মখালী বিজ্ঞপ্তি শেষ হলো।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান অনুষ্ঠানে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 ককবরক অনুষ্ঠান জয়নক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান। 12:55 অনুষ্ঠান চাষের কথা, শুনবেন আদা চাষ প্রসঙ্গে। বেলা 1:05 শুনবেন অনুষ্ঠান মহিলা মহল। বেলা 1:40 লোকগীতি শিল্পী নির্মলেন্দু চৌধুরী। বেলা 1:50 আধুনিক গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর সমাজবিদ্যা বিষয় থেকে পাঠ দেবেন গজারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী। সন্ধ্যে 6:30 অনুষ্ঠান কিষাণবাণী। পরে শুনবেন লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সমীক্ষা। রাত 8:10 পুরনো হিন্দি ছবির গান শুনবেন ছায়াগীত অনুষ্ঠানে। রাত 8:30 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বিভিন্ন রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী মুকেশ। রাত

নটায় আধুনিক গান শুনবেন শিল্পী ইন্দ্রাণী সেন। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31.5 এবং 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 68%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:23। জয় হিন্দ।